আকাশবাণী কৈলাসহর, আজ রবিবার, 21শে আষাঢ় 1948 শকাব্দ, 27শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, 12ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 2 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে।

0: আকাশবাণী কৈলাসহর, শুরু হল অমৃতবাণী। আজ শুনবেন জগদীশ চন্দ্র বসুর রচনা থেকে পাঠ।
1: মধ্যে যেরূপ মতভেদ, এরূপ মতভেদ বোধ হয় আর কোনো বিষয় নয়। ঈশ্বর আছেন কিনা, তিনি সাকার বা নিরাকার, এবং কোন সাকার মূর্তি তাহার স্বরূপ মূর্তি, অজ্ঞানতা বশত তাহা লইয়া বাদানুবাদ নিয়তই চলিতেছে। ম্যাক্সমুলার বলেন যে প্রধানত আট প্রকার ধর্ম প্রচলিত আছে। অধিক থাকুক বা না থাকুক, দেখা যায় প্রত্যেক ধর্মাবলম্বীর মধ্যে নানা প্রকার সম্প্রদায় ও প্রতিসম্প্রদায় যেন বিরোধী ধর্মাবলম্বী। প্রতি সম্প্রদায়ই অপর সম্প্রদায়ের জন্য নরক বন্দোবস্ত করিতেছেন, হিন্দু ধর্মেও এরূপ বিরোধ। আবার এক সম্প্রদায়ভুক্ত ব্যক্তির উপাসনা লইয়া পরস্পরে এইরূপ বিরোধ। কিরূপে ভগবান রামকৃষ্ণ পরমহংস এই সকল বিরোধ মীমাংসা করিয়াছেন, তাহা যিনি পরমহংসদেব সম্বন্ধে কোনো কথা কিছু শুনিয়াছেন তাহার অগোচর নাই। কিন্তু সে বিষয় উপস্থিত আমাদের আলোচ্য নয়। পরমহংসদেব সকল প্রকার উপাসনার কথাই বলিয়াছেন। তাহার মতে মনুষ্য মাত্রই স্বীয় আধ্যাত্মিক অবস্থা অনুসারে উপাসনা করিয়া থাকে, এবং অকপট চিত্তে যেরূপই উপাসনা করে সেই উপাসনাই প্রশস্ত। ঈশ্বর লাভের উপায় সম্বন্ধে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন

0: অভিপ্রায় প্রকাশিত করেন। কেহ মনে করেন ঈশ্বর কি সহজে পাওয়া যায়? একজন বড় লোকের দেখা করিতে হইলে কত লোকের উমেদারি, কত প্রকার পরিশ্রম, কত লোকের কত প্রকার স্তব স্তুতি করিতে হয়। এই সকল উমেদারি ও পরিশ্রমের ফলে সেই বড় লোকের দেখা পাইবে কিনা সন্দেহ, কিন্তু এরূপ কষ্ট ব্যতীত যে দেখা পাইবে না ইহা নিশ্চিত। কেহ মনে করেন ঈশ্বর নির্গুণ, শত উপাসনা করো কিছুতেই কিছু হইবে না, আপনাকে নির্গুণ অবস্থায় লইয়া যাইবার চেষ্টা করো, বহু সাধনার পর সে নির্গুণ অবস্থা প্রাপ্ত হইবে। কেহ মনে করেন তাহার উপাসনার প্রথা সকল রহিয়াছে, সেই প্রথা অনুসারে কার্য করো, পুষ্প নৈবেদ্য প্রভৃতি দিয়া অর্চনা করো, শুদ্ধরূপে মন্ত্র সকল উচ্চারণ করো, এই সকল কার্য করিতে করিতে যদি ত্রুটি না হয় তাহার কৃপাদৃষ্টি পড়িলেও পড়িতে পারে। কেহ বা বলেন ও সকল বাহ্য পূজায় কি ঈশ্বরের তৃপ্তি হয়? ও সকল বাহ্য পূজা নিম্ন অধিকারের নিমিত্ত, তাহার নাম করো, ধ্যান করো, কীর্তন করো, ক্রমে ক্রমে উন্নতি হইতে থাকিবে। কেহ বলেন অতি শুদ্ধাচারে থাকিতে হইবে, প্রত্যহ স্নান করিয়া শুচি হও, সকাল বিকাল সান্ধ্যান্নি করো, হবিষ্যান্ন আহার করো, আগে দেহ শুদ্ধি করো তারপর সে কথা। কেহ বা বলেন প্রাণায়াম করিয়া আগে মনস্থির করো, নেতি ধৌতি করিয়া দেহ শুদ্ধি করো, উপাসনার কথা পরে। কেহ তাহাদের কথায় আপত্তি করিয়া বলেন যে সংসারে থাকিয়া নানা সাংসারিক কার্য করিয়া ও সকল কার্য কিরূপে হইবে? তাহার উত্তরে যোগপন্থী বলেন সত্যই তো, তাহা হইবার নয়, অতএব সন্ন্যাস আশ্রম অবলম্বন করো। সে কথার প্রত্যুত্তরে তাহার প্রতিবাদী বলেন কেন, গার্হস্থ ধর্ম কি ধর্ম নয়? গার্হস্থ ধর্মে কি হয় না? এই বাদ প্রতিবাদের অন্তর্ভুক্ত একটি কথা আছে, হওয়া কাহার নাম এ কথা তাহাদের উপলব্ধি হয় নাই। নিয়তই ঈশ্বরে মনোনিবেশ যদি তাহার নাম হওয়া হয়, সংসারে যে সে পক্ষে পদে পদে বিঘ্ন তাহার আর সন্দেহ নাই। যাহাই হোক, এই তো বাদানুবাদ, ঈশ্বরের সহিত আমাদের কি সম্বন্ধ ইহা স্থির করিতে না পারাতেই এই সকল বাদানুবাদ উপস্থিত হয়।
1: অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন জগদীশচন্দ্র বসুর রচনা থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন ভক্তিমূলক গান।

সমবেত কণ্ঠে শুনলেন দেশাত্মবোধক গান। আকাশবাণী কৈলাসহর এখন আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠানে রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান শুনলেন। আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছে আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সাতটায় সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 7:35 এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত যথাক্রমে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে, 7:45 রয়েছে রবীন্দ্রসঙ্গীত, 8:15 দিল্লি কেন্দ্র থেকে সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে, 8:30 শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 8:40 আধুনিক গান, 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন রিলে করে শোনানো হবে, 9:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান, 12:05 রয়েছে শিশুদের নিয়ে অনুষ্ঠান শিশুমেলা, 12:30 হ্যালো অনুরোধ, 1:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, 1:05 হ্যালো অনুরোধ, 1:30 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 1:40 মহিলা মহল, 2:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, মডার্ন সং 2:15, 2:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে 2:45, 3:00 দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন, 3:10 মুম্বাই কেন্দ্রে বিবিধ ভারতীর অনুষ্ঠান, 6:00 ঘর গৃহস্থির আসর, 6:40 সীমান্ত থেকে, 7:00 ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে, 8:05 শুনবেন বিজ্ঞান ভাবনা, নজরুল গীতি 8:30, 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, আধুনিক গান রয়েছে 9:15, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, লোকগীতি শুনবেন 10:10, বিশ্ব সংবাদ 10:20 শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর শুরু করছি সুপ্রভাত। সংবাদ শিরোনাম, আতঙ্কের অপর নাম রাজ্যের প্রধান দুই বাইপাস। শেষকৃত্য শেষ হতেই পিতার মৃত্যুর ভয়ঙ্কর বদলা নেবার প্রতিজ্ঞা মোস্তাবার। অসৎ কর্মীদের বরখাস্তের হুঁশিয়ারি, নথি ভাষে অগ্নিশর্মা মুখ্যমন্ত্রী। পাশে মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব, ছুটে এলেন মনসুরী হোসেনও। মনসুরীর সুস্থতায় ব্যঞ্জির তৎপরতা। ভিয়েতনামে স্পিডবোট দুর্ঘটনা, মৃত 15 ভারতীয়।

আমলার বিরুদ্ধে জিতেনের সাংবাদিক সম্মেলন জবাব দিলেন প্রদীপ স্বয়ং। কমলা সাগর কসবা এলাকায় পরিদর্শনে বাংলাদেশের প্রতিনিধি দল। বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা। কৈলাসহরে কংগ্রেস বিজেপি জনস্বার্থে সরানো হচ্ছে ইন্দিরা গান্ধীর মূর্তি। মনশ্রীর পাশে নতুন দিশা স্বসহায়ক গ্রুপ। অসুস্থ মনশ্রীর পাশে এবার দাঁড়ালো আনন্দমার্গ স্কুল। সরকারি সাহায্যের আবেদন দুর্ঘটনায় আহত সিকিউরিটি গার্ড। আশঙ্কাজনক অবস্থা। এসআইআরডিএ বিএলও এবং সুপারভাইজারদের নিয়ে বৈঠক করল সাব্রুম প্রশাসন। রিপোর্টে স্বস্তি, কমছে খেলাপি ঋণের হার। শ্রমিক নেতাদের ঝামেলার খেসারত দিচ্ছে যাত্রীরা। সিন্ডিকেটের খেলা জিমি রাধানগর। দিল্লির আন্দোলনকে সংহতি জানিয়ে পাশে এবার জিতেন্দ্র সহ বাম নেতৃত্ব। 11 মাসের পুনর্বাসন পেলেন ত্রিপুরার পুলিশ মহানির্দেশক। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ খোয়াই করিডোর তদন্তের দাবি। ছুটির দিনেও কর্মীদের কাউন্টারে বসার ফরমান খুব বিদ্যুৎ নিগম। বাসি হাতে দাঁড়িয়ে থাকা একজন

একাকি মানুষ। সাবরুমে বাসস্ট্যান্ডের ছাড়পত্রের অর্থ আদায় নিয়ে ক্ষোভ, একাধিক অভিযোগ। বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি জানালেন কংগ্রেস সভাপতি। 58টি স্কুলে শিক্ষক ঘাটতি 540 জন, বহু শিক্ষকহীন স্কুল। মেলাঘরে অভিশপ্ত তেল, কাজলা ঝুলন্ত সেতুর অবস্থা শোচনীয়। প্রাচীন গাছ ভেঙে পড়ে বন্ধ জাতীয় সড়ক তেলিয়ামুড়ায়। ১৬ বছর পর বিশ্বকাপের শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করল স্পেন। সেমিফাইনালে উঠেই ফ্রান্সকে সতর্কতা দিল ইয়ামাল। বিশ্বকাপ রাজনৈতিক প্রভাবে ক্ষোভ। ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্টে 100 রান হাত ছাড়া মান্ধানার। তৃতীয় ডিভিশনে রানার্স ইকফাই। আজ শুরু দ্বিতীয় ডিভিশন ফুটবল। পুলিশ নীরব দর্শক পবিত্র। বিলোনিয়া চট্টগ্রামে রেল সংযোগ প্রক্রিয়া ফের চালু করার দাবি। পেনশনের অধিকার রক্ষায় সবার ঐক্যবদ্ধ লড়াই চাইল ডক্টর ভূপাল। জনজাতি রাজনীতির ভারসাম্য রক্ষা করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দিনের আলোতেই মন্দিরে চুরি, অভিযুক্তদের ধরে পুলিশের হাতে তুলে দিল বাড়ির মালিক। রানীর বাজারে ক্রাইম ব্রাঞ্চের সাফল্য গ্রেপ্তারে সরকারি কর্মীদের দুই ব্যবসায়ী। অজুহাত নয়, চাই স্থায়ী সমাধান। বন্যা ও জলবদ্ধতা রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশ। সীমান্তের উপরে মনু নদীর ভাঙন, ভেসে যেতে পারে কৈলা শহর। ধর্মীয় পর্যটনের বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার, মুখ্যমন্ত্রী। জিবি হাসপাতালে বিশেষ সার্জিক্যাল ক্যাম্পে 36 জন রোগীর সফল অস্ত্রোপচার হয়। শুনলেন সংবাদ শিরোনাম। এবারে আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ।

আজ সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30-32 এবং 25-26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 4 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 98% এবং 80% হতে পারে।

রাজ্যে। জেলাগুলোর দু এক জায়গায় বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে জমির তস এখন মোটামুটি স্বাভাবিক হয়েছে। জমির এই তস আমন এবং আউস উভয় ধানের জন্য অনুকূল। একইভাবে সবজির জমিতে এই তসের ফলে আপাতত জলসেচের প্রয়োজন হবে না, তবে যে

কিন্তু আগামী দিনগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই জমির নালাগুলি পরিষ্কার রাখতে হবে। জমিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। দীর্ঘমেয়াদী টেকসই ব্যবস্থার জন্য জৈব সার একাধিক অধিকতর কার্যকর, কারণ এগুলো মাটির গুণমান পুনরুদ্ধার করে জল ধরে রাখার ক্ষমতা বাড়ায় এবং উপকারী অণুজীবীদের সক্রিয়তা বৃদ্ধি করে। গত সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ বিগত সপ্তাহগুলির তুলনায় কিছুটা কম হওয়ায় ধানের জমিতে জলস্তরের প্রয়োজনের তুলনায় কিছুটা কম থাকতে পারে। যেসব জমিতে ধানে পাশ কাঠি এসেছে সেখানে প্রাথমিক অবস্থায় 2-3 সেন্টিমিটার জল ধরে রাখতে হবে এবং পর্যায়ক্রমে সর্বোচ্চ পাশ কাঠি হওয়া পর্যন্ত 5 সেন্টিমিটার পর্যন্ত নিয়ে যেতে হবে। গরম ও আর্দ্র আবহাওয়ায় প্রাণীদের অস্বস্তির কারণ, তাই প্রাণীদের খাদ্য রাতের দিকে দিন, সকাল বা বিকেলের দিকে যখন তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকে তখন চড়তে দিন এবং যথাসম্ভব টাটকা সবুজ খাদ্য দিন। সকাল ও বিকালে মাঝখানে প্রাণীদের ছায়ায় রেখে প্রোটিন ও খনিজ খাদ্য দিন। গোখাদ্য পরিপাক এবং গ্রহণ এর প্রক্রিয়া ঠিক রাখতে ঘাস এবং খড় ছোট ছোট করে টুকরো করে কেটে সন্তুলিত দানার সঙ্গে মিশিয়ে দিতে হবে। সুপ্রভাত অনুষ্ঠান এখানে শেষ করছি। আকাশবাণী কৈলাসহর, শুরু হলো ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়।

ভক্তিমূলক গান ভক্তিসুধা, শেষ হলো শিল্পী ছিলেন শ্রীকুমার চট্টোপাধ্যায়। আকাশবাণী কৈলাসহর, এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত যথাক্রমে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত। ভিয়েতনামে স্পিডবোট দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী। এই ঘটনায় 15 জন ভারতীয় প্রাণ হারিয়েছেন। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। বিশ্বকাপ ফুটবলে আজ নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে এখন আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড। উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন। দীর্ঘ 4 দশকেরও বেশি সময়ের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম নিউজিল্যান্ড সফর। এর ফলে এই দুদেশের পারস্পরিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় নেতা প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুগ্ধ ও পশুপালন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেন। অকল্যান্ডের স্পার্ক অ্যারিনায় আয়োজিত এক সমাবেশে 10,000-এরও বেশি প্রবাসী ভারতীয়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ও নিউজিল্যান্ডের ভবিষ্যৎ একে অপরের সঙ্গে জড়িত এবং দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার যাত্রাকে আরো ত্বরান্বিত করবে।
1: ভারত আর নিউজিল্যান্ড কে রিশতে মে ইয়াদে ভি হ্যায়, দোস্তি ভি হ্যায়, ভ্যালুজ ভি হ্যায় আর এক কমিটমেন্ট ভি হ্যায়। ভারত নিউজিল্যান্ড কি ইয়াহি ওয়াকা এক নয়ি যাত্রা পর নিকলনে কে লিয়ে তৈয়ার হ্যায়। হমারে সামনে অবসরো সে ভরা খুলা সমুদ্র হওয়ায়ে হমারে সাথ হমন্দর কি বিশাল লহরে হমারে সাথ হচ্ছা শক্তি কাজ নীলা আসমান হমারে সাথ হ পানে কো কাফি কুছ হর মে জানতা হুম হম সফল হোগে।
0: অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লাক্সেন ভারতকে এক বিশ্বস্ত বন্ধু হিসেবে অভিহিত করেন। নিউজিল্যান্ডের অগ্রগতিতে ভারতীয় সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন তিনি। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হলে প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে, নির্বাচনী ব্যয় কমবে এবং দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে বলে এ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান সাংসদ পিপি চৌধুরী দাবি করেছেন। গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিভিন্ন রাজ্যের সরকার, রাজনৈতিক দল, সাংবিধানিক বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীদারদের মতামত সংগ্রহ করতে 41 সদস্যের এই কমিটি দেশ জুড়ে সফর করছে। ইতোমধ্যে 9টি রাজ্য সফর করেছে কমিটি। তিনি বলেন, এক দেশ এক নির্বাচনের অর্থ সারা দেশে একদিনে ভোট গ্রহণ নয়, লোকসভা ও বিধানসভার নির্বাচন আগের মতোই একাধিক দফায় হবে, তবে প্রতি 5 বছরে একবারই অনুষ্ঠিত হবে। বারবার নির্বাচন হওয়ার ফলে সরকারি প্রশাসন, শিক্ষা, পর্যটন, শিল্প উৎপাদন এবং বিনিয়োগের উপর প্রভাব পড়ে। জেপিসি চেয়ারম্যান আরও জানান, দেশজুড়ে প্রাপ্ত পরামর্শ ও মতামত বিবেচনা করেই চূড়ান্ত রিপোর্ট তৈরি করবে কমিটি। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং উইল সংক্রান্ত বিষয়ে প্রস্তাবিত খসড়া বিলটি বিস্তারিতভাবে পরীক্ষা ও পর্যালোচনা করবে এই কমিটি। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুন ফু কুয়ক দ্বীপের কাছে স্পিডবোট দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এই দুর্ঘটনায় 15 জন ভারতীয় পর্যটক প্রাণ হারান। মুম্বাইতে ভিয়েতনামের কনসুলেট জেনারেলের এক বিবৃতিতে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী হুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করতে দুর্ঘটনার কারণ নির্ণয়

0: করতে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এছাড়া দুর্ঘটনার জন্য দায়ী কোনো নিয়ম লঙ্ঘনের ঘটনা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্যও নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, গতকাল এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 4 জন ক্রু সদস্য সহ 36 জন আরোহী নিয়ে স্পিড বোটটি রুথ এনগোয়াই দ্বীপপুঞ্জের কাছে হঠাৎ একটি ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। স্থানীয় কর্তৃপক্ষ 21 জনকে উদ্ধার করতে সক্ষম হলেও 2 মহিলা সহ 15 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভিয়েতনামে নৌকাডুবির ফলে ভারতীয় যাত্রীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের 450 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রের জন্য একটি গণবৃক্ষরোপণ কর্মসূচিরও সূচনা করবেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লির পুসা ক্যাম্পাসে আয়োজিত পরিবেশ সংরক্ষণ সংকল্প কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে তিনি সারাদেশ থেকে আগত প্রায় 17,000 বৃক্ষমিত্রর সঙ্গে মত বিনিময় করবেন। দেশের প্রায় প্রতিটি রাজ্য থেকে আগত বৃক্ষমিত্ররা এই কর্মসূচিতে অংশ নেবেন। তাঁরা বৃক্ষরোপণ, জল সংরক্ষণ এবং পরিবেশ পুনরুদ্ধারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। কর্মসূচির অংশ হিসেবে কৃষিমন্ত্রী পুসা ক্যাম্পাসে অংশগ্রহণকারী বৃক্ষমিত্রদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ অভিযানে অংশ নেবেন এবং একটি সবুজ ভারত গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার উপকণ্ঠে নন্দীগামা এলাকায় মেধা রেলওয়ে কোচের যন্ত্রাংশ তৈরির কারখানা সরেজমিনে পরিদর্শন করেন। 375 একর জুড়ে বিস্তৃত এই বিশাল শিল্প ইউনিটটি রেলওয়ের আধুনিকীকরণে উল্লেখযোগ্য অগ্রগতির নিদর্শন। মন্ত্রী মেক ইন ইন্ডিয়া উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতির উপর জোর দেন।
1: 3 high-speed bullet train corridors to Hyderabad to Telangana, which will totally change the landscape. If you see, from Pune to Hyderabad, from Hyderabad to Chennai, from Hyderabad to Bengaluru, this will become a major game changer for entire region, and Hyderabad will become the high-speed hub. This will totally change the landscape. It will bring huge amount of development. The economies of this entire region will become fully integrated.
0: ভারতের খাদ্য নিরাপত্তা ও গুণমান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ FSSAI গ্রাহকদের কাছ থেকে আসা অভিযোগের ভিত্তিতে সুইগি ইনস্টামার্টকে 9টি নোটিশ পাঠিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে FSSAI জানিয়েছে যে মেয়াদ উত্তীর্ণ পচে যাওয়া দূষিত এবং অসুরক্ষিত খাদ্য সামগ্রী সুইগি ইনস্টামার্টের মাধ্যমে গ্রাহকদের বিক্রি করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এরই ভিত্তিতে সংস্থাটির কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে FSSAI। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ। তারপরেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই পাল্টা হামলা শুরু করেছে সে দেশের সেনাবাহিনী। কেশাম দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরানের হামলায় সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং একজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে। অন্যদিকে হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সমুদ্রপথ বন্ধ থাকবে বলে জানিয়েছে তেহরান। ইরানের IRGC নৌবাহিনী জানিয়েছে সম্প্রতি একটি জাহাজ অননুমোদিত পথ ব্যবহারের চেষ্টা করেছে, এর জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হলে হরমুজ দিয়ে কোনো জাহাজকে চলাচল করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে ইরান। পুরুষদের ক্রিকেটে সাদামটানে গতকাল পঞ্চম ও শেষ টি-20 ম্যাচে ইংল্যান্ড ভারতকে 56 রানে পরাজিত করে 5 ম্যাচের সিরিজ 4-0 ব্যবধানে জিতে নিয়েছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলে আজ কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলছে। কানসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে ভারতীয় সময় সকাল 6:30। শেষ পাওয়া খবরে আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়ে রয়েছে। এদিকে তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। নরওয়ের হয়ে আন্দ্রেয়াস সেলদুরুপ 36 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের সংযুক্ত সময় তা শোধ করেন ইংল্যান্ডের জুড বেলিংহাম। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় অতিরিক্ত সময়ে খেলা গেলে 93 মিনিটে ইংল্যান্ডের হয়ে বেলিংহাম আরও একটি গোল করলে ইংল্যান্ড জিতে যায়। ইতোমধ্যে ফ্রান্স ও স্পেন সেমিফাইনালে উঠেছে। লন্ডনের সেন্টার কোর্টে গতকাল

উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে স্বদেশী ক্যারোলিনা মুচোভাকে 6-2, 5-7, 6-3 সেটে পরাজিত করে চেক প্রজাতন্ত্রের 21 বছর বয়সী লিন্ডা নস্কোভা তার প্রথম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জয় করেছেন। 2023 সালে মার্কেটা ভান্দ্রোসোভা এবং 2024 সালে বার্বোরা ক্রেজিকোভার পর গত 4 বছরের মধ্যে ঘাসের কোর্টে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে জয়ী তৃতীয় চেক মহিলা হলেন নাস্কোভা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে এখন আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড। খবর এখনকার মতো এ পর্যন্ত, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বর্ষায় জলবদ্ধতা ও বন্যাপ্রবণ এলাকা চিহ্নিত করে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। গতকাল আগরতলায় বর্ষাকালীন দুর্যোগ মোকাবেলা নিয়ে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে তিনি এই নির্দেশ দেন। তিনি বলেন, 2024 সালে রাজ্যে ভয়াবহ বন্যা মোকাবেলার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারের বর্ষায় প্রতিটি দপ্তর, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাকে সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষকে সম্ভাব্য দুর্যোগ সম্পর্কে আগাম সতর্ক করতে তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, উদ্ধার কার্যে ব্যবহৃত সরঞ্জাম ও প্রতিটি আশ্রয়কেন্দ্র সর্বদা প্রস্তুত ও ব্যবহারের উপযোগী রাখতে হবে। প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য সামগ্রী, জ্বালানি, জরুরি সরঞ্জাম মজুত রাখতে তিনি নির্দেশ দিয়েছেন। বৈঠকে পুর নিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা শহরের জলবদ্ধতা নিরসনে বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ত্রিপুরা রাজ্য পর্যটক এবং বিনিয়োগকারীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। গতকাল আগরতলার শিববাড়ি পুকুরের সৌন্দর্যায়নে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একথা বলেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহর এলাকায় আরও 4,300টি আবাসের জন্য কেন্দ্র সরকারের 107,50,00,000 টাকা বরাদ্দ করেছে। এর পাশাপাশি সদ্য সমাপ্ত ত্রিপুরা বিজনেস কনক্লেভে 1,21,000,00,000 টাকা লগ্নির জন্য মৌ স্বাক্ষরিত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও জানান, 2019 সাল থেকে আগরতলা শহরে প্রায় 24টি পুকুর, জলাশয় ও লেকের সামগ্রিক উন্নয়ন ও সৌন্দর্যায়নে 137,10,00,000 টাকা ব্যয় করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা, আরবান, আগরতলা স্মার্ট সিটি মিশন, টুডার বিভিন্ন আবাসন প্রকল্প, আধুনিক জল সরবরাহ ব্যবস্থা, নগর পরিকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন নাগরিকমুখী প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে আগরতলা শহর নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেছে। ভবিষ্যতে আরও পুকুর ও জলাশয়ের উন্নয়ন এবং সৌন্দর্যায়নের কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত নিউজিল্যান্ড সম্পর্ক এক উজ্জ্বল ভবিষ্যতের অঙ্গীকারের ওপর নির্মিত। গতকাল অকল্যান্ডে একটি সামাজিক অনুষ্ঠানে তিনি একথা বলেন। শ্রী মোদী বলেন, বিশ্বমঞ্চেও ভারত ও নিউজিল্যান্ড একে অপরের বিশ্বস্ত সহযোগী ও মিত্র রাষ্ট্র। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী আরও বলেন, আজকের সাংস্কৃতিক বিষয়ে সমঝোতা চুক্তি উভয় দেশের শিল্প সংস্কৃতি, ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পের আদান প্রদানকে আরও ত্বরান্বিত করবে। তিনি নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোকে ভারতে তাদের ক্যাম্পাস খোলার আহ্বান জানান। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন, ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক মর্যাদা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং নিউজিল্যান্ডের উন্নয়নে ভারতীয়দের অসামান্য অবদানের প্রশংসা করেন। তিনি ভারতকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বর্ণনা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথে হায়দ্রাবাদ ভারতের এআই, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রাখছে বলেছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গতকাল হায়দ্রাবাদে শিল্প নেতৃস্থানীয়দের নিয়ে HYSEA

সভায় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতীয় আইটি সেক্টরকে সফটওয়্যার সার্ভিসেস মডেল থেকে এআইকে সার্ভিস মডেলে রূপান্তরিত করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে ভারতের পরবর্তী অগ্রগতির পর্যায়টি কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স উৎপাদন এবং উন্নত অবকাঠামোর দ্বারা পরিচালিত হবে, যা সবই হবে বিকশিত ভারত 2047-এর ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইন্ডিয়ার ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া FSSAI গ্রাহকদের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়ার পর সুইগি ইনস্টামেটের বিরুদ্ধে 9টি নোটিশ জারি করেছে। এই অভিযোগগুলো 2006 সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্টের পরিপন্থী। একটি সোশ্যাল মিডিয়ার পোস্টে FSSAI বলেছে যে ফুড সুইগি বিজনেস অপারেটরকে বিস্তারিত ব্যাখ্যা সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তা না হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। গ্রাহকদের অভিযোগে বলা হয়েছে সুইগি ইনস্টামেটের মাধ্যমে মেয়াদ উত্তীর্ণ, নষ্ট, পচা, দূষিত এবং অন্যান্য নিরাপদ না হওয়া খাবারের পণ্য সরবরাহ করা হয়েছে। সাম্প্রতিক বন্যায় ঊনকোটি জেলার কৈলাস শহর ও কুমারঘাট মহকুমায় কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঊনকোটি জেলার উদ্যান চর্চা বিভাগের উপ অধিকর্তা পরাগ রায়চৌধুরী জানিয়েছেন, বন্যায় 433 হেক্টর জমির শাকসবজি নষ্ট হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের আজকের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যে খেলা চলছে। বিরতির সময় পর্যন্ত আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়ে আছে। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড 2-1 গোলে নরওয়েকে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছেছে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। আগরতলায় গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 12 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলেও পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা, কক্তমা পরিও নির্মলেন্দু আচার্য। মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা ভারত নিউজিল্যান্ড হালক কাইসা থিনাং কচুং নিফাইসিং সুমাই তাঙ্গি সুনামজাক মিয়া অকল্যান্ড হদানি মেইল কাইসাও ব ম কক সাকা রুচামং মুসামংনি বিসিংতৈ মন্ত্রী বক্রক ন লামসক জাকা মুচাং মোদী সাকা হায়ুং বিরেমনি দাংসাও ব ভারত তাই নিউজিল্যান্ড হাকতর কাইসা তে কাইসা হাকতরনি চুবানাই তাই কিচিং ভারত প্রশান্ত তুইজলাং কতর আমসাইও তং কচাং থিতি তাই নাইমুথাংনি বাগৈ ভারত তাই নিউজিল্যান্ডনি বিসিং চুবলাইমা বেলাই নাংকুকমানি মন্ত্রী বক্রক তাইবো সাকা তাবুকনি হুকুম নতুই কক খালাইমুং হা কতর কাইনুইনি সুনামখর হুকুমু সিরি সিটি তাই সুনামমুংনি দিখল চুবাচুনি ইয়াফারলাইমুং তাইবো কাহামুঙ্গান মন্ত্রী বক্রক নিউজিল্যান্ডনি ইউনিভার্সিটি রগ্ন ভারত বরনি ক্যাম্পাস খুলগনানি কবক্ষা নিউজিল্যান্ডনি মন্ত্রী বক্রক ক্রিস্টোফার লাকসন ভারতনি হায়ুং বেরম মারমার বরম কাহাম বাংরি রুগমা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীনি তুইফাং তাই নিউজিল্যান্ডনি হামক্রাইও ভারতনি বরক রগ্নি টাংথাই কাহামন বলাইখা ব ভারতন কাইসা নাংসুকমানি চুবালাইনাই হিনই সাকা তাই বাবাইনি হালকন তাইব কুসুগো তিসানানি সুমাই তাংমানি কক খরচাখা মন্ত্রী বক্রক প্রফেসর ডাক্তার মানিক সাহা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা ওয়া তুইনি তুই গুজাই তংমা তাই তুই লমসামা আমচাই ন সাইয়ই হামক্রাই গুনাং টাংবুদাং সামনানি দাগিখা মিয়া আগরতলা ওয়া তুই মল তুই লমসামা জংজাল ন একাগ্রুনানি নতুই কুজুক বিরমনি কগলাম পান্না ও ব অমতুই দাগিখা মন্ত্রী অক্রা সাকা নুই সাই নুই চি ব্রী বিশি ও হাস্তে ওয়া কিরিমা চিনসা তুই তরমানো মোকাবিলা খ্লাইমা তং রুংমান রুগুই তাকলাইনি ওয়া তুই মল যত নাইকং হাঙ্গর নাইকল সং তাই গরংজাক মথারগ্ন যত নমুনানি ফাইসিংতে তিয়ার তংনানি স্রাই স্রাই খ্লাইনা নাংনাই তংকসং লুকুরগ্ন তুই তরমানি সকাং হজা খ্লাইনানি বাগৈ হাঙ্গর নাইকল সংন দাগি জাখা মন্ত্রী অক্রা সাকা তুই তরমানি জরাও চুবালাইনানি বাগৈ নাংমানি মানে খুনৈ তাই তংথাই নাফাইনা জাগা রগ্ন

0: তিয়ার মানার নাই বো যত হাঙ্গর নাংমানি জাথাই থক তাই কুবুনি মানুই রক রুঙ্গুই তনিনানি বাকি দাগিখা পান্ডাও আউলি নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার আগরতলা আউলিও তুইলম সমাজ জিনজালন একাগ্রতানি জুদা জুদা ইয়াপ্রি রগ্ন তুই কগলাম সালাইকা মন্ত্রীবক্রক জনমন তাংবু তাঙ্গ হাস্তব আচুকথাই নৈরা গনাং খুংবাচি মাল্টি পারপাস ট্রেনিং হল সামজাগান হল খুংসা খুংসানি বাকি রং বায়ান কক দক চিরা সাই তাংজুরু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মেয়া করবুকনি গুণধর পারাও মাল্টিপারপাস সেন্টারনি কতাল তাংজাক পাকা নকনি দগা ফিওগ্রিমা মেইল ম কক সাকা মেইল এমএলএ সঞ্জয় মানিক ত্রিপুরা তাই প্রমোদ রিয়াংসং তংবাইখা যতনি বাকি সৈ বিচার ও ওয়ানসুক মুনতি মিয়া কৈলা শহর বাড়ি ও কাইসা ইয়াকবারা লুক উদরবা সংসা দেখা উনকুটি হাঙ্গরনি কেরংনি সেবসা মান্থক রুমা তাংসং বাই যুগালে যাক ও ইয়াকবারা লুকু দরবা ও বেবাগৈ সা সাই ব্রীরা চুকু চিথাম দরবানি কক চরুনানি বাকি তিসা জাখা হাঙ্গরনি কেরংনি সেবসা মান্থক রুনা তাংসংনি সচিব তাই দরবা ফাং অভিজিৎ অধিকারী সাকা লুকুরগনি থানি মাগনা তাই বরম গনাং সৈ বিচার তুনৈ রুনানি বাগৈন ও ইয়াকবারা লুকু দরবা সংস্থা জাখা ইন্ডিয়ানি ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া এফ এস এস এ আই পাইনারগনি আরনি কক শিলসামমুং কুবাংমা মানমানি উল সুইগি ইনস্টামার্ট ন কেবেঙ্গুই কাইচুকু ককমুং কারিখা ও কক শিলসামমুং রগ সাজাখা সুইগিনি সামুংখুমুং নুই সাই দক বিসিনি ফুড এন্ড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস কেরংন কেবেঙ্গো হদানি আওয়াইলাম কাইসাও পুষ্ট এফ এস এস এ আই শাখা ফুড বিজনেস অপারেটর রগ্ন কক সুক্রুবুই রিপোর্ট জমা রেনানি দাগি জাখা জমা রিয়াখে কেরংতুই নাংমানি ইয়াপ্রি রমজাগান সালকিসা সেকাং তুই তরমা বাই উনকুটি হাঙ্গরনি কৈলাশহর তাই কুমারঘাট মহকুমানি হুবা ক্ষেত্র মার্কে দেরাখা উনকুটি হাঙ্গরনি বাঘ নাইখংনি দাগিফাং ইয়াকচু পরাগ রায় চৌধুরী শাখা তুই তরমা বাই ব্রীরা থামচি থাম হেক্টর খেতনি মুইকুতং থাইকুতং দেরাবাইখা অমবাই খরক নুই সাই ব্রীরা নুইচি দগ খেতি ক্লাইনাই রগনি মুইকুতং থাইকুতং দেরাখা বয়ারখকনি কক্তমা তিনি দিবরজরা বয়ারখকনি সেকাংবারিয়া কক্তম সাজাখা নখা চুমুই কবলজাক টঙ্গানো ফেরাঙ্কগ কিসামিসা ওয়াতুই ওয়াইফান মানো ফিয়া খুয়াই সিপাহী জলা গুমতি তাই সালগ্রা হাঙ্গরনি গরংসা গরংসে ও রূপ রূপকে ওয়াতুই ওয়াইফান মানো আগরতলাও মিয়া ফুংনি সিমি তিনি আইচুক জরা ওয়াতুই ওয়াখা চিনুই মিলিমিটার আগরতলাও তিনি আইচুক খামানি তুংমারি তংমানি নৈচিবা ডিগ্রি সেলসিয়াস সালনি সাকানি তুংমারি তঙ্গুই মানো থামচি সাত ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি কক্তমা পুরিমুং তাবুক জরাতুই অরণ পাইখা উলনি ককবর কক্তমা আওয়াইঙ্গানো তিনি সানজা দামসনি তামুই সতী ব্রিচি বাও
1: আকাশবাণী কৈলাশহর এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

আকাশবাণী কৈলাসহর, এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি দুঃখিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ।

আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। শুরু হলো আধুনিক গানের অনুষ্ঠান, শিল্পী লতা মঙ্গেশকর।

আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর। আকাশবাণী কৈলাসহর এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত নিউজ বুলেটিন হিন্দি এবং ইংরেজিতে রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান।

0: बस अपने आपको मंजूर हो जाओ। ऋषि देखे खास,
1: इरशाद
0: बहाना कोई तो

0: देश में बढ़ रही है यूरिन की समस्या। लोग परेशान हैं प्रोस्टेट की बीमारी से। जरूरी है सजगता और सचेत रहना।
1: प्रोस्टेट बढ़ना नेचुरल है, और जब ये प्रोस्टेट की ग्रंथि यूरिनरी ट्रैक में रुकावट करती है या उसके कारण कोई कॉम्प्लिकेशंस होते हैं या वहां कभी कभी कैंसर के चेंजेस होते हैं, तभी ही इस प्रोस्टेट के प्रॉब्लम को ट्रीट करना जरूरी रहता है।
0: यूरोलॉजिस्ट डॉक्टर उमेश ओझा चर्चा करेंगे प्रोस्टेट और यूरिन से जुड़ी तमाम बीमारियों पर। तो सुनिए सेहतनामा 13 जुलाई शाम 4 बजे सिर्फ विविध भारती पर।
2: आप सुन रहे हैं विविध भारती राष्ट्रीय सेवा देश की सुरीली धड़कन। सुबह दोपहर के 12 बजने वाले हैं, हम थोड़ी ही देर में समाचार प्रसारित करेंगे।
3: এতক্ষণ শুনছিলেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছে আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সূচি। 12:05 শিশুদের অনুষ্ঠান শিশুমেলা, 12:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো অনুরোধ, 1:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। এরপরেই শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো অনুরোধ, 1:30 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 1:40 শুনবেন মহিলা মহল, 2:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 2:15 শুনবেন আধুনিক গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন 2:30, 2:45 নজরুল গীতি, 3:00 দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, এরপরেই শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান, 6:00 ঘর গৃহস্থী, 7:00 আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান, 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ 7:45 এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:10 শুনবেন জীবন স্মৃতি, 8:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি শুনবেন, 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান মিক্স মেলোডিস, 9:30 শাস্ত্রীয় সঙ্গীত, 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন লোকগীতি, 10:20 দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের

0: ছোট্ট বন্ধুরা, তোমরা যে যেখান থেকে বসে এই মুহূর্তে তোমাদের সকলের প্রিয় অনুষ্ঠান শিশু মেলা শুনছ, তোমাদের সবাইকে আজকের আসরে আমরা স্বাগত জানাচ্ছি। ছোট্ট বন্ধুরা আজকেও তাদের পরিবেশনা নিয়ে আসরে উপস্থিত আছে, তোমাদের সঙ্গে ভাগাভাগি করে নেবে বলে। আমরা এখন তাদের কাছে সরাসরি চলে যাচ্ছি। কেমন আছো সবাই?
1: ভালো।
0: আচ্ছা, আওয়াজটা অনেক মৃদু হলো, ঠিক আছে, অসুবিধে নেই। আজকের আসরের প্রথম বন্ধুর কাছে আমরা চলে যাব তার পরিবেশনা শুনবার জন্যে। কি নাম তোমার?
1: কণিকা সেন।
0: আচ্ছা, কণিকা কি শোনাবে এখন?
1: রবীন্দ্রসঙ্গীত।
0: ঠিক আছে, শুনি সবাই মিলে।

0: যাই হোক, কণিকা আমাদেরকে শোনালো এমন একটা গান যা মূলত বৈশাখ কেন্দ্রিক এবং পহেলা বৈশাখের থিম সং হিসেবেও কিন্তু কালক্রমে এটা পরিগণিত হয়েছে। যাই হোক, বৈশাখ আসতে আরও মাস তিনেক দেরি আছে, তারপরও আমরা একটু অগ্রিম স্বাগত জানালাম আর কি।
1: ঠিক আছে, শুনি আরেকটা শোনাবে, শুনি।

0: আরেকজন বন্ধু আমাদের সঙ্গে আছে এই মুহূর্তে। কি নাম তোমার?
1: দেবারুণ দত্ত।
0: আচ্ছা, দেবারুণ কি গান শোনাবে এখন?
1: রবীন্দ্রসঙ্গীত।
0: আচ্ছা আচ্ছা,

0: এবারে আরেকজন বন্ধু আমাদের সঙ্গে আছে, কি নাম তোমার?
1: স্নিগ্ধা সাহা।
0: স্নিগ্ধা, কি শোনাবে এখন?
1: রবীন্দ্রসঙ্গীত।
0: আচ্ছা শোনাও।

0: আচ্ছা, তোমার নামটা বলে দাও।
1: অমৃতা দেব।
0: আচ্ছা, অমৃতা আমাদেরকে রবীন্দ্রসঙ্গীত শোনালো। ছোট্ট বন্ধুরা, গান কবিতা ছড়া সব মিলিয়ে আমাদের আসরের সময় আজকে একেবারেই ফুরিয়ে এসছে এবং সময়ের ঘড়ি টিকটিক করে জানান দিচ্ছে আজকে আসর গোটাতে হবে। তো তোমাদের সঙ্গে আগামী অনুষ্ঠানে, আগামী আসরে আবারও কিছু নতুন বন্ধুদের সঙ্গে নিয়ে আমরা ফিরে আসব। সে অবধি তোমাদের সকলের মঙ্গল কামনা করছি। খুব ভালো থাকবে সবাই।

শ্রোতা বন্ধুরা স্বাগত, হ্যালো অনুরোধ লাইভ ইন ফোন অনুষ্ঠানে। আজকের ফোন ইন অনুষ্ঠান

0: হ্যালো, অনুরোধ থেকে বলছি।
1: নমস্কার দাদা ভাই।
0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার দাদা ভাই। হ্যালো,
0: হ্যালো, শ্রোতা বন্ধুরা ফোন করুন 03824 295192 এই নম্বরে। আজকের সিক্রেট কোড, পরিচ্ছন্নতা ঈশ্বর ভক্তির পরে স্থান পায়।

রাতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। জলহাওয়ার সতর্ক বার্তায় জানানো হচ্ছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার দু একটি জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও পশ্চিমবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। এখন শুনবেন গল্প দাদুর আসর, আসর পরিচালনায় শান্তম চক্রবর্তী।

0: হ্যালো
1: নমস্কার দেবেন,
0: হ্যালো, অনুরোধ থেকে বলছি।
1: শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো,
0: হ্যালো,
1: শুনতে পাচ্ছেন দাদা? আমি শ্যামজিৎ চক্রবর্তী বলছি,
0: কে বলছেন?
1: শুনতে পাচ্ছি না। হ্যালো
0: হ্যালো
1: হ্যালো, আপনার আমার কথা শুনতে পাচ্ছেননি? হ্যালো, আপনার আপনি শুনতে পাচ্ছেননি আমার
0: কে বলছেন?
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি।
0: হ্যালো,
1: প্রেমজিৎ চক্রবর্তী বলছি। প্রেমজিৎ শুনতে পাচ্ছেন না কথা?
0: হ্যালো
1: হ্যালো হ্যালো, আপনার কথা আমি শুনতে পাচ্ছি। হ্যালো,
0: আজকের সিক্রেট কোডটা বলুন। হ্যালো
1: হ্যালো, পরিচ্ছন্নতা ঈশ্বর ভক্তির, হ্যালো পরিচ্ছন্নতা ঈশ্বর ভক্তির পরে লাভ করে, এরকম বলছিলেন না?
0: পরিচ্ছন্নতা ঈশ্বর ভক্তির পরেই স্থান পায়,
1: পরে স্থান পায়। ঠিক ঠিক, আর আসলে দেখুন এখন বৃষ্টি হচ্ছে আর লাইনের একটা সময়।
0: হ্যালো, কোথা থেকে বলছেন?
1: আমি অসম রাজ্যের শিবভূমি জেলা থেকে বলছি।
0: কে বলছেন?
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি। প্রেমজিৎ?
0: হ্যাঁ, প্রেমজিৎ বাবু বলুন।
1: আপনাকে প্রথমে নমস্কার জানাই এবং অনুষ্ঠানে এখন মানে ঢুকেছি ঠিকই, কিন্তু মানে ঠিকঠাক ভাবে আপনার কথাটা যেন শুনতে পারছি না, কখনো এসে যায় বা কখনো চলে যায়।
0: ঠিক আছে, আপনার পছন্দের গানখানি বলুন।
1: আমাকে গান শুনিয়ে দিন, ছবির নাম হচ্ছে জুদাই, মে তুজকে এসে মিলো, এই গানটি শুনিয়ে দেবেন। আর যাদেরকে নিয়ে গান শুনবো আমি এক দুজনের কথা বলে ফেলি। প্রথমে তো অনুপদা রয়েছেন, জহরদা রয়েছেন, তারপর রয়েছে লালন বরানি, বাদল কটিয়াল, মিঠুন চক্রবর্তী, অম্বালিকা ভট্টাচার্য, সজল পালাকার। আর এই মুহূর্তে
0: হ্যালো,
1: এই মুহূর্তে যারা শুনবেন সবাই
0: কি গান শুনতে চাইছেন বলুন।
1: জুদাই ছবির গান শুনতে চাই, জুদাই মে তুজকে।
0: হ্যালো,
1: আমাদের প্রত্যেকের নিয়ম রয়েছে, আমাদের বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং বিশেষ করে দেবালয় বা মসজিদ মন্দির গির্জা সমস্ত কিছু আমরা তাতে আমাদের বিভিন্ন রোগ থেকে আমরা রক্ষা পাবো এবং মশা মাছি বা বিভিন্ন কীট পতঙ্গ থেকে আমরা রক্ষা পেতে পারি। তাই সেই ব্যাপারে যাতে আমরা কেউ গাফিলতি না করি, আমরা সবাই যাতে এগিয়ে আসি এবং আমাদের সমস্ত কিছু
0: শুনতে থাকুন আপনার পছন্দের গান।

0: ऑर्डर देता हूँ। हेलो हेलो, আমি থেকে বলছি।
1: আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
0: কোথা থেকে বলছেন?
1: রামকৃষ্ণনগর থেকে বলছি, জেলাটার নাম হলো করিমগঞ্জ, আর এখন নামটা হয়ে গেছে শ্রীভূমি।
0: আর আজকের সিক্রেট কোডটা বলুন।
1: পরিচ্ছন্নতা ঈশ্বর ভক্তির পরেই স্থান পায়, তাই না?
0: হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন।
1: পরিচ্ছন্নতা
0: তো
1: ঈশ্বর ভক্তির পরেই
0: কি গান শুনতে চাইছেন?
1: গানটা শুনতে চাইছি। গানটা হলো এরকম, ছবিটার নাম হলো হামসে নাটক রানা, আর গানটা হলো ইসসে বাঁচকর রহনা জি, কুছ হো যায় তো ফির না করনা জি, হামসে নাটক রানা। আর গায়ক কলাকার হলেন মোহাম্মদ আজিজ ভাই, আর সাথে কবিতা কৃষ্ণমূর্তি। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো,
0: তো এই বিষয় নিয়ে কিছু বলুন।
1: হ্যাঁ, এই বিষয় নিয়ে বলতে গেলে
0: হ্যালো
1: সত্যি, হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথাটা? হ্যালো হ্যালো
0: ছবির নামটা
1: হ্যালো,
0: কি বলুন?
1: ছবিটার নাম হামসে না টাকরানা,
0: হামসে না টকরানা,
1: টাকরানা।
0: আর গানের কলিটা?
1: গানের কলিটা হলো এরকম, গানটা অবশ্যই গিয়েছেন মোহাম্মদ আজিজ ভাই আর কবিতা কৃষ্ণমূর্তি।

0: जवानी है जवानी, इसका नाम जवानी है, इससे बचकर रहना जी, कुछ हो जाए तो फिर ना कहना जी, मेरा कौन बनता। हेलो हेलो, শুনতে পাচ্ছেন আমার কথাটা?
1: তো আজকের সিক্রেট কোডটা নিয়ে কিছু বলুন।
0: সিক্রেট কোডটা নিয়ে বলতে গেলে একেবারে কি বলবো সত্যি, কারণ আমরা দেখি, আমরা জানি সত্যম শিবম সুন্দরম।
1: হ্যালো,
0: হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথাটা? হ্যালো হ্যালো হ্যালো,
1: হ্যালো, গানের
0: শুনতে
1: লাইনটা একটু
0: পাচ্ছেন?
1: বলবেন।
0: লাইন, গানের লাইন হলো, জওয়ানি হ্যায় জওয়ানি, ইসকা নাম জওয়ানি হ্যায়, ইসসে বচকর রহনা জি, কুছ হো যায় তো ফির না কহনা জি। আর
1: ঠিক আছে,
0: সিক্রেট কোডটা হলো, বলি
1: শুনতে
0: যে,
1: থাকুন আপনার
0: সত্যম শিবম
1: পছন্দের গান।
0: সুন্দরম। তো আমরা হিন্দু সংস্কৃতিতে, আমরা জানি হিন্দু শাস্ত্রে বা ইসলামিক শাস্ত্রে বলা হয় যে, সাফ সুতরা পাক পবিত্র যদি থাকা যায় তাহলে ভগবান বা আল্লাহ তালার রহমত পাওয়া যায়, তাই না? তো সে জায়গায় দাঁড়িয়ে আজকে সিক্রেট কোডটা একেবারে কি বলবো খুব সুন্দর হয়েছে। আর যাদের নিয়ে শুনতে চাইছি, হ্যালো হ্যালো,
1: শুনতে পাচ্ছি,
0: যাদের নিয়ে গানটা শুনতে
1: বলুন।
0: চাইছি বিশেষ, হ্যাঁ, যাদের নিয়ে গানটা শুনতে চাইছি, আমাদের প্রেমজিৎ বাবু, অবিনাশ ভাই, তারপর আছেন আমাদের বিশ্বজিৎ পাল, সুমন মোহরি, তারপর আছেন আমাদের অম্বালিকা ভট্টাচার্য, সুতপা ভট্টাচার্য, সজল দাস, সজল মালাকার, কার্তিক মালাকার, দেবজিৎ দাস, নাসির ভাই, আর এই মুহূর্তে যারা রেডিওর পাশে আছেন সবার জন্য রইল। শুনতে পাচ্ছেন লাইনে কোনো গন্ডগোল
1: হ্যাঁ হ্যাঁ,
0: আছে?
1: শুনতে পাচ্ছি
0: আর খুব ভালো লাগছে দাদা, আপনি
1: এবং আপনার
0: অনেকদিন বাদে
1: গান
0: আসছেন।
1: যাচ্ছে।
0: হ্যাঁ, তো ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার।
1: নমস্কার।

0: হ্যালো, অনুর থেকে বলছি।
1: নমস্কার নেবেন। আমি আশুতোষ দেবনাথ, চণ্ডীপুর কৈলাস শহর থেকে বলছি।
0: হ্যাঁ আশুতোষ বাবু, কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি। আর অনেকদিন পর আপনাকে পেয়ে আরো ভালো হয়ে গেছি।
0: তো
1: আর আগে আমি
0: আজকের সিক্রেট কোডটা
1: বলেছি,
0: বলবেন।
1: হ্যাঁ, পরিচ্ছন্নতা ঈশ্বর ভক্তির পরেই স্থান পায়, তাই না? শুনতে শুনতে পেয়েছেন? পরিচ্ছন্নতা,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শুনতে পেয়েছি। গানের লাইনটা বলবেন।
1: হ্যাঁ হ্যাঁ বলছি, আজকে আমাকে শুনিয়ে দিন। 1984-এ রিলিজ হয়েছিল বিখ্যাত একখানা গান, ছবির নাম ঝোটা সাচ।
0: সাচ,
1: আর গানটা হচ্ছে কেসি লাগ রহি হুঁ মে।
0: গানের লাইনটা বলুন।
1: কেসি লাগ রহি হুঁ মে।
0: আচ্ছা, তো
1: আর এই
0: তো যেটা সিক্রেট কোডে যেটা রেখেছিলাম সে বিষয়ে একটু বলুন।
1: বলছি, এই মধুর গানটি গেয়েছেন লতাজি, কিশোর দা।
0: হ্যালো
1: হ্যাঁ, আপনার কথা আমি শুনতে পাচ্ছি।
0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: বলছি এই গানখানি রূপ দিয়েছেন সঙ্গীত জগতের বিশাল এক নাম মজরুহ সুলতানপুরি, আর রাহুল দেব বর্মন যে সুর দিয়ে সাজিয়েছেন।
0: রাহুল দেববর্মন সুর দিয়েছেন।
1: নিয়ে গানটা শুনবো, নামটা বলে ফেলি।
0: হ্যাঁ বলুন।
1: আসাম থেকে রয়েছেন আমাদের খুব ভালো শ্রোতা জহরলাল বর্মন মহাশয়, প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, ত্রিপুরা থেকে বুলটি ভুন, অবিনাশ তেলি, বরুণ ভাই, আর আসাম থেকে শুনবেন অমল বিমল ভাই। আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী শুনছেন সবাইকে নিয়ে শুনবেন।
0: ঠিক আছে, সবাই মিলে শুনতে থাকুন আপনার পছন্দের গান।

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো, অনন্ত কে বলছি?
1: আমি মিঠুন চক্রবর্তী বেঙ্গালোর থেকে বলছি।
0: কে বলছেন?
1: শুনতে পাচ্ছেন? পরিচ্ছন্নতা ঈশ্বর ভক্তির পরিস্থান পায়। হ্যালো,
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি।
1: পরিচ্ছন্নতা
0: আপনার
1: ঈশ্বর ভক্তির
0: পছন্দের
1: পরিস্থান
0: গানখানি বলুন।
1: শুনবো আমি আজকে তুলকালাম থেকে। হবে তুলকালামের যে কোনো একটি ভালো গান। শুনতে পাচ্ছেন?
0: অন্য ছবির নাম বলুন।
1: কায়ামস সে কায়ামস।
0: কেয়ামত সে কেয়ামত।
1: হ্যাঁ, মেরে আম সফর। হ্যাঁ, মেরে আম সফর।
0: হে মেরা হাম সফর।
1: পাওয়া গেছে?
0: আপনার সঙ্গে কি কেউ আছে?
1: হ্যাঁ, আমার সঙ্গে আছে, আপনিও শুনবেন। আমার ভাই প্রেমজিৎ চক্রবর্তী বাড়ি থেকে শুনবে। আমি কিন্তু এই মুহূর্তে বেঙ্গালুরে আছি, আর ওইখান থেকেই শুনছি আর ফোন করছি। আর আমাদের রুমের পাশে আরেকজন আমার দাদা আছে, ওর নাম রিপন দাস, ওকে আমি ফোন করার জন্য নাম্বারও দিয়েছি, আর অ্যাপের মাধ্যমে শোনার সিস্টেমটাও বলে দিয়েছি। তারপরে আমাদের ওই জওহরলাল বর্মন, অনুপ কুমার ভট্টাচার্যী, সুতপা ভট্টাচার্যী, অম্বালিকা ভট্টাচার্যী, আর নাসিরুদ্দিন, আর আছে দেবজিৎ দাস, শান্ত পূর্বেশ। আর এই মুহূর্তে যারা শুনছেন সবাইকে আমি শুনবো। আর আজকে সিগারেট কোডটা খুব ভালো রেখেছেন, মানে আমি সেটাই মনে করি, যত আমরা সাফাই পরিষ্কার থাকবো সেটাই অত ভালো না?
0: ঠিক বলেছেন, শুনতে থাকুন আপনার পছন্দের গান।
1: মানুষের আমাদের দেখুন, মানুষের সবাই বলে না, যত পরিষ্কার হবে অত কুকুরের দৃষ্টি থাকবে, বা আছে না কোনো সময় নোংরা অবস্থায় মনে করেন ঠাকুরের অত ইয়ে ভালো হয় না, তো পায় পরিষ্কার হবে অত ঠাকুরেরই ভালো।
0: ঠিক আছে, শুনতে থাকুন আপনার পছন্দের গান।
1: ঠিক আছে দাদা, নমস্কার, রাখছি।
0: নমস্কার।

কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী দিল্লি কাণ্ডের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপরেই শুনবেন হ্যালো অনুরোধ অনুষ্ঠান।

0: হ্যালো, থেকে বলছি।
1: হ্যালো, নমস্কার নবেন দাদা।
0: নমস্কার,
1: আমি চণ্ডীপুর থেকে সঙ্গীতা দেবনাথ বলছি।
0: কোথা থেকে বলছেন?
1: চণ্ডীপুর থেকে সঙ্গীতা দেবনাথ বলছি। তো আজকে
0: কোন জায়গা থেকে বলছেন?
1: পরিচ্ছন্নতা ঈশ্বর ভক্তির পরেই স্থান পায়।
0: হ্যাঁ,
1: আর
0: আজকের
1: আজকে আমি
0: গান।

0: লাইনটা বলুন,
1: হ্যালো,
0: গানের লাইনটা বলুন।
1: সারা প্যার তোমারা, ছবির নাম আনন্দ আশ্রম,
0: ছবির নাম আনন্দ আশ্রম,
1: আনন্দ আশ্রম। আর গানের কলি হচ্ছে সারা প্যার তোমারা, আশাজি কিশোরদা গিয়েছেন।
0: হ্যাঁ, আশাজি আর কিশোর, কিশোর কুমার গিয়েছেন।
1: আর বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাইকে এনে শুনবো, আপনিও শুনবেন। ভালো থাকবেন, নমস্কার, রাখছি।
0: নমস্কার, শুনতে থাকুন আপনার পছন্দের গান।

0: What? Sydney. Hello?
1: Hello?
0: Hello? Sikri Gupta holo porishonota bukter por san.
1: Apnar pochonder gan khane bolun.
0: Ajke gan ta shunbo shui nam hoyche jan. Gane line ta hoyche jan mere jane gan gan shunbo. Jan mere jan ajke shui nam nam gan gan.
1: গান শুনতে চাইছেন?
0: হ্যাঁ,
1: জান ছবির গান শুনতে চাইছেন?
0: ছবির নাম হচ্ছে জান,
1: ছবির নাম জান,
0: ছবির নাম নাম একদম গানখানি জান মেরি জানে গান গান শুনবো আর কি।
1: গানের লাইন মেরি জান,
0: জান মেরি জানে গান গান গান গান আর কি, জান মেরি জানে গান গান শুনবো।
1: তো আপনার সঙ্গে কি কেউ আছে?
0: আছে, আমার সাথে রয়েছেন তোমার
1: হ্যালো
0: দাদা, খোলা করে রয়েছে।
1: হ্যালো
0: দাদা, খবর আজকে রয়েছে বলতে বল, আশা বসে যাবে নিন।
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যাঁ
0: সকাল সুরা দিয়ে নিয়ে শুনবো এক আপনি।
1: আপনার সঙ্গে কি কেউ আছে?
0: আছে,
1: শুনতে থাকুন আপনার পছন্দের গান।
0: নেতিবাচক, নেতিবাচক কথা আছে।

0: মোহনপুর থেকে বলছি।
1: হ্যালো,
0: হ্যালো।
1: হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন?
1: আমি বাদল খটিয়াল বলছি, পশ্চিমবঙ্গ হাওড়া জেলা উলুবেড়িয়া থেকে।
0: আচ্ছা আচ্ছা, তো আজকের সিক্রেট কোডটা বলুন।
1: সিক্রেট কোডটা হচ্ছে পরিচ্ছন্নতা ঈশ্বর ভক্তির পরে স্থান পায়।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আর আমি দাদা গান শুনতে চাই।
0: হ্যাঁ,
1: ছবির নাম হচ্ছে বন্দিশ।
0: হ্যাঁ, ছবির নাম বন্দিশ।
1: হ্যাঁ, গানটা গেয়েছেন কিশোর কুমার আর আশা ভোসলে।
0: আচ্ছা,
1: আর গানটা লিখেছেন আনন্দ ভক্তি, সুর দিয়েছেন লক্ষ্মীকান্ত প্যারিলাল। এটা 1980 সালের ছবি। আর গানটা হচ্ছে দাদা রঙ ভরে মৌসুম সে রঙ চুরাকে।
0: হ্যাঁ হ্যাঁ, রঙ ভরে মৌসুম সে রঙ চুরাকে
1: হবে দাদা?
0: হ্যাঁ হ্যাঁ, হবে হবে।
1: আর এই গানটা যাদেরকে নিয়ে শুনবো, সঙ্গীতা দেবনাথ, মনিকা দেবনাথ, আশুতোষ দেবনাথ, প্রেমজিৎ চক্রবর্তী, বুল্টি দাস, দেবজিৎ দাস, আছে আমার পশ্চিমবঙ্গের ভাই লালন ঘরামি, বিশ্বনাথ গায়েন, বিশ্বজিৎ পাল আর দাদা অনুপ কুমার ভট্টাচার্য। সেই সঙ্গে আপনিও গানটা শুনবেন। ভালো থাকবেন দাদা, নমস্কার নেবেন।
0: হ্যাঁ হ্যাঁ নমস্কার, আর আপনার গান যাচ্ছে, শুনতে থাকুন।

0: হ্যালো, অনুর থেকে বলছি।
1: নমস্কার স্যার, আমি কুয়ায় রামচন্দ্র
0: হ্যালো,
1: বলছি।
0: কে বলছেন?
1: বলছি
0: আচ্ছা, আজকের
1: স্যার, আমার একটা লোকগীতি শুনে দিবেন। গুরুপদে প্রেম ভক্তি হইল না মন অভার কালে।
0: আচ্ছা, লোকগীতি গুরুপদে প্রেম ভক্তি হলো না। আচ্ছা ঠিক আছে, এর আগে
1: গুরুপদে
0: কিন্তু
1: প্রেম
0: আপনাকে,
1: ভক্তি হইল না মন অভার কালে।
0: হ্যালো হ্যালো,
1: হ্যালো,
0: অনুষ্ঠানটি হিন্দি গানের আসর। হ্যাঁ হ্যাঁ, হিন্দি গান আপনাকে বলতে হবে, আর প্রথমে সিক্রেট কোডটা বলতে হবে।
1: আমার কিপ্যাড মোবাইলটা শোনা যায় না কলিং এটা করে। হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ,
1: কলিং এ থাকলে আমাকে শোনা যায় না কিছু। কিপ্যাড মোবাইলটা আমাদের কলি মোবাইল।
0: ঠিক আছে, আপনি শুনে, সিগারেটটা শুনে আপনি ফোন করবেন।

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো, কে বলছেন?
1: নমস্কার নেবেন। আমি কাছাড় জেলা থেকে বলছি, জওহরলাল বর্মন। আজকে সিক্রেট কোর্টটা হচ্ছে, হ্যালো শুনতে পাচ্ছেন তো?
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি।
1: আজকে সিক্রেট কোর্ট হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈশ্বর ভক্তির পরে স্থান পায়। আর আজ আমাকে একটি গান শুনিয়ে দেবেন, আপ তো এসে নাথে। সেই ছবি থেকে হেমলতার কণ্ঠে, তো ইস তারা সে মেরি জিন্দগি মে শামিল হে। মহান গীতিকার মীরা ফজলের লেখা এই গানটি
0: হ্যাঁ,
1: মধুর সুর দিয়ে সাজিয়ে এসেছেন উষা খান্নাজি।
0: উষা খান্না জি। আচ্ছা,
1: হ্যাঁ, হেমলতার কণ্ঠে।
0: হ্যাঁ,
1: ইস
0: হেমলতার
1: তারা
0: কণ্ঠে।
1: সে মেরি জিন্দগি মে শামিল হে। তো
0: আচ্ছা,
1: ঠিক আছে, ভালো থাকুন আপনারা সবাই।
0: তো
1: আর এই
0: আজকের,
1: গানটি
0: হ্যাঁ হ্যাঁ,
1: শুনিয়ে
0: আজকের
1: দিচ্ছি,
0: আজকের এই
1: আর
0: বিষয়টা নিয়ে।
1: শুনতে চাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুরা রয়েছে,
0: হুম হুম
1: আশুতোষ বাবু রয়েছেন,
0: হুম হুম
1: মাইকেল মজিদ চক্রবর্তী রয়েছেন, বোন সঙ্গীতা দেবনাথ,
0: হুম হুম
1: বোন বুলটি দাস রয়েছেন,
0: হুম
1: আর যারা এই অনুষ্ঠান শুনছেন সবাইকে নিয়ে শুনবো সেই গানটি। ঠিক আছে, ভালো থাকুন আপনারা সবাই, রাখছি, নমস্কার।
0: নমস্কার।

এতক্ষণ কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে মহিলা মহল।

0: আগামীকাল শিশু শ্রম বিরোধী দিবসে আমরা আলোচনা করছি।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, মা বোনের অনুষ্ঠান মহিলা মহলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা মানব জীবনের প্রথম পর্যায়ে আমরা যেটাকে ধরি সেটা হলো শৈশব। আর শৈশব হলো মানব জীবনের সেই অন্যতম যা অধ্যায়, যার মাধ্যমে কিন্তু সমগ্র জীবনটা প্রত্যেক মানুষের নির্ভর করছে। প্রত্যক্ষ দৃষ্টিতে একটি শিশুকে নির্ভরশীল বলে মনে হলেও কিন্তু একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে সেই দেশের শিশুদের উপরে, সেটা আমরা অবশ্যই জানি। আজ সে উপলক্ষে আমরা বিশেষভাবে আলোচনা করতে যাচ্ছি শিশু শ্রম নিয়ে, যেটা আজকাল আমাদের ভারতবর্ষে বলুন বা সমগ্র বিশ্বে কিন্তু একটা জ্বলন্ত বিষয়। তাই শ্রোতা বন্ধুরা, এই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আসরে আজ আমাদের সাথে রয়েছেন যিনি, প্রথমে তার পরিচয়টা ওনার মুখে শুনে নেব। নমস্কার।
2: নমস্কার, আমি অ্যাডভোকেট অনিন্দিতা কর, কৈলাসহর বার অ্যাসোসিয়েশনের মেম্বার। আমি যেটা মানে চাইল্ড লেবার এবং অ্যাবিউস অফ লেবার অ্যাক্ট সম্পর্কে কিছু কয়েকটা ছোটোখাটো কিছু বলবো, যেখানে অ্যাডোলেসেন্স পিরিয়ডেরও বিষয়টা চলে আসে। নর্মালি আমরা চাইল্ড বলতে কাদেরকে বুঝি? চাইল্ড লেবারের অ্যাক্টে যারা পড়ে বিলো 14, যেটাকে আমরা ধরছি, কিন্তু অ্যাডোলেসেন্স পিরিয়ড বলতে আমরা 18 ধরি।
1: আচ্ছা,
2: বিলো 18 যারা, ওরা এদেরকেও আমরা চাইল্ড হিসেবেই ট্রিট করি আইনের ভাষায়। এরাও চাইল্ড হিসেবেই ট্রিট হয়।
1: আচ্ছা, 18,
2: যে 18 যেমন জুভেনাইল যারা থাকে এরা তো চাইল্ডই।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
2: হ্যাঁ, বিলো 18।
1: হ্যাঁ,
2: তো কিন্তু চাইল্ড লেবার অ্যাক্টের মধ্যে আমরা যেহেতু চাইল্ডকে লেবার অ্যাক্ট হিসেবে চাইল্ডকেই ইয়ে করি, তো বিলো 14, মেইনভাবে চাইল্ড লেবারের ইয়েতে
1: ধরা
2: হয়।
1: পড়ছে। আচ্ছা,
2: তো সেইখানে বিলো 14 যারা আছে তারা, তাদেরকে দিয়ে কোনো ধরনের কাজ করানো যাবে না। কোনো ধরনের যেমন রেস্টুরেন্ট বা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ বা এগুলোতে কোনো ধরনের কাজ করালে এটা অফেন্স, আইনত দণ্ডনীয়।

0: বিভিন্ন সময় দেখি বিভিন্ন চায়ের দোকানে বাচ্চা,
1: হ্যাঁ
0: একদম
1: কাজ
0: ছোট
1: করছে,
0: বাচ্চারা
1: ছোট
0: কাজ
1: ছোট
0: করছে,
1: বাচ্চারা কাজ করছে।
0: যদি সেইখানে কোনো কারণে কমপ্লেন হয়, অনেক ক্ষেত্রে আমরা কি করি, ইগনোর করি, কারণ এই পিরিয়ডটা বিলো 14 ওদের কি ফ্রি এডুকেশন
1: এডুকেশন পুরো
0: দেওয়া
1: মেইন
0: হয়েছে,
1: মেইন
0: মেইন
1: সময়টা কিন্তু,
0: সময়টা ওদের কিন্তু এডুকেশনের। তার জন্য গভর্নমেন্ট কি করেছে, ফ্রি এডুকেশন দিয়েছে ওদেরকে, ফ্রিতে যাতে 14 বছর পর্যন্ত ওরা পড়াশোনা করতে পারে। কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, হয়তো আর্থিক কারণে বা কোনো কারণে
1: বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আর্থিক
0: দারিদ্রতা
1: কারণটাই কিন্তু মা
0: মেইন।
1: বাবারা না
0: হ্যাঁ
1: চাইলেও কিন্তু তাদের কিন্তু স্কুলে না পাঠিয়ে পরিস্থিতি যখন এমন হয়ে যায় তখন কিন্তু তারা বাধ্য হয়ে কিন্তু কাজে পাঠাচ্ছে।
0: কাজে পাঠাচ্ছে, সেই কারণেই গভর্নমেন্ট মানে যাতে পড়াশোনার দিকে নজর থাকে, সেই জন্য 14 বছরের বাচ্চাদের যাতে 14 বছর পর্যন্ত বাচ্চাদের যাতে ফ্রিতে একটু পড়াশোনা করানো যায় সেই ক্ষেত্রে ব্যবস্থাও করে দিয়েছে। তারপরও অনেক ক্ষেত্রে আমাদের কিছু কিছু ফ্রি থাকা সত্ত্বেও আমরা পড়াশোনার দিকে মনটা না দিয়ে রোজগারের দিকে মনটা
1: ঠিকই,
0: দিই,
1: ইনকামের সোর্সটা
0: ইনকামের
1: আমাদের
0: সোর্স
1: ছোটবেলা থেকে
0: মেইন
1: কিন্তু
0: প্রয়োজন
1: মাথাতে
0: হয়ে
1: ঢুকিয়ে
0: দাঁড়িয়ে।
1: দেওয়া হচ্ছে।
0: হ্যাঁ, তার জন্য কি হচ্ছে, শিশুশ্রম বাড়ছে, বিশেষ করে ইডবাটটাতে দেখা যাচ্ছে
1: সেটা
0: সবচেয়ে
1: হচ্ছে
0: বেশি
1: জটিল
0: দেখা যাচ্ছে।
1: জটিল
0: হ্যাঁ,
1: দণ্ডনীয় বা যেটাকে
0: অপরাধ।
1: বলতে পারবো
0: হ্যাঁ,
1: অপরাধ। হ্যাঁ
0: সেইখানে যদি কেউ ধরা পড়ে যে চাইল্ড লেবার হিসেবে যদি কেউ কাজ করাচ্ছে, দেখা যায় সেই বাচ্চাকে, সেইখানে 14 বছরের নিচে যে বাচ্চাকে কাজ ধরা পড়লে সেই ব্যক্তি, যে ধরুন কোম্পানি বা যে যে মেইন হেড অফ দ্য এই যেখানে কাজ করছে, তো ওনার বিরুদ্ধে 6 মাসের জেল, 1,000 টাকা জরিমানা, ফার্স্ট অফেন্স
1: আচ্ছা
0: হলো। তারপরও যদি দেখা যায় উনি সেকেন্ড বারও ধরা পড়েছেন,
1: আচ্ছা
0: সেম প্রসিজিয়ার ওনার চালাচ্ছেন, উনি কোনো ইয়ে নেই, সেইখানে ওনার 1 বছরের জেল।
1: এক্ষেত্রে আর একটা প্রশ্ন করব, যেমন বাচ্চাটা কাজ করছে
0: হুম
1: কারখানায়,
0: হুম
1: হ্যাঁ,
0: হুম
1: কিন্তু যদি মানে অবজেকশন এলো
0: হুম
1: কোথা থেকে,
0: হ্যাঁ,
1: অবজেকশন এলো, কিন্তু বাচ্চাটা যদি স্বীকার করে না আমি আমার ইচ্ছাকৃতভাবে কাজ করছি, তখন
0: না
1: কি সেটা দণ্ডনীয় হিসেবে?
0: 14 বছরে, হ্যাঁ 14 বছরের নিচে যে বাচ্চা তার কোনো নিজের ব্যক্তিগত
1: ইচ্ছে থাকতে পারে
0: ইচ্ছে
1: না।
0: থাকতে পারে না,
1: আচ্ছা
0: সে তো বুঝার ক্যাপাসিটি নেই, সে ভালো করছে না খারাপ করছে,
1: আচ্ছা
0: তার তো কোনো নিজের ব্যক্তিগত সেই সেন্স ওর আসেনি এখনো,
1: আচ্ছা
0: তার জন্য তাকে চাইল্ড ধরা হচ্ছে,
1: হুম হুম হুম
0: সে বলতেই পারে, কারণ সেটা ওর ফ্যামিলি থেকে শেখানো,
1: হুম
0: বা অনেক ক্ষেত্রে দেখা যায় আগে শিখে, তুই আসার পর বলবি এইটা,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: আগে থেকে জানা আছে, আগে,
1: হ্যাঁ
0: কারণ ওর
1: তখন
0: সবাই জানে আইনটা আছে,
1: হ্যাঁ
0: সবাই জানে আইনটা আছে,
1: আছে
0: কখনো যদি ধরা পড়ি তো ওকে আগে থেকেই বা ওদের গার্জিয়ানকে আগে থেকেই এ করে দেওয়া হয়, এওয়ার করে দেওয়া
1: এই
0: হয়,
1: কথাগুলো বলতে,
0: বলতে হবে এই
1: তাহলে
0: কথাগুলো।
1: কিন্তু সেক্ষেত্রে কি মালিকটা সেই ক্ষেত্রে
0: হ্যাঁ
1: বেঁচে
0: হ্যাঁ,
1: যাবে?
0: না না না,
1: সে
0: সে
1: অপরাধের পর্যায়ে
0: অপরাধী,
1: থাকবে
0: সে
1: না?
0: হয়তো সেই ক্ষেত্রে রিল্যাক্সেশন পেয়ে যেতে পারে, কিন্তু নেক্সট টাইম তাকে ধরাই হবে,
1: আচ্ছা
0: হ্যাঁ শাস্তি ওকে পেতেই হবে।
1: আচ্ছা
0: অনেক ক্ষেত্রে দেখি কি ফ্যামিলি ইয়েতে, অনেক সময় ফ্যামিলি বিজনেস আছে
1: হ্যাঁ
0: সেইখানে বাচ্চারা কাজ করছে,
1: হ্যাঁ
0: সেইখানে
1: অনেক
0: সেটা,
1: ক্ষেত্রে কিন্তু
0: হ্যাঁ
1: বাড়িতেও কিন্তু ছোট
0: বাড়িতে,
1: বাচ্চারা
0: হ্যাঁ
1: কিন্তু
0: কাজ
1: কাজ
0: করে
1: করছে,
0: ফ্যামিলি।
1: গার্জিয়ানরা এসে দিচ্ছে
0: হুম হুম
1: বাড়িতে কাজের জন্য,
0: হুম
1: সেটাও কি আমরা অপরাধ হিসেবে
0: হ্যাঁ হ্যাঁ,
1: ধরবো?
0: অপরাধ, অপরাধ,
1: কিন্তু সেটা মানে যখন কমপ্লেনে যাবে
0: হ্যাঁ
1: তখন
0: কমপ্লেনে যাবে,
1: গিয়ে,
0: তখন কমপ্লেনে যাবে, কেউ আশেপাশে কেউ কমপ্লেন করতে পারে,
1: হ্যাঁ এরকম ঘটনা তো কিন্তু অনেক সময় আমরা
0: অনেক
1: খবরের
0: ঘটে,
1: কাগজে দেখি, অনেক সময় এই ঘটনা,
0: শহরেও ঘটে, আমাদের শহরেও ঘটেছে
1: হ্যাঁ
0: এমন,
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ অনেক রেস্টুরেন্টে ঘটেছে, হয়েই থাকে। এছাড়া যেমন আমরা কিছু ফ্যামিলি বিজনেস থাকে, যেমন বাচ্চারা অনেক সময় ওইগুলোতে ইনভলভ হয়, যেমন আমার নিজের ব্যক্তিগত কোনো বিজনেস আছে সেইখানে বাচ্চারা খুব ভালো জানে, যেমন আমি কোনো আর্টের ইয়ের সঙ্গে জড়িত বিজনেস আমার সেটা, সেখানে বাচ্চাটা খুব ভালো আর্ট জানে, আমার সঙ্গে কাজ করছে,
1: আচ্ছা
0: সেইখানে সেই আইনে সে পড়বে না,
1: আচ্ছা
0: কখন পড়বে না, যদি সে তার স্কুল আওয়ার্স ঠিক টাইমে করছে, তার স্কুল স্কুল
1: মানে
0: আওয়ার্স,
1: হ্যাম্পার হচ্ছে
0: হ্যাঁ
1: না, পড়াশোনায়
0: পড়াশোনার
1: হ্যাম্পার
0: কোনো
1: হচ্ছে না,
0: ধরনের হ্যাম্পার হচ্ছে না, তারপর স্কুল বন্ধ, ভ্যাকেশন চলছে, সে কাজ
1: সে
0: করছে,
1: সময় সে
0: হ্যাঁ
1: কাজটা
0: সে
1: করতে
0: সময়
1: পারে।
0: সে কাজ করতে পারে, কিন্তু তাকে যদি ফোর্স করা হয় সেটা করতেই হবে, তার ডিউটি হয়ে যায় সেটা, তাহলে সেইখানে সে মা বাবাও কিন্তু অফেন্স,
1: অপরাধী
0: হ্যাঁ
1: হিসেবে,
0: অপরাধী হিসেবে ট্রিট হবে।
1: আচ্ছা
0: তারপর বিলো 14 গেল, 14-এর উপরে,
1: যে 18 ইয়ার্সটা যেটা
0: টিনিয়ার্সের
1: বললেন,
0: মিডিলে,
1: হ্যাঁ
0: অ্যাডোলেসেন্স পিরিয়ডের মিডিলে যারা কাজ করে, অনেক ক্ষেত্রে বিভিন্ন ওয়ার্কশপে কাজ করে অনেক সময়, তো এছাড়া যেমন টিভিতে অ্যাডভার্টাইজ করছে, ওদের, ওরা কিন্তু প্রফেশনাল, ওরা কিন্তু কাজ করছে, ওরা কিন্তু আর্ন করার জন্য, হ্যাঁ বাড়ি থেকে হয়তো বিজনেস ওদেরকে কাজেই লাগানো হচ্ছে, এইটাকে অপরাধ ধরা হবে না তখন, কিন্তু

0: ওদের ওই সব দিকটা খেয়াল রাখতে হবে, পড়াশোনা এবং
1: মেন
0: তাদের
1: হচ্ছে সেই
0: সেফটি,
1: সময়টা, হ্যাঁ পড়াশোনা মেন,
0: যাতে কোনোভাবেই তাদের পড়াশোনাতে হ্যাম্পার
1: ক্ষতি
0: না
1: না
0: হয়,
1: হয়
0: হ্যাম্পার
1: এটাই।
0: না হয়, সেটা সবসময় খেয়াল রাখতেই হবে আমাদেরকে।
1: হুম হুম
0: ওরা অনেক সময় অ্যাডভার্টাইজ করছে,
1: হুম
0: অনেক সময় বিভিন্ন সিরিয়াল করছে,
1: হুম হুম
0: প্রোগ্রামে যাচ্ছে,
1: হুম
0: ও এটা অপরাধের পর্যায়ে পড়বে না। কিন্তু একটা জিনিসকে বাদ দেওয়া হয় যে সেটা হলো সার্কাস, এটাও মনোরঞ্জনের একটা পার্ট,
1: হ্যাঁ, কিন্তু সেই
0: কিন্তু
1: ক্ষেত্রে
0: সেইটা সেইটাকে বাদ দেওয়া হয়েছে কারণ হলো সেইটাতে রিক্স
1: খুব
0: আছে,
1: রিস্কি কিন্তু সেটা।
0: রিক্সি, সেইটাই খেয়াল রাখতে হয় যাতে বাচ্চারা যে কাজেই যাবে
1: হুম
0: সেটা যাতে কোনো রিক্সি কাজ না
1: না
0: হয়।
1: হয়,
0: যদি আমরা কোনো ওয়ার্কশপে লাগিয়ে দিলাম
1: হুম
0: বা কোনো কারখানাতে লাগিয়ে দিলাম, ওইটা বাচ্চাদের জন্য রিক্সি,
1: ক্ষতি ক্ষতিকারক,
0: ক্ষতিকারক।
1: হ্যাঁ যেমন পরিবেশের দিকটাও কিন্তু আমাদের বাচ্চাদের জন্য কিন্তু ভাবতে হবে,
0: হ্যাঁ হ্যাঁ
1: যেমন কয়লা কারখানা আছে, মানে
0: হ্যাঁ হ্যাঁ
1: জটিল যে বিষয়গুলো
0: যে তার জন্য আমি
1: সেখানে।
0: প্রথমেই বললাম না, ইটভাটটা
1: হুম হ্যাঁ হ্যাঁ
0: খুব রিক্সি
1: খুব
0: জায়গা,
1: রিক্স, হ্যাঁ
0: হ্যাঁ,
1: হ্যাঁ
0: সেইটাতে আমরা এত অঞ্চলে দেখি বাচ্চারা কাজ
1: কাজ
0: করছে,
1: করছে।
0: ইট নিচ্ছে, কেউ আমরা কোনো কমপ্লেন করি না।
1: হুম হুম
0: হ্যাঁ
1: আসলে আমরা ভেবেও সব কিছু বুঝেও কিন্তু
0: কিছু
1: চোখ
0: করার
1: বুজে
0: নেই,
1: থাকি,
0: হ্যাঁ,
1: অনেক সময় আমরা সেই বিষয়টা নিয়ে ভাবি না।
0: ভাবলেও অনেক সময় ভাবি কি আচ্ছা করব, ওদের মানে আর্থিক সঙ্গতিটা তো আর আমি দিতে পারবো না,
1: সেটাই সেটাই,
0: অনেক ক্ষেত্রে সেটাও ভাবি
1: হ্যাঁ
0: আমরা।
1: হ্যাঁ হ্যাঁ
0: তারপর আমরা যেমন আমি ওই যে বললাম যে অপরাধী হিসেবে যাকে ট্রিট করা হলো
1: হুম হুম
0: সে তো একটা ফাইন মানি জমা দিল,
1: হুম
0: সেই
1: সে
0: ফাইন
1: বেরিয়ে বেরিয়ে চলে গেল
0: বেরিয়ে চলে
1: কিন্তু।
0: গেল,
1: হুম
0: সেই ফাইনের যে অ্যামাউন্টটা জমা হলো
1: হুম
0: গভর্নমেন্টের ইয়েতে,
1: হুম
0: সেটা কিন্তু যে বাচ্চা তার জন্য খরচ করতে হবে,
1: আচ্ছা সেটা ঘুরে বাচ্চাটাই পাবে না?
0: বাচ্চাটাই পাবে
1: আচ্ছা
0: তার জন্য। এছাড়া গভর্নমেন্টের তরফ থেকে 15,000 টাকা করে সে বাচ্চার জন্য দেওয়া হবে,
1: ওইটা
0: সেইটা,
1: মান্থলি?
0: হ্যাঁ না একটা অ্যামাউন্ট ফিক্স করা থাকবে, এখানে থাকবে,
1: হুম
0: সেটা যে ইন্টারেস্টটা আসবে ওইটা ওই বাচ্চার নিচে খরচ করা
1: আচ্ছা
0: হবে,
1: আচ্ছা
0: ফাইনটা যে জমা হলো
1: হুম
0: সেটাও
1: হুম
0: সেই বাচ্চার নিচে খরচ করা হবে।
1: আচ্ছা
0: হ্যাঁ এটা হলো চাইল্ড লেবারের ক্ষেত্রে
1: সেটাই তো, গভর্নমেন্ট কিন্তু আমাদের অনেক ব্যবস্থা
0: অনেক
1: করে
0: ব্যবস্থা
1: দিয়েছে
0: দিয়েছে কিন্তু
1: কিন্তু
0: আমরা
1: আমরা এগোতে পারছি না, সেই
0: আমরা
1: জিনিসটা অনেকেই
0: সঠিকভাবে
1: আমরা জানি না,
0: জানি না,
1: সঠিকভাবে জানি না,
0: জানি না,
1: আর দেখছি যে না সবাই দেখছে, দেখে অ্যাভয়েড করে যাচ্ছে, ওই আমিও
0: আমরা
1: চলে
0: সেটাও
1: গেলাম,
0: করছি, হ্যাঁ কারণ
1: ঠিক
0: কি
1: না?
0: দরকার বাবা
1: ঝামেলা
0: ঝামেলায় যাব
1: আসলে আমরা
0: প্রয়োজনে, নিজেকে
1: আস্তে আস্তে,
0: বাঁচানোর জন্যই
1: সেটাই
0: ব্যস্ত।
1: আস্তে আস্তে কিন্তু আমরা দেখছি যে আমাদের যে মানবিকতা একটা রয়েছে সেটাও কিন্তু একদিকে লুপ্ত হয়ে যাচ্ছে, আমরা দেখেও দেখছি না।
0: হুম হুম
1: বা একটা শিশু কাজ করছে, রেস্টুরেন্টে হোক যেখানেই হোক কাজ করছে, আমরা খাচ্ছি এ
0: হুম
1: খাচ্ছি,
0: হুম হুম
1: বাচ্চাটা কিন্তু খেতে পাচ্ছে না,
0: হ্যাঁ
1: কিন্তু আমরা ডিপলি সেটা চিন্তা করছি না।
0: আমরা নিজেরা খাবারটা ফেলে দিচ্ছি
1: হ্যাঁ
0: কিন্তু
1: কিন্তু
0: তার জন্য একটু সরিয়ে রাখছি না যে বাবা আমি এতটা পারবো না, তুমি
1: হ্যাঁ
0: এইটুকু খেয়ে নাও,
1: খেয়ে না,
0: দেব না তো,
1: কোনোদিন আমরা সেই
0: না আমরা
1: করছি না।
0: ফেলে আসছি, টাকা
1: হ্যাঁ হ্যাঁ
0: দিচ্ছি
1: হ্যাঁ
0: খেতে পাচ্ছি না, ফেলে দিয়ে আসছি।
1: এটাই মানে হ্যাবিচুয়াল হয়ে গেছে,
0: হ্যাঁ
1: সেও করছে আমিও করছি আমরা সবাই করছি, ডিপলি আমরা কিন্তু সেই বিষয়ে
0: হ্যাঁ হ্যাঁ
1: যাচ্ছি না।
0: আরেকটা জিনিস যেটা আছে, আমরা যেমন বললাম যে 14 বছর উপরে যে বাচ্চাগুলো অনেক
1: হুম
0: ক্ষেত্রে তো আমরা কাজ করি,
1: হুম
0: বাচ্চারা কাজ করছে
1: হুম
0: ইয়েতেও যেমন বললাম টিভিতে ইয়েতে কাজ করছে, ওদের কিন্তু ওয়ার্কিং আওয়ার একটা নির্দিষ্ট করা থাকে, আমাদের
1: আচ্ছা
0: যেমন বড়দের 8 ঘন্টা,
1: হুম হুম হুম
0: ছোটদের ক্ষেত্রে 6 ঘন্টা, 6 ঘন্টা 3 ঘন্টা ওরা কাজ করবে,
1: হুম
0: তারপর 1 ঘন্টা ওদেরকে রেস্ট দিতে হবে,
1: হুম
0: তারপর আবার কিন্তু তখন ওরা 6 ঘন্টা যে টোটাল ওই 1 ঘন্টা অ্যাড হবে,
1: আচ্ছা
0: মানে টোটাল ওয়ার্কিং আওয়ার ওদের 5 আওয়ার্স,
1: আচ্ছা ওই 1 ঘন্টাটা জাস্ট
0: হ্যাঁ
1: তার রিল্যাক্সের জন্য,
0: রিল্যাক্সেশনের জন্য,
1: কাজটা করলো
0: হ্যাঁ
1: বাচ্চা রিল্যাক্স হোক তার
0: তার
1: জন্যই হোক।
0: জন্য, হ্যাঁ বলে দেওয়া হয়েছে 6 ঘন্টা কাজ করতে পারবে।
1: হুম
0: তো আমি কি করলাম, আমার তো আমি হলো কোম্পানির মালিক, হয়তো
1: হুম হুম
0: আমার তো ডিটেলস আমার আবার রাখতে হবে, যে
1: হুম
0: বাচ্চাকে আমি কাজ করাচ্ছি
1: হুম
0: তার ডিটেলস রেজিস্টার্ড মেনটেন করতে
1: হুম
0: হবে,
1: হুম
0: তার
1: হুম
0: বয়স টয়স সব লিখে
1: হুম
0: কোথায় অ্যাড্রেসটা সব লিখবো, কত ঘন্টা কাজ করছে সেটাও আমি একটা নোটিশ বোর্ড টানাতে হবে আমাকে,
1: হুম
0: টানিয়ে যেটা দেখা যায় যে এইটুকু করতে হবে,
1: হুম
0: এই পিরিয়ড পর্যন্ত সে কাজ করছে,
1: হুম
0: তারপর সে ছুটি পাচ্ছে,
1: হুম
0: সপ্তাহে একদিন তার টোটাল ছুটি হবে,
1: থাকবে
0: হ্যাঁ
1: হুম হুম
0: একদিন টোটাল ছুটি থাকবে,
1: হুম
0: তারপর যখন সে কাজ করলো আমি ভাবলাম আমি তো 6 ঘন্টা কাজ করাবো,
1: হুম
0: তো আমি তো আমার কোম্পানিতে জাস্ট 6 ঘন্টা কাজ করিয়েছি,
1: হুম
0: আমার আরেকটা কোম্পানি আছে
1: হুম
0: আমি ওইখানে আবার 6 ঘন্টার জন্য ওকে ঢুকিয়ে দেবো,
1: ও মা সেটা কিন্তু
0: সেটা হবে
1: অপরাধ।
0: না, একটা বাচ্চা
1: হ্যাঁ
0: একই দিনে একটা ইয়েতেই কাজ করতে পারবে,
1: হ্যাঁ
0: দুটো আরেকটা কোম্পানিতে অন্য ধরনের কাজ, ওইখানে সেটা হবে না।
1: আচ্ছা এমন হতে পারে না যে 6 ঘন্টাটা বাধা আছে,
0: হুম
1: ধরুন বললেন যে দুটো কোম্পানি
0: হ্যাঁ
1: আছে,
0: হ্যাঁ
1: 3 ঘন্টা 3 ঘন্টা সেই
0: না
1: ডিভাইডেশনটাও হবে না
0: হবে না,
1: একটা
0: একটা
1: জায়গাতেই?
0: জায়গাতে সে একই দিনে একই ধরনের কাজ করবে,
1: হুম
0: হয় 3 ঘন্টাই করুক 6 ঘন্টাই করুক, মানে
1: হুম

0: আলটিমেটলি কাজ তো 5 ঘন্টা করতে হবে, সে 3 ঘন্টা করে তাকে ছুটি দেওয়া হবে, কিন্তু আরো 3 ঘন্টার জন্য অন্য কোথাও সেটা হবে না,
1: হবে না, কারণ
0: সেটা
1: বাচ্চাটার মানসিক ভাবে কিন্তু
0: হ্যাঁ
1: অনেক
0: মেন্টালি
1: প্রেশার।
0: প্রেশারাইজড হচ্ছে সে,
1: হ্যাঁ হ্যাঁ,
0: তার জন্য সেটা হবে না।
1: সেটাই বলছি যে আইন আমাদের প্রত্যেক ধাপে কিন্তু সাহায্যের জন্য কিন্তু আছে,
0: হ্যাঁ কিন্তু
1: কিন্তু
0: আমরা
1: আমাদের
0: অনেকে জানি না,
1: অজান্তে,
0: জানি না বলে
1: হ্যাঁ অজান্তে। আর এই যে গার্হস্থ্য, যদি আমরা বলি যে ছোট ছোট ছেলে মেয়েদের আমরা রাখছি, সবাই কিন্তু রাখছি, সেটাও কি দণ্ডনীয় হিসেবে ধরবো?
0: হ্যাঁ যদি কমপ্লেন হয়, যেমন আমরা
1: বা
0: বাচ্চারা
1: যদি কোনো
0: আমরা
1: অফেন্স
0: বাচ্চা
1: না হয় যদি?
0: অফেন্সের প্রয়োজন নেই,
1: আচ্ছা,
0: একটা যেমন আমার ছোট বাচ্চা, তাকে রাখার জন্য আমি একটা 14 বছরের নিচে বাচ্চা রাখলাম, আমার অফেন্স, আমার অপরাধ সেটা।
1: আর যদি আমি বাচ্চাটাকে ঠিক আমার ছেলের মতো, আমার মেয়ের মতো যদি পালন করে যাচ্ছি, বা
0: সঠিক
1: পড়াশোনার
0: সঠিক হ্যাঁ
1: দায়িত্বটা নিয়ে যদি আমি বাচ্চাটাকে রাখছি,
0: সেইখানে
1: তাহলে?
0: তাহলে তো কোনো অপরাধ নেই, কারণ সেটা তো লেবার হিসেবে আমি তাকে রাখছি না,
1: হ্যাঁ,
0: তাকে তো আমি লেবার হিসেবে রাখছি না,
1: হুম হুম
0: সে তো আমার ছেলে মেয়ের মতো বড় হচ্ছে, তার শিক্ষার টোটাল সুযোগ পাচ্ছে, তার বাচ্চা হিসেবে তার যা যা প্রয়োজন সব কিছু যে আমি
1: আমি
0: মেনটেন
1: আমি মেনটেন করে
0: মেনটেন
1: নিচ্ছি।
0: করছি, সেইখানে আমার সেটা আমি অপরাধী নই, কারণ আমি তাকে হেল্প করছি, তার ফ্যামিলির কন্ডিশনেই আমি তাকে এনে রাখছি, তাকে সঠিক বাচ্চা হিসেবে বড় হওয়ার জন্য যা যা প্রয়োজন সব করছি,
1: সব সুযোগ আমি
0: সব
1: করে
0: সুযোগ
1: দিচ্ছি।
0: আমি করে দিচ্ছি, সেখানে আমি তাকে লেবার হিসেবে ট্রিট করছি না।
1: আর আরেকটা প্রসঙ্গ, যেটা এই প্রসঙ্গে না বললেই যেটা হয় না, যেমন শিশুরাও কিন্তু অনেকভাবে মলেস্ট হচ্ছে
0: হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে
1: আজকাল, হচ্ছে
0: প্রতিনিয়ত হচ্ছে,
1: হচ্ছে
0: সবচেয়ে বেশি শিশুরাই হচ্ছে
1: হ্যাঁ,
0: বড়দের চাইতে,
1: সেক্ষেত্রে কিন্তু লিঙ্গ ভেদাভেদ নেই,
0: নেই
1: সব
0: নেই
1: শিশুরাই
0: সব
1: হচ্ছে,
0: শিশুরাই।
1: সেক্ষেত্রে আমরা কি দায়িত্ব বা কি করতে পারি?
0: সেই ক্ষেত্রে তো আইন বিশেষ করে একদম টোটালি সজাগ, যে কোনো সময় কমপ্লেন করলে যে করলো, আমরা বিশেষ করে কি করি এইসব ক্ষেত্রে, আমরা লোকলজ্জায় ভয়ে চুপ থাকি, কিন্তু সেটা আমাদের জন্য বিরাট অপরাধ, কারণ আজকে যে করলো বা যারা করলো তারা কি করলো, পার পেয়ে গেল বলা যায়,
1: হুম হুম হুম
0: সে সাহসটা বাড়লো সে
1: হুম
0: আরেকজনের সঙ্গে করবে,
1: করবে।
0: আর আমার বাচ্চাটা কি হলো, ভয় পেয়ে গেল সারা জীবনের জন্য, তার ভেতর একটা ভীতি ঢুকে গেল, সে যখন দেখবে তার সঙ্গে অন্যায় হয়েছে, তার প্রোটেস্ট হয়েছে, তখন তার সাহস বাড়বে, সে বড় হবে সেই সাহস নিয়ে, কিন্তু আলটিমেটলি যখন এইসব হয় না, তখন বাচ্চাগুলো একটা জায়গায় শিউরে যায়,
1: সেটাই।
0: একটা জায়গায় চুপ করে বসে যায়, হয়তো আমরা বুঝতেই পারি না আদৌ কি হয়েছে বিষয়টা, কিন্তু
1: আর শুধু সেটা, মানে যে বাচ্চাটাকে আমি রাখছি সে বাচ্চা না, আমাদের নিজেদের
0: নিজেদের বাচ্চা নিজেদের
1: সন্তানরাও কিন্তু
0: হ্যাঁ
1: এইসবে ভুগতে পারে,
0: ফ্যামিলিগতভাবে অনেক সময় অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়
1: হয় হয়
0: আত্মীয় স্বজনের মাধ্যমে, অনেক
1: কিন্তু
0: জায়গায় হয়,
1: তখন সেটাই যে আপনি একটু আগে বললেন যে আমরা
0: আমরা করি
1: চুপ
0: না
1: করে
0: লোকলজ্জার
1: বসে
0: ভয়
1: থাকি।
0: বা
1: হ্যাঁ,
0: ফ্যামিলির একটা হবে নিজেদের মধ্যে একটা মনো, কিন্তু সেটা দেখা মনে হয় না আমার মানে মানুষ হিসেবে সঠিক,
1: সেক্ষেত্রে কিন্তু ছেলেই
0: আইনের
1: হোক বা
0: আশ্রয় নেওয়া উচিত,
1: মাই হোক, কিন্তু আমি প্রত্যেক মাদের আমি অনুরোধ করতে চাইবো যে,
0: মারা সবচেয়ে বেশি সজাগ
1: হ্যাঁ,
0: থাকা প্রয়োজন,
1: কারণ মারা জানে বাচ্চারা কারোর ক্লোজ, মানে বাবা মা দুজনে, কিন্তু বাবার চাইতে মার সাথে ক্লোজটা বেশি থাকে, তাই মা যখন এরকম ইঙ্গিত পাবে, মানে সেটাকে না ঢেকে কিভাবে তোমার বাচ্চাটাকে, একবার যদি বাচ্চাটা যদি মানে ফিল করতে পারে যে না,
0: আমার সঙ্গে আমার মা আছে বা
1: হ্যাঁ
0: আমি
1: হ্যাঁ
0: অন্যায়ের সঙ্গে প্রতিবাদ করতে
1: করতে,
0: জানি,
1: সেটা ছোটবেলা থেকে যদি বাচ্চাটা শিখে নেই বা দেখে নেই যে না, আমার জন্য আমার মা দাঁড়িয়েছে বা এই বিষয়ে আমাকে দাঁড়াতেই হবে, আমাকে করতেই হবে, তাহলে ভবিষ্যতেও কিন্তু মনে হয় না
0: সে
1: বাচ্চাটা
0: দাঁড়িয়ে যাবে
1: কোনোদিন
0: আর কোথাও
1: পিছিয়ে
0: কোনো
1: থাকবে,
0: বিপদেও পড়বে না, বিপদে পড়লেও সে ওভারকাম করার রাস্তা বেরিয়ে যাবে, তার
1: পেয়ে যাবে না
0: পেয়ে যাবে,
1: সেটাই।
0: সেই ক্ষেত্রে মাদের অনেক বেশি সেন্সিটিভ থাকাও দরকার এবং খুব খেয়াল রাখা দরকার বাচ্চাদের উপর, সেই জন্য মানে বাচ্চারা যাই করে বাচ্চারা, আমরা কিন্তু মারা সহজে বুঝতে পারি কি হচ্ছে না হচ্ছে, আমাদের বাচ্চাদের প্রতি খুব সেন্সিটিভ থাকা দরকার, ইগনোর করা বাচ্চাদেরকে একদম মানে হ্যাঁ বলেছে বাদ দাও ছেড়ে দাও এই ধরনের করাটা, বাচ্চাদের প্রতিটা বিষয় প্রতিটা কথাকে আমরা খুব মাইনোটলি চিন্তা করা দরকার, যে কি
1: দরকার।
0: জন্য বলছে, কিছু একটা হয়েছে সেটা করা উচিত আমার মনে হয়, তাহলে বাচ্চারা অনেকটা সাহসী হবে এবং বাচ্চারা বিভিন্ন সময় বিভিন্ন হ্যারাসমেন্ট থেকে বেঁচে যাবে,
1: বেঁচে যাবে আর
0: বেঁচে
1: নিজের
0: যাবে
1: জন্য পদক্ষেপ নিতে পারবে
0: নিজেই
1: বাচ্চারা।
0: পারবে, তখন আমাদের পেছনে দাঁড়াতে হবে না, একটা সময় আসবে ওরা নিজেরাই দাঁড়িয়ে যাবে।
1: আর যেটা বললাম যে চাইল্ড লেবারের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা মানে কিভাবে প্রকাশ পেয়েছে, কারণ আজকাল হচ্ছে

0: কিন্তু সব জায়গায়। তো আমরা মানে প্রাথমিক দিক দিয়ে আমরা কোনটাকে একটু লাইটলি নেব বা কোনটাকে আমরা না সঠিকভাবে ডিপলি আমরা সেই বিষয়টাকে চিন্তা করব, ভেদাভেদ কি আছে এর মধ্যে?
1: যেমন চাইল্ড লেবারের ক্ষেত্রে আমরা বিশেষ করেই আমরা
0: হুম
1: আমরা নিজেরাই রাখি বাড়িতে,
0: হুম
1: কাজের লোক
0: হ্যাঁ
1: রাখি,
0: হ্যাঁ রাখি।
1: ইয়ে করি, আমরাই কিন্তু ডিভাইড তৈরি করে দিই বাচ্চাদের মধ্যে। দুটো বাচ্চা আমার বাড়িতে, একটা বাচ্চা রাখলাম, আমার নিজের বাচ্চা আছে, কিন্তু দুটো বাচ্চাকে দুভাবে ট্রিট করব সেটা আমরাই নিজেরাই ক্রিয়েট করি। লেবারটা কোথা থেকে? আমি নিজেই ক্রিয়েট করছি,
0: ঠিকই।
1: নিজেই ক্রিয়েট করছি, কিন্তু সেই বাচ্চাকে ঠিক আছে আমি এনেছি, আমারও প্রয়োজন, ওরও প্রয়োজন, সমানভাবে রাখা যায়,
0: দেখা
1: চেষ্টা
0: যায়
1: করে
0: সেটা,
1: রাখা যায়।
0: কিন্তু আমরা
1: সেটা
0: নিজের বাচ্চার প্রতি আমরা যতটুকু
1: যদি
0: সচেতন থাকি, সেই পরের বাচ্চার প্রতি কিন্তু
1: সেই
0: আমরা
1: সচেতন,
0: থাকি না।
1: কিন্তু নর্মালি আমাদের বাচ্চারা, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির বাচ্চারা অনেকটা ভালোভাবে থাকে, নিম্ন মধ্যবিত্তদের ওরা, আমরা যা করতে পারি না ওরা অনেক ছোট থেকে অনেক কিছু করতে
0: হ্যাঁ
1: পারে।
0: হ্যাঁ,
1: হ্যাঁ, তার
0: তারা
1: জন্য ওদেরকে
0: ফিজিক্যালিও কিন্তু তারা
1: অনেক
0: অনেকভাবে
1: স্ট্রং
0: স্ট্রং
1: থাকে,
0: থাকে।
1: হ্যাঁ, অনেক কাজ করতে পারে। আমার
0: হুম
1: বাচ্চা হয়তো কিছুই পারে না,
0: হুম
1: কিন্তু এই বাচ্চা, সেম বয়সের বাচ্চা, অনেক কিছু
0: সব
1: করতে
0: কিছু
1: পারে,
0: করছে।
1: ওরা অনেকটা সিনসিয়ার হয়ে।
2: কিছুক্ষণের মধ্যেই দিল্লি কাণ্ডের সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
3: This is Akashwani, and I'm Sunil Verma with the Midday News. The headlines. India condemns attack on commercial vessel GFS Galaxy off coast of Oman. 10 Indians rescued, one reported missing. New Delhi expresses concern over continuing attacks on commercial shipping in the region. Prime Minister Narendra Modi returns to New Delhi after concluding several agreements during his visit to Indonesia, Australia and New Zealand. Home Minister Amit Shah inaugurates and lays foundation stones of several development projects in Ahmedabad. Employees Provident Fund Organization introduces a six-month amnesty scheme for establishments operating private Provident Fund Trust to regularize their status. In Wimbledon, Jannik Sinner to lock horns with Alexander Zverev for men's singles title this evening. And in FIFA World Cup, England and Argentina enter semi-finals. India has condemned the attack on the commercial vessel GFS Galaxy off the coast of Oman today. The External Affairs Ministry informed in a statement that of the 11 Indian nationals on board, 10 have been rescued so far, while one Indian national is reportedly missing. It said the Indian Embassy in Oman is closely monitoring the situation and proactively coordinating with the Omani authorities in the ongoing search and rescue operation. India has thanked the Omani authorities for their support. New Delhi has expressed concern over the continuing incidents of attacks on commercial shipping in the region. It reiterated the call for immediate de-escalation of tensions and the conclusion of ongoing negotiations for a diplomatic solution so that peace and stability can return to the region. The External Affairs Ministry said the targeting of commercial shipping and civilian infrastructure in the region must end, and free and unimpeded navigation and commerce through the international waterways in the region in keeping with international law must be restored at the earliest. The United States launched fresh airstrikes on Iran this morning. The airstrikes came after Tehran attacked a commercial vessel in the Strait of Hormuz, setting it ablaze and forcing its crew to abandon ship. U.S. Central Command said it targeted around 140 Iranian military sites, including missile, drone, and communications facilities. Iran retaliated with missile and drone attacks targeting Bahrain, Kuwait, Qatar, and the United Arab Emirates. Qatar and Kuwait said they intercepted the incoming projectiles, while Bahrain also activated missile alerts. Iran also claimed to have carried out strikes on a U.S. military base in Jordan. Iran's Revolutionary Guard said it has closed the Strait of Hormuz until further notice and warned of further action if U.S. strikes continue. Prime Minister Narendra Modi has returned to New Delhi after concluding several agreements during his six-day visit to Indonesia, Australia, and New Zealand.

এতক্ষণ দিল্লি ক্যান্ডির ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হলো। আকাশ বাণী কৈলাস শহর। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পরিবেশনা আধুনিক গান, শিল্পী অগ্নিব বন্দ্যোপাধ্যায়।

তখন অগ্নিব বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান শুনছিলেন আকাশ পানি কৈলাসর। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়।

আকাশ বাণী কৈলা শহর, আমাদের এবারের পরিবেশনা নজরুল গীতি, শিল্পী সুস্মিতা গোস্বামী।

इतना पैसा चाहिए आखिर जीने।

এতক্ষণ বিবিধ ভারতীয় অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। ছটায় ঘর গৃহস্থের আসরে শুনবেন রবিবারের আটটা, সাতটায় ককবরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সাতটা বেজে ৩৫ মিনিটে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সাতটা বেজে ৪৫ মিনিটে প্রথমে ককবরুক সংবাদ এবং তারপরে স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আটটা বেজে ৫ মিনিটে বিজ্ঞান ভাবনা, আটটা বেজে ৩০ মিনিটে নজরুল গীতি, নটায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। নটা বেজে ১৫ মিনিটে বিনোদন, নটা বেজে ৩০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, রাত ১০টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত ১০টা বেজে ১০ মিনিটে লোকগীতি, ১০টা বেজে ২০ মিনিটে ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ১০৩.২ মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করলাম আজকের ঘর গৃহস্থীর আসর। আজ রয়েছে আড্ডা।
1: না সাইলের রান্না করলাম না, আমরা দিকে সাইলে খত নাই আর দুদিকে যাইব যাইব বা যাইব ইয়ার আনতে পারছি না, এখন তোমার খেয়াল নাই করে রেখা হবার নাই আর মাস সমস্যা তৈরি।
2: হঠাৎ করিয়া ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন অঞ্চলে কিন্তু বন্যা দেখা দিছে। এর মধ্যে আমার যেটা মনে হয়, আমরা বেশ ক্ষতির সম্মুখীন হয়েছি বিভিন্ন জায়গাতে। এই সময়টাতে আউশ ধান বর্তমান সময়ে কম হইলেও খারাপ হয় না, ঝিঙ্গা বা বিভিন্ন রকমের গ্রীষ্মকালীন বর্ষাকালীন ফসল কিন্তু প্রচুর পরিমাণে নষ্ট হয়েছে। আপনার অবস্থাটা কিটা?
1: আমার তো সবজি গেছে, ধান গেছে।
2: কত হানি জমি আছিল? অন্যান্য সময় আপনারা এই সমস্ত অঞ্চলতে একটু উঁচা জায়গা, জল কিন্তু উঠছে নামি গেছে, উঠছে নামি গেছে, এরকম একটা পরিস্থিতির আপনারা সম্মুখীন হয়েছিলেন এই বছর। এটা নামার কারণটা কিটা বলিয়া মনে হয়?
1: আরেকটা
2: জিনিস কিন্তু লক্ষ্য করার মতো আছে যে আমরা কিন্তু পাহাড় খাটিয়া খাটিয়া আবাসভূমি বানাইয়ার বা বিভিন্ন ইয়ে করিয়ার, যার কারণে বন ধ্বংস হইয়ার গিয়া পাহাড়ে বৃষ্টি হইলে ধপ করিয়া কিন্তু আমি যেটা জানতাম আপনার কাছে যে আপনারা ফসল বীমা যে একটা যোজনা আছে, এই যোজনার অধীনে গেছিলানি
1: না? না গেছিলেন, আমরা গেছিলেন।
2: আপনারা শুনছেন নি?
1: শুনছি, গেছিলেন আমরা,
2: গেছিলেন না?
1: না।
2: এই যে বছর বছর না বছর বছর হওয়ার এই অর্থ হইল গিয়া আপনারা যেহেতু নদীর তীরবর্তী অঞ্চলে বসবাস করেন এবং আপনারা কিন্তু একটা আশঙ্কা থাকে অগ্রহায়ণ মাসে হোক আর বৈশাখ মাসে হোক আর আষাঢ় শ্রাবণ মাসে বর্ষাকালেই হোক, আপনারা কিন্তু সবসময় একটা আশঙ্কার মধ্যে থাকুন যে অউনি বানায় অউনি বানায়। এছাড়াও আমরা এই যে অঞ্চলটা বলে হর জড়ায় শান্তিপুরের যে বিস্তীর্ণ অঞ্চল সমরুপাড়া তার বাদে খাওড়া বিল এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। দেখা গেছে যে প্রচুর ক্ষেত গৃহস্থী কিন্তু জলের নিচে গেছে গিয়া। ফইল ফললে আপনার আর কোনো লাভ হয়নি?
1: ফইল ফললে তো ফসল না থাকলে লাভ হয়, আর ফসল থাকলে তো শেষ।
2: আগের মতো লাভ হয়নি?
1: না আগের মতো লাভ হয় না, আগের মতো বলি তো বল নাই,
2: বলি তো বল
1: নাই, বলি বললেও বুঝি লাভ হয় না।
2: গরু কয়টা ভালছেন?
1: গরু তো দুই গাই, দুইটা দুধর গাই আর একটা বাচ্চা।
2: আচ্ছা, বর্ষা বা বন্যার সময় গরুর কিটা হরিণ আপনারা তখন?
1: ও তো খের কুড়া খাওয়াই, মার ছাড়া খাওয়াই, এছাড়া কিছু করা নাই তো। উপরে দিয়েও তো নেওয়া যায় না, ফাড়ে দিয়ে নেওয়া যায় না, রিজার্ভ রিজার্ভ দিয়ে নিয়ে রাখা যায় না, মানুষের বাগান চাগান আছে।
2: সবজি
3: দের খানি মতো
2: সবজি দের খানি আছে এই অঞ্চলে,
3: ঝেঙ্গা, এরপরে বেগুন আর ভেন্ডি
2: সব গেছে গিয়া,
3: সব গেছে গিয়া,
2: সব গেছে গিয়া। আচ্ছা, আপনারা বিমা টিমা করাইন নি না করাইন না বা শুনছেন?
3: ফসল বিমা, ফসল বিমা করাইছি না আমরা, কিন্তু শুনছি ঠিক আছে, ফসল বিমাটা আমরা কোনো করাইছি না।
2: আচ্ছা, না করার কারণটা কিটা?
3: না করার কারণটা এটা আমরা লাইনও পাইছি না আসা কথা এটা।
2: আচ্ছা।

0: বিমার।
1: আচ্ছা,
0: কিন্তু আমরা শুনছি ফসল বিমা, ফসল বিমা, ফসল বিমা জিনিসটা যে কোনটা এটাও আমরা শুনছি, বুঝতাম পারছি না।
1: রেডিও শুনছেন?
0: শুনছি, রেডিও
1: শুনছি। আলোচনা তো শুনছেন পুরাটাই?
0: শুনছি,
1: কিষাণবাণী অনুষ্ঠানে আলোচনাটা শুনছেন। আমরা প্রায়শই এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি, দেখুন ফসল বিমা, যেমন আপনার একটা পাওয়ার টিলার কিনলা বা একটা মোটরসাইকেল কিনলা বা একটা টুকটুক কিনলা বা একটা গাড়ি কিনলা, এটার যেমন বিমা করা হয়, ফসলের ওই রকম বিমার একটা ব্যবস্থা আছে। অল্প পয়সা দিয়া, যে পয়সাটা আমরা তিন চারজন একখানো বইলে পরে চা সিঙ্গারা মিষ্টি খাইয়া কিন্তু শেষ করিলেই, আর বাকি টাকাটা সরকারে দে। যদি আপনার ক্ষতি না হয়, আপনি কিন্তু কোনো রকমের পয়সা পাইতে নাই, এবং আপনার যে এই যে ফসলটা নষ্ট হয়েছে, 48 ঘন্টার মধ্যে কিন্তু আপনি যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে তার সঙ্গে যোগাযোগ করবা, তারা অবশ্যই টেলিফোন নাম্বার দিয়া দেব। এর থেকেও সব থেকে কাছে যে আপনার থাকবো, সে হচ্ছে গিয়ে আপনার BLW, আমরা আগে যারা কইতাম হন কৃষি সহায়ক, দাদা দিদি বৌদি যেই থাকুন, তারার সঙ্গে যোগাযোগ সঙ্গে সঙ্গে করিয়া এটা আপনারা করাইবা। আগামীতে আপনারা এই সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণে ফুলকপি লাগাইবা, তরমুজ লাগাইবা, আলু লাগাইবা, এই সমস্ত ফসলের কিন্তু বিমা হয়। সব ফসলের সবসময় বিমা হয় না, লগে আছে ধান, পৌষ মাসে এখানে তো আর বরুয়া ধান হয় না, যেমন আউশ আর আমন দুই ফসল হয় আমরা যেটা শাইলকই পোশাকি ভাষায়, আপনারা কিন্তু একটু খবর নিন, কারণ আমরা আজকে দীর্ঘ বৎসর ধরে আপনারা এই সমস্ত অঞ্চলে আইয়ার যাইয়ার আপনার লগে গল্প করি আর আড্ডার আসরে বইয়ার বিভিন্ন রকম সুখ দুঃখের কথা জানিয়া, তো এই বিমাটা করাইলে কিন্তু আপনারা কইলো নিষ্কৃতি ফাইলানে।
0: এই বিমাটা আমরা যে ওখানে আমি বসে জিনিসটা, এটা দেখেন আমরা যে যে খেতামটা করি, এই খেতটা কিন্তু অরিজিনাল আমটার নামে খেতটা নাই, যে কাগজটা যে আছে কাগজটা কিন্তু আমরা নামে নাই, কিন্তু ওই যে আপনি যে কইছেন যে ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স করতে গেলে কাগজটা যার যার খেতের নামে লাগে।
1: আচ্ছা,
0: কিন্তু সেইটা আছে বাবার নামে রয়ে গেছে, খেউ রয়ে গেছে খাখার নামে, খেউ রয়ে গেছে মানে আরেকজনের খেত করে তার নামে, কিন্তু এই জিনিসটা আমরা তারা আইসে তারা ঠিক আছে, আমি বুঝতাম পারছি জিনিসটা, কিন্তু আমরা ওই অরিজিনাল নামে কাগজ না হইলে এটা মানে ইন্স্যুরেন্সটা হয় না।
1: আচ্ছা, তো এই কাগজটারে যদি আপনার বাবা কাকা যেটা থাকিয়া থাকল বা তারার কাগজ থাকিয়া থাকে, তারাও কিন্তু এটা করতে পারবা। যেমন মনে করেন আরেকটা জিনিস আমি আপনার কাছে অনুরোধ করি, যে আর আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা বারে বারে এই কথাটাই কই যে আপনার জমি আমারে দিছেন বা আমার জমি ও দাদারে দিছেন বা আমারও চুট্টবাতিদারে দিছেন, তারা যদি আপনার জমি চাষ করে, আপনি শুধু জমির কাগজটা যদি তারে দেন, সে কিন্তু ফসল বিমাটা করতে পারবো। আর উপসত্ব যেটা পাইব, এই উপসত্বটা আপনি যদি তারে দিলেন, সে কিন্তু বাঁচি গেল গিয়া, সে বাঁচি গেল গিয়া। আপনার মনের মাঝে সবসময় একটা দুগদুগি দুগদুগি দুগদুগি থাকে যে আমি যে কাগজটা দিলাম হেনি পরবর্তী সময় আমার জমির মালিক হয়ে যায় গিয়া, এটা একটা দুগদুগি থাকে। এই দুগদুগি থাকার কোনো কারণ কিন্তু নাই। আপনার এত বছর বয়সে 18-র পরে এই বছরের বন্যা কিটা বড় না 18-টা আরো বেশি আছে?
0: 18-টা বড় আছে, এটা এটা কমাইছে,
1: কখনো কখনো কম
0: আছে।
1: আচ্ছা, যাই হোক, নদী তো বছর বছর বড়িয়া উঠি যায়,
0: নদী পরে
1: নদী পরে, যার কারণে বন্যা না অন্য কোনো কারণ আপনারা মনে করবা?
0: বন্যা বন্যা নাই, ওর ওর তো
1: না না, নদী ভরিয়া উঠার কারণে বন্যাটা বাড়ছে না অন্য কোনো কারণ আপনারা মনে হয়?
0: গেছে বছর তো এরকম বন্যা হয়েছে না, তো ওই ওই এবার হইল,
1: এবার
0: আর 18 হইছে,
1: 18 হইছে, 18 তো আমরা তো প্রলয়ঙ্করী বন্যা দেখছি। এই বছর হয়তো জলটা মানে বিপদসীমা উঠছে, উঠিয়াও কিন্তু একটু ইয়ে দিছে,
0: নামি গেছে,
1: নামি গেছে গিয়া, তো এই অঞ্চলে নামছে, অন্য অঞ্চল কিন্তু এখন আবার ডুবা আরম্ভ হয়েছে,
0: ডুবা আরম্ভ হয়েছে,
1: সঙ্গে আকাশের পরিস্থিতিও ভালো নাই, মৌসুমি বায়ুও কিন্তু আস্থা ভারতবর্ষে ঢুকি গেছে গিয়া, সুতরাং বন্যার একটা আশঙ্কা কিন্তু আমরা থাকিয়াই যায়। আপনারা কাগজটা সঠিক করি লইবা। আর আরেকটা অনুরোধ থাকবো, আমরা যারা চাষবাসের সঙ্গে জড়িত, আমরা একটা ইয়ে দেখি যে প্রায়ই আমরা মোবাইল নাম্বার পরিবর্তন করি, মোবাইল নাম্বার পরিবর্তন করতে করতে দেখা যায় যে শেষ পর্যন্ত আসল কাগজও আমরার কাছে থাকে না। দাদার কাছে জিগাই, দাদার তো বিভিন্ন রকমের সমস্যা, তো গড় কিতা উঠছে নি ভানিবার না আপনি যেখানে জায়গা যেটা আছে, এই জায়গার মধ্যে রাস্তার সাইডে দিয়ে আপনারা মোটামুটি একটু যত্নার্থী হলে মোটামুটি পাইবে। এখানে দেখছি মুগও আপনি কিছু লাগাইছেন, তো আপনার যেহেতু
2: মুগ না, এটা জঙ্গলে খাড়াই হয়।

0: জঙ্গলি খালায় খাওয়া যায় নি দা?
1: না না
0: খাওয়া যায় না, যে তো এটা তুলিয়া ফালাই দেওয়াই উচিত, খাটিয়া ফালাই দিবা, খাটিয়া ফালাইয়া চেষ্টা করবা। খারকুল হাসাইতে পারলে কিন্তু লাভ, কিন্তু
1: খারকুল আমার আছে, বেজান আছে,
0: বেজান আছে, কিন্তু খারকুলের যে সমস্যাটা, এই সমস্যার লাগিয়া প্রচুর পরিমাণে ওষুধ দেওয়া লাগে, ওষুধের কারণে কিন্তু বিরাট একটা ই হয়ে যায়। বাড়ির সৈলতা গাছও লাগাইছেন, এটা কি তা সরকারি ছাড়া পাইছেন না আপনি নিজে ব্যক্তিগতভাবে তৈরি?
1: ফরেস্টার লাগাইছি, ফরেস্টার লাগাইছিলাম।
0: আচ্ছা,
1: এটা হয়ে গেছে
0: এলা গাছ দীর্ঘ বছর ধরে এই অঞ্চলটার মধ্যে বসবাস করা। আমরা যে অঞ্চলে দাঁড়াইছি এই অঞ্চলটা কিন্তু না বলহর, বলহর না নিয়ে বলহর, বলহর তো বিস্তীর্ণ অঞ্চল, তো ধান মোটামুটি কিন্তু হয়তো বৃষ্টি কিছু দোয়া দেওয়া নিজে, তো ওখানে কোন রকমের কীটশত্রুর আক্রমণের সম্ভাবনা আছে? আপনারা বিভিন্ন রকমের যে ট্র্যাপ পাওয়া যায়, এটা কোন সময় দোকান থেকে কিনে আনছেননি? ওই যে কেকর মতো পাওয়া যায়, এটা আনছেন না? এটা আনিয়া কিন্তু লট খাইবা, কারণ ওষুধ খাইতে খাইতে আমরা সববার শরীর কিন্তু পুরা বিনাশ হয়ে যাক। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনারা একটু যত্নবান হইবা। জিগাইয়া দাদারে একটা কথা জিগাইতাম, যে বন্যার সময় তো আমরা অনেকেই ঘর বাড়ি সারি দিই বা ডরাইয়া আমরা উঠিয়া আইই, এবং ওই দিকে যে নদীর ফাড়ে ফাড়ে যারা আসুন তারা বলহর অঞ্চলেই তারার বাড়ি, যেমন বিভিন্ন বড় বড় ক্ষেতওয়ালো এখানে আসুন, তো বন্যার সময় আপনারা পানীয় জলের অবস্থাটা কিরকম থাকে, খাইবার পানি যেটা
2: খাই? এই তো আর একটা কথা ঠিকই আছে, দেখেন খাওয়ানোর জলটা এটা নিজে কিনে আনতে লাগে তখন।
0: আচ্ছা,
2: আমরা জলের খুব অসুবিধা, সাপ্লাই থাকা সত্ত্বেও আমরা সময় মতো পাই না। আজকে দেখেন এই যে বৃষ্টি পড়ছে, আজকে চার দিন ধরে কোনো জলই নাই, কারেন্ট নাই, জল নাই, কই দিয়ে খাইমু? নাই
0: চার দিন ধরে
2: না, কারেন্ট দুই দিন ধরে নাই, না তিন দিনের, চার দিন ধরে নাই, দিকে চার দিন ধরে, চার দিন ধরে জল নাই বা কারেন্ট নাই, আমরা কিতা করবো? আমরা কিনে না খাইতে আশেপাশে কোনো একটা রিং কো নাই।
0: আচ্ছা, এই যে কারেন্ট নাই, জল পাইলা না, জল তো ইচ্ছা পাইলা না, ঠিক আছে, জল আপনারা কিনিয়া লিয়ে আইলা বা খাইলা, ঘরের আলোর কিতা ব্যবস্থা করেন? কেরোসিনও তো এখন সঠিকভাবে
2: কিতা করবো? ক্যান্ডেল আনি আমরা,
0: কয়টা ক্যান্ডেল জ্বালাইবে?
2: কিতা করবো? যতক্ষণ পারি আমরা, বেশি হইলে রাত সাতটা পর্যন্ত আমরা জ্বালাই, এর আগে খাই ইয়া ঘুমাই থাকি।
0: আচ্ছা, আরেকটা জিনিসও কিন্তু আমরা বাড়ি ঘরে আগে খুব বেশি আসি, আগে আমরা বুন্দা জ্বালাইয়া রাখতাম, বুন্দা
2: জ্বালাইলে তো খেরাসিনের দরকার,
0: খেরাসিনের দরকার না, বুন্দা জ্বালাইয়া অনেক সময় এই সময় সমস্ত রাস্তা দিয়ে আমরা কাঁকা জেতার কাছ থেকে শুনছি আটা আটি করছেন বা বন্য পশুর আক্রমণ থেকে নিজেরা নিস্তার হওয়ার লাগিয়া। আগে তো আর এরকম সুন্দর শহর বা এরকম আসিল না, বন জঙ্গল প্রচুর আসিল, তো এই যে একটা অবস্থা আপনারা দপ্তরও জানাইছেন নি, বিদ্যুৎ দপ্তর?
2: বিদ্যুৎ দপ্তর তো জানানি হয়, কিন্তু তারা কই বৃষ্টির লেগে এদিকে গাছ ফুরি গেছে, এদিকে কুটা ফুরি গেছে, এই আলাপ আর কি।
0: আচ্ছা, এখানে আরেকটা সুন্দর জিনিস কিন্তু এখন বর্তমান সময়ে আইছে, যদিও সভ্যের পক্ষে আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেটা আমরা যারা গরিব চাষবাসের সঙ্গে জড়িত আছি আমরার পক্ষে হয়তো এটা সংগ্রহ করা সম্ভব নয়, প্রচুর টাকা পয়সাও লাগে শুনছি। আপনারা একটা আগে ব্যবস্থা আছে, আমরা অনেক জায়গাতে আমরা দেখছি, আমরা ব্যক্তিগতভাবে অনেকের বাড়ি ঘরেও আমরা লক্ষ্য করছি, যে সূর্য শক্তি চালিত একটা প্লেটের মতো পাওয়া যেত এবং একটা ল্যান্টনের মতো থাকতো, পেট্রোমাক্সের মতো, আগে পেট্রোমাক্সও
2: দেখছি,
0: আচ্ছা পেট্রোমাক্সের মতো থাকতো, এটা সূর্যের আলোর মধ্যে চার্জ করিয়া, এখন প্রশ্ন হইল কি মেঘলা দিনে সূর্যের আলো পাইম কেন? মেঘলা দিনেও মোটামুটি একটা ব্যবস্থা করা যায়,
2: চার্জ করে রাখলে,
0: চার্জ করে রাখলে মোটামুটি একটা আলোর ব্যবস্থা করা যায়, ক্যান্ডেল জ্বালানির থেকে ওইটা নিস্তার পাওয়া যায়, এটা কোনো হানো পাওয়া যায়নি লক্ষ্য করবা। কারণ দেখা যায় যে গ্রামীণ অঞ্চলে আপনি লক্ষ্য করছেন নিজে, গ্রামীণ অঞ্চলে সোলার প্লেট বয়া নিচে দিয়া লাইট জ্বলে আছে, তো এটা যদি কোনো রকম আপনারা কোনো বা পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করিয়া বলে বা ওটার একটা ব্যবস্থা করিয়া দেওয়া, আমরা টাকা পয়সা দিয়া সব কিনিয়া নিমগিয়া নিয়ে একটা একটা করিয়া, তাহলে এটা সম্ভব হয়। এছাড়াও সূর্যঘর প্রকল্প করিয়ার একটা প্রকল্প আছে, যদিও এটা বেশ বেশ

0: নিরপেক্ষ সভ্যের পক্ষে, বা আমি জানি মানে সঠিকভাবে কইতাম পারতাম না, কারণ এই সূর্যগড় প্রকল্পের মধ্য দিয়া দেখছি অনেকেই সূর্য মানে সোলার প্লেট লাগাই লাগাই ঘরে আলোর ব্যবস্থা করছেন, আবার অতিরিক্ত বিদ্যুৎ বলে দপ্তরে কিনিয়াও লইয়া যায়। যাই হোক, আপনারা এখানে একটা জিনিস দেখিয়া কিন্তু আমার খুব ভালো লাগে, ওই দেখুন দূরের মধ্যে দুইটা কবুতর বুঝছে, কবুতর আপনারা কীরকম পালন চলন করেন?
1: কবুতর আছে, অনেক গরু আছে, আর অনেকে রাখলে পরে যাই গিয়ে কোনোদিন উড়াল দিয়ে আরি।
0: আচ্ছা,
1: আমরা খুবই কম পরে কবুতর।
0: আচ্ছা আচ্ছা, দেখুন আর একটা এখানে আর একটা সংস্কারের কথা আইয়া ঢুকে আশা করি শুনিয়া থাকবা, যে সুখের পায়রা, সুখের দিনে বলে পায়রা থাকে, আর দুঃসময় আইলে পরে তারা যায় গিয়া। আবার কোন কোনো সময় দেখা যায় পায়রা ইয়া ঘরের মধ্যে ঢুকিয়া কিছুক্ষণ থাকিয়াও কি আবার যায়। পৌরাণিক বিশ্বাস নিয়ে আমরা থাকবো। সবশেষে অনুরোধ করবো, জলের বোতল যে আপনারা কিনেন না, ফার্স্ট লিটারে বড় ক্যান কিনে আনুন।
1: বড় ক্যান কিনলে আমরা
0: বালা হয় একটু সস্তা পড়ে, জলের বোতলেই খাইন আর যেভাবে খাইন। প্লাস্টিকের বোতলগুলি কিন্তু যেখানে সেখানে আপনারা ফালাইবা না, কারণ এই যে বন্যা হয়েছে আপনারা হয়তো শুনবা, রেডিওতে আপনারা শুনবা বা যে কোনোভাবে আপনারা ব্যক্তিগত ক্ষেত্রের মধ্যেও যেতে পারে, হাওয়াই স্যান্ডেলর স্যান্ডেল, পলিথিনের টুকরা, তার বাদে থার্মোকলের টুকরা, প্লাস্টিকের বোতল ইত্যাদি কিন্তু আপনার জমির মধ্যে দলা হইতেও পারে, কারণ অনেক সময় দেখা যায় এগুলি দলা হয়েছে। তো এগুলি যাতে আমরা সুন্দরভাবে ব্যবহার করি দিকটাও আমরা লক্ষ্য করা প্রয়োজন। সবশেষে আপনার কাছে আমি জানতাম চাইমু যে এই অঞ্চলে বন্যার সময় এখানে যে স্কুল আছে, স্কুলে যাওয়া যায় না যাওয়া যায়?
1: স্কুলে যাওয়া যায়, আর যেমন 18 যে প্লাটটা উঠল তখন স্কুলে যাওয়া গেছে না, এবার যে প্লাটটা উঠছে যাইতে হইতে পারে।
0: রাস্তার অবস্থাটা কি?
1: রাস্তা তো এক সাইড মানে বাঙ্গের আর এক সাইড মানে ঠিক আছে, রাস্তা প্রায় অর্ধেক নিচে গিয়ে হয়ে ফিরা।
0: যাই হোক, আপনারা একটু একটু সব জায়গাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটু একটু খবর লওয়ার চেষ্টা করি। আর না, আমি দেখছিলাম এখানে বোল্ডার বানানি আর বোল্ডার ফালানিব, তো শুকা মরশুমে যদি এটা না খাওয়া যায় বর্ষার দিনে করিয়া তো এটা ঠিকানি
1: বোল্ডার বানাইলে আছে, কিন্তু বোল্ডারে খাওয়া হয়েছে না, বোল্ডার সাইডে ফালাইলে আছে এখনো।
0: আচ্ছা, বহুত সমস্যার কথা শুনলাম, আর একটু আগাইয়া গেছিলাম দাদা আপনারা ঋণ ঢুকার আগে, আপনারা ঋণ ঢুকা বেশ একটু কষ্টকর, আমি ঢুকছিলাম কিন্তু পারছি না, সেভ করতাম পারছি না, কারণ যদি মানে যদি ফুড়ি যায় তাহলে বিপদ ঘটার সম্ভাবনা আছে। যাই হোক, আপনার মুখ থেকে এবং দাদার মুখ থেকে শুনবো বিস্তারিত, এবং সবেই হয়েছেন যে ক্ষতি বেশ হয়েছে, তো একটা তুলনা করতে গিয়ে একজনে হইলা 18 বন্যার থেকে এটা একটু বলে কম, এটা কি তা হাসানি?
2: 18 বন্যাটা কি যদিও কম ইয়া থাকে, ক্ষতিটা করছে বেশি।
0: আচ্ছা,
2: ক্ষতি করছে কেমনি? এটা তো যেভাবে ডালা গেছে, বালুর উঠাইছে, সবজি তো আমরা সব জায়গাও আছিল, আমি খালি এখলা নাই, আমরা গানো যারা যারা কৃষক আছে প্রত্যেকের সবজি আছে,
0: প্রায় 80-90 খানি হইব,
2: মোটামুটি আমরা অনেক কিছু সাহায্য করছেন, কিন্তু নদী যে বাঙ্গা এখন যে কন্ডিশনে বাঙ্গে মনে হয় না এর চর থাকব করিয়ে দাদা, মনটা খারাপ হয়েছে এখানে থাকলে। ধরুন আমরা তো 18 93টা কি আমার অভিজ্ঞতায় আইসি, ধ্বংসাবশেষ করছে আবার ওই জায়গা ঠিক করছি, তো এরপরে 18 তো মানে প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছে, আর এই যে গোলাটা দিচ্ছে 24টা কিও বেশি হয়েছে না কম হয়েছে, কারণ আমরা অনুমানে কিন্তু যেভাবে সাইড বাঙ্গের জায়গা থাকে না, তো দিতে আমরা কই যাইতাম?
0: আচ্ছা, এই জায়গা থাকে না কথাটা দিয়ে আমি আপনারে দরিয়াত যে আপনার এইদিকে ক্ষেত ঢুকান লাগিয়া ও যে জলায়ুর যে রেডিও স্টেশন যেটা ট্রান্সমিশন যেটা ওদিকে তো নামিয়ে আপনারা ওদিকে ফুল ওর মন্দিরও যাওয়ার লাগিয়া। আচ্ছা, ফুল হবে বইটা
2: ঠিক নাই,
0: এটা নিয়ে আলোচনা আমরা আজকের এই দুঃখের দিনে করার কথা নাই, আমরা অন্যদিন করবো, কিন্তু যে রাস্তা দিয়ে আপনারা যাইতা এই রাস্তাও কিন্তু আইবার লইয়া যার গিয়া নিনা নিয়ে গেছে গিয়া
2: এখানে দেখুন এদিকে আজকে, তবে এদিকে তো আমরা এদিকে 20-15

0: ফেভার আছে,
1: এখানে
0: বোল্ডার থাকার কারণে সাইড বাংছিল না, ওখান এই প্লাডে কিতা করবো ওইটা খুঁজতাম পারতাম না, তখনও জল রয়েছে উপরে। আর রাস্তার তো কন্ডিশন তো খুবই খারাপ,
1: খুবই খারাপ, এবং মানুষকে অনুরোধ বিনুরোধ করিয়া আপনারা বাড়ির উপরে দিয়ে একটা মোটামুটি চলাফেরা করার।
0: এখানে দেখো অনুরোধের কথা যখন কইছো, এখানে 18 প্লাডর পরে যখন তারা জায়গা জমিন ভাঙি আনিছে কি, তখন তো বেচারার গুয়া বাগান আছিল।
1: শুধু বাড়ি গুয়া বাগান নাই, আপনার এখানে দালান বাড়ি পর্যন্ত
0: ভাঙি আনিছে। এরপরে যাইও এই সরকার আবার পরে একটা বোল্ডার দেওয়া হয়েছে, দেওয়াটা হয়েছে বালাও বোল্ডার হয়েছে, ঠিকছে। 18 পরে 24 প্লাডেও কোনো ক্ষতিগ্রস্ত করছে না। 18 পরে যখন এখানে একটা বাগান আছিল, আমরা কৃষকরা বেচারারে তো আমরা এখানে সুপারি গাছ কাটা হয়েছে, 20টা সুপারি গাছ আমরা তারে 20টা সুপারি গাছে 2000 টাকা করে 20,000 টাকা দিছি,
1: দিয়াও
0: 40,000 টাকা দিছি, এও দিছি আমরা সবে চান্দা করিয়া।
1: আচ্ছা,
0: দিয়া আমরা ওদিকে একটা যাওয়ার রাস্তা করছি, অখন নদীয়ে কতটুকু কিতা করছে না করছে এই প্লাটোর পরে তো এইদিকে
1: বাঙ্গে
0: তো খেতর আমরা যে বাড়ি আছে বাড়ির উজান দিকে
1: কৃষ্ণভূমিকের বাড়ির
0: সুজা দক্ষিণ দিক নদীটা বাঙ্গে বাঙ্গি সরের এইদিকে যদি সরে
1: যাইতে
0: পুরা চর যাইব
1: চর যাইব গিয়ে।
0: আর এই চর গেলে গিয়া একটা কথা আমি হইতাম সারা মারি, এই চর গেলে গিয়ে ইকানো প্রায় 30-35 পরিবার কৃষক উদ্বাস্তু হয়ে যাব গিয়া। আর কৈলাসর বাজারও সবজি এদার থাকি আর যাইতো না, জলাই সবজির কোনো অস্তিত্ব থাকতো না, নাম থাকতো না।
1: আর একটা জিনিসও আমার মনে হয় যে আমরা দ্বীপ শুনছি, দ্বীপর কথা শুনছি না, তিন ভাই পানি মাখানো শুকনা জায়গা, তো এইভাবে যদি কৃষ্ণপদ বমিকর বাড়ির মুখা যদি বাঙ্গিয়া লইয়া যায় তাইলে কিন্তু সোজাসুজি আর একটা ব্যবস্থা হয়ে যাব গিয়া,
0: ওদিকে সোজা
1: বাইরের
0: রাস্তা নাই, বাইরের মতন কোন সোর্স নাই, কারণ বাড়ির দিকে তো আছে নদী
1: দুই টুকরা হইল জমি,
0: না না নদী আমরা অভিজ্ঞতায় আর দেখছি, কারণ দীর্ঘদিন ধরে তো এখানে নদীর ভারও আছে, নদীর দুনো সাইড থাকি যদি বাটি থাকি বাঙ্গিয়া সরে উজান থাকি বাঙ্গিয়া যায় তখন ইটা ওদিকে নদী ছুটে যায়, কিন্তু বাড়ির দিকে বাঙ্গার কোনো সময় নাই, এদিকে বরের।
1: আচ্ছা, তো আপনারা আশা করি পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করিয়া খুব তাড়াতাড়ি কাজটা করতে হইব, নদীর জল তো আজকে না কালকে নামবই, তো বর্ষার মধ্যে হয়তো কাজ না হইলেও একটা মোটামুটি ধরেন জালুল ফালাইয়া বা বোল্টার ফালাই সবচেয়ে ভালো হয়, জাল অনেক সময় সুতে
0: বাসিয়া না যেভাবে খাওয়া যায়, কাজটা যদি সঠিক হয়
1: তাইলে কিন্তু অনেক সময় টিকে যায়,
0: যেভাবে খাওয়া যায় যেভাবে সরকার টাকা দেয় এইভাবে যদি সঠিক কাজ হয়। দাদা নদী ভাঙ্গা কোনো ব্যাপার নাই, 400 মিটার আমি আমার বাড়ির সামনে
1: আটখানি হয়েছে,
0: 400 মিটার বর্ডার দুইজন কন্ট্রাক্টরে ভাইছিল, নিজে ইকানো ফিল্ডে তাকিয়া এলাকাবাসী সহযোগিতায় তারারে ইয় করিয়া যে করছি হাইস্কুল কই এটা 93 ফোরর কথা করলাম, ধরেন 98 সালের কথা কইলাম, 98-তেই আমরা ইকানো দেওয়া হয়েছে বর্ডার, ওই বোল্ডার এখন অব্দি আছে, এদিকে এখনো ভাঙে না, কিন্তু উজান থাকি বোল্ডারের মাথা সুটাইয়া যখন নিব উজান থাকি যখন ভাঙ্গা ধরবো দাদা, কইতাম ভাই না কার কতটুকু অভিজ্ঞতা, আমরা যা দেখলাম উজান থাকি ভাঙিয়া নিলে সবচেয়ে বেশি বিপদজনক
1: হয় না। অহন আপনার কাছে আমি ঢুকিয়ার যে আপনার তো সবজির উপরেই সম্পূর্ণ নির্ভর, সঙ্গে আপনি আউশ ধানও অল্প বিস্তর করেন, আর আউশ ধান তুলিয়া রবি মরশুমের দিকে অগ্রসর হইয়া যান, কি পর্যন্ত আপনার ক্ষতি হয়েছে এই বছর?
0: ক্ষতির কথা কইলে তো দাদা ওখন যা আছে ধরেন 2-2.5 খানি জায়গা আমার পলিথিন দিয়া দিয়া সবজি হেট বিকারাম
1: কিতা লাগাইছিলা,
0: জেঙ্গা শসা মরিচ রামাইস
1: বেগুন
0: বেগুন নাই, এই সাইডটাতে ফসিল করছি, খালি আমি না তো আমরা এখানে যারা আছে সবই করছে মালচিং দিয়া, এই মালচিং পেপার দিয়া করছি, মালচিং পেপার প্রায় ধরুন 10,000 টাকার মালচিং পেপার লাগছে। এরপরে তো ইরিত কিছু খরচ আছে, নিজের পরিশ্রম আছে।

0: কিছু মজুরি আছে খামলা দিয়া, কিছু খোরাল আছে, কারণ খোরার ফরে শশা খালি খোল হয়ে আইছে তিন আধা খানি জায়গা, এটা উগলাইয়া লইয়া গেছে গিয়া। আর মরিচ এক বিচরা আছে নিচে গিয়া, আর এক বিচরা উবার হয়েছে, কইলে নিচে ফইল ফরি গেছে, এটাও ঠিক তো নাই। আর রামাইশ নিচে গিয়ে ধরেন রামাইশ আছে প্রায় একখানির মতন, ইটা উগলাইয়া নিচে গিত। আর কিছু জায়গা রয়েছে ইটা থাকতো নাই, ইটা ধরেন যেদিন প্লাট উঠে ওদিন থাবাই টুবাইয়া ডাল ডুল ভাঙিয়া কিছু মরিচ আনছিলাম, আঠারো উনিশ কেজি মরিচ আজকে 150 টাকা করে কইলা জলাই বাজার বিকাইছে,
1: মানে বাজার গিয়ে 250 টাকা যাইব।
0: ইটা কইতাম পারতাম না, তবে জলাই বাজার বিকাইছি, কারণ আমরা তখন হিদিকেও খাস বোধটা
1: বোধটা। তো ওখানে এই যে ক্ষতি হয়েছে, আপনারা দীর্ঘদিন ধরিয়া ক্ষতির সম্মুখীন হইয়া বিমা টিমা করার কোনো ব্যবস্থা আসেনি বা করছিলানি?
0: কখন দেখুন বিমা যে করা, আমরা 15 দিন পরে এক বিশ্রা লাগাই, 15 দিন পরে আরেক বিশ্রা লাগাই, আমরা যে বিমা আছেন এইভাবে তো কোনো বিমার সিস্টেম নাই।

0: তখন হিডিকেও কাজ বোধটা
1: বোধটা তো ওখানে এই যে ক্ষতি হয়েছে, আপনারা দীর্ঘদিন ধরিয়া ক্ষতির সম্মুখীন হইয়া বিমা টিমা করার কোনো ব্যবস্থা আসেনি বা করছিলেনি কোনো?
0: তখন দেখুন বিমা যে করা, আমরা 15 দিন পরে এক বিশ্রা লাগাই, 15 দিন পরে আরেক বিশ্রা লাগাই, আমরা যে বিমা আছেন এইভাবে তো কোনো বিমার সিস্টেম নাই।
1: আচ্ছা, সিস্টেম নাই। ওহন আপনারা এখানেও আপনার ক্ষেত প্রচুর পরিমাণে পাইপ আছিল, মোটর আছিল, মেশিন আছিল, জল তোলার মেশিন আছিল, তার বাদে ওষুধপত্র দেওয়ার লাগিয়া মেশিন আছিল, এবং ওষুধপত্র দেওয়ার মেশিন নিতা সমস্ত কিন্তু প্লাস্টিকের, লগে প্লাস্টিকের পাইপও আছিল, আপনারা মোটর লাগাইয়া সেই নদীর থেকে জল টানিয়া টানিয়া আনছেন। তো এই পরিস্থিতিতে ওই সমস্ত অঞ্চলে ঘর বাড়িতে জল উঠছেনি, আর এই যে পাইপও বাসে ইটা কিটা বাইয়া নেওয়ার ব্যবস্থা হয়েছে বান্দিয়ন দিয়ে রাখছেন?
0: না, পাইপগুলো আমরা আগেই অলরেডি খাদ সারিয়া বর্ষা আইবার আগেই আমরা এইটারে যখন জলের পাইপ জলের দরকার লাগে না ক্ষেত্র জল দেওয়ার, তখন ইডিরে আমরা বান্দিয়া আমরা একটা নিরাপদে রাখি দিই, ইডি আছে
1: আছে।
0: আর মেশিন করতারে আমি তো আইসি কইতাম পারতাম না, কেন যারা আমার বাতিজা তারা রয়েছে বাই তারা রয়েছে, মেশিন করতারে ভাং তো ভারছে না যদিও বেড়া উড়া ছাড়াই গেছে, বড় বড় গাছ তা গাছ আইয়া লাগছে আমরা জায়গার সামনে, ইয়া গাছর বের নাইলে অন্তত 10 ফুট হইব,
1: 10 ফুট
0: 10 ফুট হইব,
1: ইয়া
0: ফসা একদম।
1: আমি জিগাই আপনার বাড়ির সামনে যে জিঙ্গা খেত আছে, এটাও তো এই প্রবল
0: এটাও থাকতো না, এটা তো জল উঠে গেছে,
1: এটাও
0: থাকতো না।
1: আচ্ছা, সামনে যে আপনার স্কুল ফাই দিয়াও শুনিয়াইলাম, এখানেও ভাঙতে ভাঙতে ভাঙতে ভাঙতে একদম রাস্তাও যার গিয়া ওই যে স্কুল আছে, যে স্কুলের সামনে আছে, এখানেও দেখলাম প্রচুর আউশ ক্ষেত লাগানি হয়েছে, আউশ ফিরিয়া তারা রবি মরশুমের দিকে যাইবা, তো এখানেও দেখলাম ধান গাছে সিকসিকি খড়ের, তো এগুলি তো জলে ডুবছিল। ওহন এই বা আপনার ক্ষেত যদি ধান ক্ষেতের মধ্যে যে জল ঢুকছিল এটা কিরকম সুবিধা আছে?
0: ধান তেমন একটা ক্ষতি করতো না, মোটামুটি একটা বাইরে থাকবো।
1: আচ্ছা,
0: সবশেষে
1: জিগাই যে মাছুস কিতা মিলছে এই বছর না
0: মাছ? আমার
1: ফুসকুন্দির খবরটা,
0: ফুসকুন্দির খবর দেখুন জাল দিয়া বেড়া দিছিলাম।
1: আচ্ছা,
0: জাল দিয়া বেড়া দিয়া দিয়ে সারাদিন এই জালের লগে খাটনি খাটিয়া মাছ তখন আসে নি নাইনি বুঝতাম পারতাম না।
1: আচ্ছা,
0: তবে তা কিছু তাহার একটা ইয়ে, আর একটা তো আর কইলাম না, এটার উপরে দিয়ে গেছে।
1: আমরা শুনছি জল যখন কমি যায় গিয়া তখন মাছে বলে বুঝতে পারে যে জল কমি যার গিয়া, তখন বড় গাঁতুর তাহলে তার মধ্যে মাছ ঢুকে, তো আপনার এরকম অভিজ্ঞতা আছে নি বন্যার পরে আপনার যেই যে পুকুরের কথাটা কইটা? আমরা তো নিজের
0: ঠিক আছে, যখন জলটা কমার ধরিলায় তখন মাছগুলা কিতা করে তারা উজাইয়া বাটিয়া ইয়ে করি আইয়া যেখানে নিনি ফাইব, যেখানে মানে ডেপ জল ফাইব গভীর ফাইব ওখানে আইয়া দিয়া ইয়ে করে, এটা কিছু হইলেও থাকে, কিন্তু যদি ফালাইছি চেষ্টা করছি কোইল গোবর এছাড়া সগড়া জল উল্টো ফালাই, আর এজলা যে কুদ্রি বেড়া কই ইডি আনিয়া ফালাইছি, 2-3 ফালাইলে একদিনে শেষ করিলেন
1: খাইয়া,
0: গাছ খাপ আছে, সাবাবুটি আছে, রৌ মির্গা
1: খুব বেশি
0: খায়, এটা ফালাইছি আমি ধরো 1 মাস হয়েছে, কই একটু দেখি ইডি মাছটি সাইজ বুঝ কিতা হয়েছে, সাফাবুটো সাফাবুটি যেভাবে বাড়ছে দাদা আমার মনে হয় 1 মাস পরে হইলে এটা 150 গ্রাম হইল না, 200 গ্রাম হইল না।
1: আচ্ছা আচ্ছা,
0: কিন্তু আসেনি কইতাম পারতাম না।
1: এখন পরবর্তী সময় দেখা যাইব। আর একটা পরীক্ষাও কিন্তু আপনি করতে পারবা, আমরা যখন মুড়ি খাই বা আপনার যে গেন্দা পাতা আছে এই গেন্দা পাতা যদি আপনি ফুসকুনির মধ্যে ফালাইন তখন দেখবা সভাপতি কিন্তু খুব খাইলেও তো আপনি বুঝতে পারবেন।
0: এটা ঠিক আছে, আমার ঠাকুর যে ফুল টুল নিয়ে ফালাইলে পরে এটা থাকে না, তো আপনার চকুর নিমিষে শেষ করে যায়, কিন্তু ওখান তো খান না।
1: বন্যা পরিস্থিতিতে আপনার আর এই সমস্ত অঞ্চলে যারা আছেন এরা কিটা শরণার্থী?

0: আমরা যে পাড়াতে আছি এরা বাড়িতে জল উঠছে না, এরা শরণার্থী হয়েছে না,
1: মানে খেতেও গেছে শুধু
0: খেতেও তো আরে খেত গেলে গিয়ে আমরা তাকে
1: খেতেও গেছে কইয়া না। এই কথাটা আমি কেন কইলাম যে জানমালের ক্ষতিটা হইছে না, পশু উশু যারা আছিল তারা কিন্তু সবাই লিখলানি, কারণ
0: আপনারা
1: কিন্তু আগের অভিজ্ঞতা, আপনারা কিন্তু রাজ্য হন পানি বাড়ছে তখন কিন্তু তা হিমান ডাক আরম্ভ
0: রাত্রে সন্ধ্যার টাইমে আমরা এখান থেকে গরু ছাগল যার যার আছে সব আমরা একটু নিরাপদ আশ্রয় নিয়েছি।
1: তো জল আপনারা বন্যার সময় করতে কে খায়?
0: আমার তো ধরেন সাপ্লাই জল খারাম, সাপ্লাইয়ের জল খারাম, আর সান পানিও সাপ্লাই দিও করা লাগে, তখন তো পুকুরও আগে সান করতাম, পুকুরও জল তো গুলাই
1: গুলাই গেছে। যাই হোক, এই ক্ষেত্রে আমরা শুনলাম অনেক করুণ কাহিনী, আমরা অনেকটা শুনলাম বিভিন্ন জায়গাতে শুনলাম, কিন্তু মৌসুমি বায়ু ঢুকে গেছে গিয়া আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, আর বর্ষাকালে আমরা খুব সতর্কতার সঙ্গে চলাফেরা করতে হইব, গবাদি পশুরও কিন্তু খুব সতর্কতার সঙ্গে রাখতে হইব, ক্ষতি ভগবানে দিয়া গেলে আবার ফুসাইবা, খারাপ দিনের পর বালা দিন আয়, বালা দিনের পর খারাপ দিন আয়, এটাই কিন্তু নিয়ম। আপনার জিগাই ফান হানির তো খুব শখ, আচ্ছা সুপারি গাছের কোনো ক্ষতি হয়েছে না? আপনারা তো খেতর সাইডে সাইডে সুপারি প্রচুর লাগাইছিলেন।
0: সুপারি গাছেরও ক্ষতি হয়েছে, চেরাবেড়া এটা বহুত ক্ষতি হয়েছে। এরপরে একটা বাগান আছিল আমার সুপারির বাগান, বাগানের তলে বালু ফইল ফইল দিয়া অনেক সুপারি গাছের ক্ষতি হয়ে গেছে গিয়ে মরব ওইটা গাছ।
1: আচ্ছা, আর আপনার যে সবজির যে ক্ষেত, আপনি তো আসলই আপনার সবজি এবং এই সবজির বেচা বিক্রি করিয়াই কিন্তু আপনারা সংসার প্রতিপালন করলেন,
0: আরো পরে লাগাইছিল আমার রামাইস বেগা আদা কানি আরো লাগাইছিলাম জেঙ্গা আরো এক পাওয়া
1: জেগা
0: জেঙ্গা আরো আদা কানি।
1: আচ্ছা,
0: আমার তো খেতে হইলো জেঙ্গা আর
1: রামাইস,
0: আর মরিচ আছে বারো মাসি
1: মরিচ,
0: বারো মাসি মরিচ বেশি নাই, বারো মাসি মরিচ এক আধা কানি জায়গা আছে, এটা একদম শেষ করে দিয়েছে নাই। আচ্ছা, এরপরে জেঙ্গা তো ভলি বালু দিয়া এটা জায়গা আটু রুফিব ভলি বালু দিয়া এটা সব জায়গা দিয়া তুই রাখি দিছে, আর রামাইস এমন অবস্থা করছে ওই গুলার আগের দিনও সকালে কৈলাসর বাজারের সবজি রামাইস নিয়ে বেচা হয়েছে, জেঙ্গা নিয়ে বেচা হয়েছে, কিন্তু এরপরে ওখান থেকে আবার পরে বিকালের পড়া দুটি একটা সব শেষ।
1: আচ্ছা,
0: একেবারে
1: ওহন ঠিকাই আপনারে যে এই যে জিঙ্গা রামাইস বিভিন্ন রকমের ফসল আপনারা কররা, বন্যার অঞ্চলে আমরা বসবাস করি, নদীর তীরবর্তী অঞ্চলে আমরা বসবাস করি, আর কিন্তু দেখা গেছে যে আমরা এই ফসল উৎপাদন ছাড়া কিন্তু বাঁচিয়া থাকার আমরা কোনো ব্যবস্থা নাই, আয়ের কোনো উৎস নাই। এই যে দাদার কাছ থেকে শুনলাম নদী ভাঙনের যে একটা ব্যবহার ওইয়ার দাঁড়াইছে, এই নদী ভাঙনে আপনার আর কিরকম অসুবিধা হইব, আপনার খেতুর যাইব গিয়ানি?
0: খেতুর যাইব গিয়া নদী যে উজান থাকে যে বাঙ্গা যার, এই বাঙ্গায় আমরা বলদার সরাই সরাই ইয়া বাঙ্গি বাঙ্গিয়া যাইতে আছে, উজান থাকি বলদারের উজান থাকি বাঙ্গাত পড়ছে, বলদার সরি সরিয়া যার গিয়া নদী বিছিয়ে ঢুকে,
1: এই
0: নদী যদি বিছিয়ে ঢুকি ঢুকি যায় আমরা বাড়িঘরের কোনো বাড়িঘর থাকতো নাই,
1: থাকতো না, বসতি স্থাপন করা যাইতো না,
0: যাইতো না।
1: শাকসবজিও কিন্তু দাদা কইছেন যে জলাইয়া শাকসবজি আর কৈলাসর বাজারও গিয়া ঢুকার কোনো সম্ভাবনা নাই
0: নাই।
1: আগে আপনারা হইতা বন্যা হইলে বালা হয় বন্যায় ফইল ফরে খেতুর উর্বরা শক্তি বাড়ে, ওহন আপনার পরিস্থিতিটা ফলিয়ে শক্তি জমির বাড়ে না কমে?
0: ফলিলে তো শক্তি বাড়ে, ফল তো দেয় না।
1: আচ্ছা,
0: বালু দিয়া যায় বেশি,
1: বালু দিয়া যায়,
0: বালু মানে জায়গা বা কারেন্ট পড়ে বেশি বালু দিয়া যায়, আর ওখান আমার কতখান জায়গা তা তিন ফোয়া জায়গা হইব, এটা গভীর করিয়া খুঁজিয়া এটা উপরের মাটি উঠি যা আছিল
1: তাহলে মাটি যা আছে
0: দুই ফুট মতো ড্রাইভ করিয়া খুঁজিয়া এটা সব নিচে গিয়া নদীর, তখন ওই জায়গাটার যদি একটা জায়গা পাইতাম তো জায়গা পাইলে

0: আমার কাজটা করলে আমার কিছু চাকরি জায়গা খেত হই, আমি খাইয়া বাঁচিয়ে চলতাম পারলাম না। এখন এমন অবস্থা করছে, এটা মাটি নিজে তো কাটা সম্ভব হইতো নাই, পয়সা দিয়েও কাটাইয়া মাটি এটা খুলেইবার উপায় নাই, আমার জায়গাটা একদম একদম নার্ভাস হয়ে গেছে।
1: আচ্ছা, তখন আপনারা পঞ্চায়েতে যোগাযোগ করি, আপনারা একটা সময় ডোজার ঢুকাইয়া কিন্তু হাঁসটা করছিল, ও আরেক রাস্তা দিয়া ডোজার হারাইয়া আপনারা কিন্তু একটা সময় বালি উলি সরাইছিলা, বালি সরাইয়া বেশ আপনারা উপকৃত হইছিলা। বালির মধ্যে বাদাম উদাম করলে ওই বনি না হইতো?
0: বালির মধ্যে তো বাদাম করলে হইব, তো এটা বাদাম করার মতো বালুও নয়।
1: আচ্ছা।

অবতার পুরুষরা এসেছেন আমাদের অধর্মের পথ থেকে ধর্মের পথে নিয়ে যাবেন বলে। সত্যযুগে তিনি এলেন শ্রীহরি রূপে, ত্রেতায় শ্রীরাম রূপে, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে, আর কলিযুগে শ্রী গৌরাঙ্গ রূপে। এই শ্রী গৌরাঙ্গ রূপে এসে আচণ্ডালে প্রেম বিতরণ করলেন আর সকলকে বললেন, তোরা একবার হরিনাম উচ্চারণ কর, তোদের পারে যাবার আর কোনো ভয় থাকবে না।

আমি কলিযুগে এসেছি এই নাম ধর্ম প্রচার করব বলে। হে নিতাই, আজ থেকেই নামের ভার তোমায় অর্পণ করলাম। তুমি জীবের দ্বারে দ্বারে।

তাই তো বারবার তোমায় বলছি, তোমার সেরূপ কোথায় গেল? সেই মোহন বাঁশি নিয়ে, সেই অষ্টসখী নিয়ে তোমার কত লীলা, বামে শ্রীমতী রাধা নিয়ে কত তোমার লীলা, তুমি সেসব কথা কি ভুলে গেলে? আজ একই করছো, আজ সুরধ্বনির তীরে এসে তোমায় দেখছি, অজস্র ধারায় কাঁদছ, আর হরি হরি হরি বলে ধুলায় গড়াগড়ি দিচ্ছ। আজ কি

0: মনে হচ্ছে
1: বলি আমরা জানি জলে কমল হয়, আর এই যে দেখি কমলেতে জল, বলি আমরা জানি জলে কমল হয়, এই যে দেখি কমলেতে জল। অর্থাৎ আমরা জানি জলের উপরই পদ্ম ফুল ভাসে, আজ কি দেখছি, আজ দেখছি পদ্ম ফুলের ওপর জল যেন টলমল টলমল করে ভাসছে।

আর বদন কমল হতে অশ্রুজল হৃদয়ে কমলে পড়ছে, হৃদয়ে কমল হতে অশ্রুজল নাভি কমলে পড়ছে, নাভি কমল হতে অশ্রুজল চরণ কমলে পড়ছে। আজ পদকর্তা বলছে,

এতক্ষণ ঘর গৃহস্থের আসরে রবিবারের আড্ডা শুনলেন। আকাশবাণী কৈলা শহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুরা, অল্প কিছুক্ষণ পর কক্ষবুরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: কসবানী আগরতলা তাবুক সেন জগ সিনি তিনি সারি জোরানি কক বরক আওয়াই পান্দা অজরা পুইলা নখানা বাইদি থুমনুক থুমনুকনি মঙ্গা সাপ সুত্রা তেও থুমনুক ন সৈনিকা রুহি চন্দ্র দেববর্মা
1: ফানাকে ফারি পাইবাই গ্রাদি হাইকে আংব ইয়াঙ্গ নকনি মানে খাতি বাইমানি পাইছু গিয়াখো তাই কিসানি বাকি খাতি ওই পাইগ্রা সিন
2: এই আজলাই বথাগ্রাদি
3: তাম অংজ খাসে
2: নিনি বেগ নি রেজিস্টার কারিগ্রালা
3: তামো খাইনাবা লামা কসার মাছ রগ
2: সামুং নাঙ্গো কারিদি
3: তামো বমতি সামু সাইমান যাদিবা
2: বুমুং আজলাই সেংলাবাই নুং কক রকব কিসা আজলাই সাউ
3: আতি খেয়ে চিরিং সাঙ্গি ফয় অক্রাং খাবা সাগরালে এটা হিন্দি হিন্দি খাতা
2: তুবুদি আসুগ্রা দি অরণ হুপং সাকলম দল দল টংঠক মুই টংখলা
3: উ উ অ গানা গিনি রগ মাঝি লতা ভারী টংখনা মতম তুইলে বাহাই আতমসা জীব সঙ্গে রেখা বলে
2: উবে একে তামসা আঙ্গু বাহাই মানে রেখা অ মাঝি লতা অর গানা রগ নং নাই
3: অ বুফং তলা রগ ফারি রিজাকসুক তামসুক টংটক মুই টংখ আর নি বিশংসে মাজুলতা বাহেব জিপ জিপ নবার বসর সর আংলে তোমা বহাইছে মা তংসিও আতা সুরাল
2: হানি বাগন আংন ন বাথাগ্রা দি হন্তা টংগ্রা দি সংমিয়া জরা হাতে কুসু কামিও ব্লানি নক জরা লেখলাইখেনা তাবুকে সুসংনি নক নিসিমি চাংলাইছে নাই
3: আ
2: ও ও ও মাজিল তা বাহাইবা বেলাঞ্জ নি টংবাইছে
3: ই ক উ বসানি নক ন গসনি নক না ব্লাসা
2: উ বসনি আবদা
3: ই দামসা নখাই সিনু গরে টকা হাইদা
2: সিনু মিয়া ইয়াং তুই হাবি আবলা দিনি আবখে ইয়াং নক বাসিং ক্লাই খাতা না হিন্দু আজলাই বাসলাই সিনু
3: আংলে অবু ফাং তোলানি কুতংলা সিমু সুংলিয়া সাকলম দল দল গসাং থতর দেশে মাজি লতা বাহাইব নবর গদালৈ সর সর কাই বাহাইব জীব জীব খপ্রজাক আবুনা তমা বকাইসা হুই টংখাতা
2: নংখা ভাষা দি হিন্দি অরতে কক লব না তানাই দি
4: খাবর আয়া সুকে শিক্ষিং কাহনে এই থাংলা নাসিকি নাইগ্রালা
1: ও মিয়া আতবলাই সংনি নগ ফাইনাই রক্সিবলা
4: ও বুঝি কা মাল মাতা লেখনাই রক্সিবলা আবর তিনি খাইছি নগ লেখনা ফাইলাইখিনা তা
2: নক ফাং রক নগরা তংবই
4: নগন তংলা ভাইজি ইয়াংন ওয়াইসন নুকাবো কাসা ফাইবাই দি
3: বাবা আসকে আমচাই বেরাই নাইমানি বিসঙ্গ নিনি নক থয়ন খাকসমা মান ফেমা কলাই খাতা
1: নরক মিয়া আতা বলাই সংনি নগ ফাইনে রগিয়া দা
2: ই জংনো বাসই জংবা তামসা সরকারনি মলা রকবা
4: তাম বরক তাই মাল মাতা রক দলে খাব হুঁকা মন নর
3: তাবু গাম তোমা তমু রক খাসি দো বরক লে খামানি লগিব মাল মাতা বলে খানানি নাংফো
1: তুই রক দা কাংবাই
2: ই বাসই তুনি কিসা মানংগ্রা নাই
3: আও আংব তুইন কিসা কাঙ্গি তংমা হাই খাবাসই তুইন সেকাং নঙ্গি মা পাইগ্রা সিনে তনা
4: থাঙ্গে ইর ফাইগ্রা দে তুই
1: তংবাইগ্রা দি খাই আং তুই না হারি ফাইগ্রা না
2: আতা কসং কক থাইসা সাবুই মা পাইগ্রা সিনাইখা
4: সাদিতা তোমা কং সানানি
2: ককে তাবুক সং ফাইমিনি নিনি নক তলা দ্রপনি সেকাং দ্রপনি সিমি তাবু ই ক নিন নক থাইজরা লামাতে বুফাং তলারক ফারজাক শিবজাক না আসুক টংথ টকুঙ্গুই টংখাবলাসা
4: ফারজাক নতা ফারজাক হাঙ্কাই অভাই সাব সুত্রা অঙ্গি মানো হাইজা
3: আবর ন সাব ফারে রিবাই সাতা কস
4: তাই সাব ফারনাসা আং ফুঙাই কিন ফারে রিবাই যা
2: আং সাইমান খা অমকে নিনি সামুং ন অংখানা হনই
4: নং খাই চাম খাই সাউই মামানি কলাই থাসা সুর
2: ও বুফাং তলানি সিমি তাবু ইক নিনি নক থাইজরা ফারজাক নখলাতে নক বাড়ি রকব সরং সরংখে ফারজাক শিবজাক আবুনি বাকি আং ওয়ান সোকা ও লামাতে বুফাং তলা রকব নং ন ফারি রবাই খানা হনতা
1: হন্দি

0: टक नोंबाय ग्रा दिखाय साबोता मोनो फारमानि कक न सालाय तं
1: अ इक नोंनि नोंनि आथा खसों लामाबो फां तोला रक नखलाते नखबारि रक साबसुत्राखै फारमानि कक न नसों सालाय तं माने बासै
2: बुफां तोला रक ब नों न हगै रबाय खेना ना आथा खसों
3: आ कोन ताय साबो हंगनानि आं न हगै रिबाय ता
0: साल फाइकै हाय रक मांग नता ताय तामसा फुंगाय खैन आबो रक न बिनि सामों तामसा
1: आंखै पंचायत हाय खैबा गामिनि बरक से पाल खै हगै फारि रिबाय खेना हिनि वानसुं मानि ता बासै
3: अंखा पंचायत हंगनानि इमांनि कक साबर पंचायत न कारिले गामिनि बर रक ब হাইতা রং সপাইকে বাকি চালাইয়া সিমি যে পাইলাইয়া কামিনী বড় রঙে কগ্ন খাইত অর সাজাঙাই সিগ্রী
0: সাকাই সেজাউই সাজাক মানে হাইকলাইয়ান বলং হকনানি তাই লামা ফারনান কারিলে বংনি নখলা নকবাড়ি রকসে ফালাইগ্রাইয়া
2: আতা কসং নিনি নখলাতে নকবাড়ি রক নুগুই সং কাহামকে সাইমান খা নং খরকসা সাফসুত্রা তংলাইন হনই
1: আংখাই উ লামা গানে বুফং তলার রং নগৈ সিরং সিরঙে তনি মানসে বেলাইং জাখা
2: আরা গানা গিনি ন মাঝি লতনি বুদুক টংনা না আতা কসং বাহাই জিপ জিপ মতম গেরাব সাই টংগু হাইলে
3: আ বুফং তলানি আয়াং তলা দ্রব হাসু খাকু চুর ন মাঝি লত বসং সংস কতর মাতঙ্গু আব তাবুনিয়া সুসুই সুসু সংনি জরানি সিমে নুগুই ফাইমানি বিশিব্রুম ন আং হগৈ সাফসুত্রাকে রিবাইতে আবরং ন
0: বারমা ব বুইন সলিয়া বেলাই খাইন বারো কামিনি শিখলা শিখলি রকবা সাল ফাইকে আরো মাং নতা
1: সাফসুত্রাতে মতম সতম রকব বড় নিবখানো তোমা বখাই খিবি
2: আপনি বাগণ্য বাবুকনি সৈসীমা লামাতেই সাফসুত্রাতেই মতম সতম নতই নাই উরাম উরাম ন সাকলাই তংমনি খনায়া তাসা
0: জেসক পানো আবাই ইংই তংথুং চিনি বরক রক আবন খুব খনাইয়া তমং ব সলাইয়া গজাতা
3: এ হাইনি বাগিন বংনি বুখারক মই সিত্রা তাই পদ্রে পটনি বেমার রকব ছাগ গফাজাগি তংবাই
2: আতা গজং নং সন্য সাকা যে সাবসত্রা গ্রই সিত্রা তংাই রখে বুখাব সিত্রা তেই হামিয়া চাই রকব কাতি উইমাইয়া
1: আবকে সৈকক ন তাবুসুক জরা জং আসক কামি কামি নক থগি হামু খাই ফাইমানি নক সাপন সাবসুত্রা নুখুং মালাইয়াখু ইগো তাবুক নিনি নুখুং সিমিসে সাবসুত্রা তৈ তংথত মালাই ফাইগ্রাখা
2: কুবি কক ন সানে থাঙ্কে তুই রক সুত চে নংনানি তমাব হাই রকুঙ্গু লতারক বুসুক নি হুজাগিয়া বালুক জাক উংবাই খেনা সমতিক বাইতিক নি তক বুলুক বুতি হাই ইংগৈ খারসাই টংবাই উক্তা হনো
1: আবো তাবুক নংনি বসাঙ্গ হিনৈ সামাইয়া দো আতাতে বাসৈ ই ক তাবুক জং তৈ নংমানি লুতারকাই আমো বাই জানিব হুগুনা কসংনি মতম হু সেঙ্গুই টংখা
2: লতার কসং কুপুর হুজাক হিকে তুই রক থকমানি সুদুসে জুদাতা
0: আংখাই মুখি বাইন মানে রক হুজাগো ফুঙাই খাই পুইলা মাইতুক মুইতুক তাই মাইরাং লতারক ন সকাং হুই সুই মা পাইগ্রাও আবনি উলসে তাই জেবা জে নুখুংনি সামো
3: আঙ্গো তাবুক নিনি বাসিনি কংনো সরঞ্জাক তৈ ফুঙাই খাইন সেকাং নখলা নকবাড়িতে লামা রং ফারিমা পাইগিরাও হাই একাই সামুন বুমাসে মানিয়ে
1: আখাই যা সেন থাকাই বতুই রং সেকাং নাইজাগ্রাও আতা নংনি ফার্মাসিমা রং কারিব নংনি নকনি দি রক খাদিমাব মকল ক্লাইতা
2: মাইরাং লতা মাইটুক মুটুক রক ব বেবাক ন বংনিকে কসং কসং তৈ যাই যাই খেন তিসাওই খাদিজাং মাংতা
1: আবো হাই সাফসুত্রা নুখুং রকাই যা থানি নোংানি রগব মূসাইয় বখানো বুথারই নই চাউ টমি মানুতা
0: হাইকে বাতিনি চিনি নগণ দীপনি মাইরক সালাই সিদিতা
2: আবই আবাসই কংনি কক সাবো চিনি সামুংনি বাকি সে চা ফায় বড় মাইরক চাউই টংলাইনা
3: ও যা খাইলে তাম খাবা
1: আতা খেস নরকি বরক বাই হিংকাই যেসা কংন সালাইব জরা সালাইও
2: সৈ কক আবো হাইকে আতা খেসং চং ফাইমানি সামুং ন চেঙ্গি লাইসিন তাম হিন
3: চেঙ্গিতা তাম তাম রক খাইনি নাং
2: নরক নি মূসা খাইন রক গ্রী জংসংকে সিমি ন সানে নাই আসুক নু
0: কুবিদা নরক মাইচালিয়া হাই একে বা মামুই খাইনাতা
1: নাইয়াবাসে যাইয়া যাইয়া মূসা খাইন রক নাইয়া আবো খাইন সামানি ককসে নাংখাই উলতে সালচা ফাই যা ফাইনাইতা
2: দহেকে আজলাই নি কক রক মুথাগ্রা সিদি রেজিস্টার খাতা কারিদি এই আং আতা সংন সংখে নং কাহামকে রেজিস্টারও বক্সারি
1: দশং দিতা আনিবা দেয়ার ন তৈতামশা
2: হাইকে আতা কসং পুইলা সাগ্রা দিখে

0: chair lo le anh nhà ta apo chair nó là số lượng tòa hay đã amor ta một nàng mới chơi thay bùng bê lăng từ đã ta một nàng mới khá bộ apo giờ số khổ bán nó các đuôi mang chỉ nên hay đã
1: hay phải lẽ apo ta một nhà sĩ kế có sống bay có sạc bay bla bla sao huy mày rèn khe răng ngơi chỉ muốn có sự gửi tòng bay khá ba
0: chỉ muốn có sự gửi mày rèn khe răng mà chỉ mía nó là vì nhà chair nó tăng cái gì này biết khá tăng cái gì này biết ra thì thằng này ta một gia đình bộ sờ ra rồi bông ra
1: hay phải nói ta thà ra nhìn nó mồ bún nhớ xò lia khi sẽ yak nó lại mình lại khép phía nhìn nó có làm thay rồi càng sức phải nó cười ra
2: tông co làm thay bắt ta mà cười nghe sa anh khai ở phía chợ rồi ba chợ rồi nào xúc thu hôm nay xem anh ta ta mà say đi bắt chợ rồi xúc được khá
3: bên anh làm thay bộ này thằng lang mani khi sẽ gặp lại đi rồi bài tham gia mang gì nó là khi sa cái điều này bây giờ nó ba thay man bây giờ
0: nữa ok ba ইকো আবর সপাই বসে তোমা খেবলাস বিনি লগে না বখাই বিগ দা খনা তামো
2: বিহিং নো বড় বুখুং নি ন ফাইনানি ক
1: রিগ নাই কানি ফাইমানি আবলে মুসাং সুকমানি ন কলাইখা অফিসার রং নি বিহিক হমাবা বুরিব বুরুনতা
0: হাই নসে বুরি নাই থ আর নি বিশিং রিগ নাই বনা চখং গেবা বেলাই ন খাতু
2: ফাইদি স্যার খুলম কা ম্যাডাম ফাইদি কোয়েশ্চন নক বিশিং ন ফাই আসুক ফাইসি দি স্যার থাং দে এই সুরন নুঙ্গু মাদাং সাকানি লামথাই কারি বই বই দি গলালা
0: উ অমতাম নি আসুকে হাদলি কুবুক সাই টং খাবাস নো ম্যাডাম বুকু মুথু বিকি যা টংগরা দি স্যার নুঙ্গু বুকু কি যা মুথু গরা দে
1: অম বেলা নি অঙ্গুই টং খাবলাস হনো লামথাই হনিবা অম লামথা নি তো সলি টংসিবা
4: দা ক টংবাই গরা দি তরক তরক হানো কমনি থাংবাই না
3: ও ও নক ব তামনি আসে মনাক নি কুংজাকসা হনো হকু ব বিয়াং নি আশা খাই কুবুক সাই টংখ
5: তাবুং ন মাইমুই সংবাইয়ে থাবানি হসুনা রগ ন বথারে কারিউই কাবু বাই মানি তা আবনি বাগে হকু দুমুই টংরা খাতা তাবুং ন নখরি থাংবাই না
4: বাসে বেলাই কে পালি আংই টংখাতা হায়াদা নিনি বখনাই রগ ব বেবাক ন থাপলা বজাগি টংবাই খাবলাসা হনে
3: অংখনা নতা বাসৈ আনো তুই শিকিসা খারো ফাইগ্রা দি তুই কাঙ্গি টংখা
5: টংরা দিয়া কন আং তুই নাহারি ফাইগ্রা না
2: হাইকে সুরন নুং থাং দি গান্ধি নক থাঙ্গ আরো বাকা সাকানি বুতুক তুক নুই নারি উই চমুই রি ফাইগ্রা দি
5: ম্যাডাম হিন্দি খাই তুই নুং না খাই লতারক সুজাগে বালুক সুখ বাইখা সাল ফাইকে সামুং পাইলাইয়া লতারক হুনানি জরাসে মানলিও
3: বাসৈ নিনি ও লতাবা তবলু খামসিবো তুই হাইন উঙ্গি টংখাবলাসা
5: আও ম্যাডাম বৈরং ন অ লতারক বাই তীরক খারিনান শুধু সে তোমারক বহাই উঙ্গি টংসিও
3: ও খারমা ব অমুং বেলাইন উঙ্গি টংখাবলাস হিন্দি টংরা দিবাসই তাবুক নংরালিয়া উলতে স্রাপসা টংগৈ নংসিনো ঐ নংয়াঙ্গ কিচা ফাইগ্রালা
4: তামসা
3: হিন্দি থাংলাইছিনাই আংলে অরতে টংগৈ মাংলাখা তামরক বা আশক খাদ্রং বাদ্রং উঙ্গি টংবাইখ নকনি খরমাই রকবা ওয়াইসা ফানসি বুপরা জাগিয়ানা লালা লিলিং হাইনসি বুদুল বাদাল ক্রাই টংবাইও হিমসিদি নগ থাঙ্গি পাইলাই মা জাসিও নিনি কক টংখাই দায়িত্ব পাইদি থাঙ্গি
4: টংরা দে আক হাই পেলে তাবুক সে ফাইমানি কক রকসিমি পান পাইলাইগ্রা না তা এ আতা সুরন নুন কিসে ইয়াঙ্গ ফাইগ্রা দি
1: তাম স্যার
4: খানাগ্রা দি আতা সুরন
1: দশ হাগ্রা দি স্যার
4: আন্দ লগিনে আমবা টংনা সে সলিয়া আঙি টংখাবলাসে
1: আমগৈছে স্যার
4: কবি কম সাশে আনে লগে আবো খে অম হাই রুবরা বাই রগ সাং রগ সৈজা গিয়ে
1: আবো খে না কক নো দোয়া ক টংরা দি স্যার এই আতা থারা নিয়াঙ্গ কিসা ফাইগ্রা দি
2: তামুসা সুর
1: সুপারভাইজার স্যার বাই বিহিক ম্যাডাম বা টংনা সো সৈলিয়া থাংছে না সি টংখাবলা সা
2: তামঙ্গই আং বরংনি বাগৈ আশুকাই সঙ্গই সুগুই যোগালি বাইমানি খাই
1: খোনা দে আতা থারা কবি কক সাশে ন
2: তামো সাদিয়া কন
1: নি নক নি লিগ লাগাইতেই রুবু রাবাই রগ্ন নুগুই বড় অর কিসা পান টংনাসে সৈলিয়া
2: হিনকাই আনে আশুক নি যোগালি বাইমান খাই আউ তামং নে নো
0: আশুক নো হিনকাই হিমদি নি না যোগালি বাইমা রগ্ন ও আতা কচং নি নগ তুই সিদি আর ফান চারি রহ শিবন নি নকলে বড় চাইয়া আবখান কাহাম খাইন সাইমান খা
2: তামো মানে কক সাব
1: বরকন চারি নানি নিনকাই হাইন মা খাইনাই তামু হিন নং গদা গসি সাদি
2: বং নি বাগসে আশুক যোগালি বাইমানি হিনকাইবা দহাইকে

0: খ্লাই রেজাক সিনাহী সালাঙ্গো
1: কামক
0: তাই কাইসা হংকে ই ক থাইসিংগো নরক দে সামনি কসংনি নকনি ক আবন সাগাতা
2: কসংনি নকনি ক নক তাম সালাং খাসা মাস্টার
0: কসং সংনি নক ন বেলাই কে সাপসুতা তাই মতম সতম উংজাগৈ বন সাপসিতিনি মংসাজক মানি রেসিনা হনই আন সাই কালাংখা
3: আংবো কসং সংনি নক ন জরাতৈ টংটক জাত সুকানো
4: আতা থারানি নক আং ফুঙ্গো থাঙ্গি নুগুইখেন মাসে মাস হাকা বরং ন বরং বুকুং নই লিগি লাগাইতে মোনাম সামাম ন তৈন কক বাংলাই টংলায়ু আং সগুই দ্রব
3: যতনি সাইলে সুপারভাইজারনি বিহি তৈ নুনানি নাইফুরু বংনি আ লতানো নুগুই তৈ বং জাখা লতা হনই বা আবো লতানো তো সরি টংসিবা
4: বংনি আ লতা হোজাই বিসি বুসুক সিং খনা তো বুলো খামচি বুতৈন সলুই টংহাতা
0: এ আবো ন আতা থারা খনাদি হজক তিঙ্গো
1: দ সাদি
0: বরক নিলংমাও সাপসুত্রা বেলাইন দরকো সাপসুত্রা টংকাংকে বখা টংথমা মানু বখা টংতখে ন সামুং কাহাম উঙ্গো ওয়াংসমা কাহাম ওয়াংসুক জাগো বখা স্রাই স্রাই ইংখে বেবেক ন স্রাই স্রাই নাই হানি বাকি ন সুপারভাইজার নি নগ খা বাথা জাগলিয়া গসংনি নগকে খাসংমা মানজাগৈ থাকা নখলা নকবাড়ি নক সিং তাই মানেখনি রগ্ন সালব্রুম ন গসং কুফুর খাই খাতিউই থেবই তনিনা খাইদি ন গানা রগ হামুংসিনিয়া খুম্র কাইদি খুমনি বাহাইবাই মতম্পিরি তন্দি হাকেসে জেসা বরক ফানো জেসুক লেংমা লেংসা ফাই হাবাইকে খাসাংমা মামফায়ো নং আংমন লেংমা রক বগৈ তাই বখা হেলেংসাই টংনাই নরক আবাখে ওয়ালানে ককরৈ জে উংমানি কাহাম নংখা নরক বেগবাগ ন তিনি সিমি সমাইছে তাংসিদি সাপসুত্রা মতন সতংখে তঙ্গই বাইথংনি বসাক তাই বখানো কাহাম তনিদি আবাহাকে ন থিনানি লাংমানো ব তং কলক খাইদি ওংখা গদকমা সালরমই নরক বাই অকক রগ্ন সানানি হই তংমানি তিনি জরা মানখা সাওই খনারুই মানখা আসক ন আংতাবো হিমরাকা নাকাঙ্কে উলগ তাইসা সালাইফিয়ান থাকা খুলুমবাই কেদো
1: দ মাস্টর সাহেব নামান কক সাইক লঙ্কা
5: আশুক জরা তৈ চা থমনক থমনক নি মংখা সাপ সুত্রা ও থমনক সৈনাইখা রোহি চন্দ্র দেব বর্মা আকাশবাণী আগরতলা অবনীলগিন পাইখা চিনি তিনি শারিক জরানি ককবরক আবৈ পান্ডা যতন হামবাই দেখলম পাইখ্যা

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদ পুর নিগমের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। আগামীকাল এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটির অমৃত মহোৎসব উপলক্ষে গান্ধীনগরে একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। দেশের সাতটি জায়গায় আগামী মঙ্গলবার ইএসআই স্বাস্থ্য পরিষেবা প্রকল্পের উদ্বোধন করবেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। বাংলাদেশে গত এক সপ্তাহে বন্যা ও ভূমিধ্বসে 44 জনের মৃত্যু, ঢাকা শহরে জনজীবন বিপর্যস্ত, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। দক্ষিণ পশ্চিম রাশিয়ায় ইউক্রেনের হামলায় একজন নিহত এবং তিনজন আহত, পাল্টা হামলার দাবি রাশিয়ার। লর্ডসে মহিলাদের ক্রিকেটে চার দিনের টেস্টের তৃতীয় দিনে আজ ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ ইতালির জ্যানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ

আহমেদাবাদে আহমেদাবাদ পুর নিগমের 405 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তিনি এই উপলক্ষে এক পের মাকে নাম কর্মসূচি সূচনা করেন। শ্রী শাহ তাঁর গান্ধীনগর লোকসভা কেন্দ্রের 1,25,00,000 বেশি চারাগাছ রোপণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক জনসভায় বলেন, 2029 সাধারণ নির্বাচনের আগে এই অঞ্চলের 20% সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের জন্য নাগরিকদের কাছে আহ্বানও জানান তিনি। এছাড়া গুজরাটের গান্ধীনগরে এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি APMC-র অমৃত মহোৎসব উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আগামীকাল নতুন সবজি উৎপাদন ক্ষেত্রের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের তথ্য অনুযায়ী এই অনুষ্ঠানে শ্রী শাহ এক পের মাকে নাম প্রকল্পের অধীনে চারাগাছ রোপণ করবেন এবং APMC-র একটি স্মারক প্রকাশনার আনুষ্ঠানিক উন্মোচন করবেন। অনুষ্ঠানে শ্রী শাহ দাহেগম APMC বোর্ডের সদস্যদের সঙ্গেও মত বিনিময় করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আগামী মঙ্গলবার দেশজুড়ে প্রায় 700 কোটি টাকা মূল্যের 7টি এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স ESI স্বাস্থ্য পরিষেবা প্রকল্পের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, শ্রী মান্ডাভিয়া তেলেঙ্গানার সনৎনগরে ESIC হাসপাতালের নতুন OPD ব্লকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বাকি 6টি জায়গায় তিনি ভার্চুয়ালি প্রকল্পের সূচনা করবেন। এর মধ্যে রয়েছে আসাম, তামিলনাড়ু, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, রাজস্থানের 2টি জায়গা। এই প্রকল্পের ফলে প্রায় 53,00,000 উপভোক্তা চিকিৎসা পরিষেবা পাবে। আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী মাওলাভি আতাউল্লাহ ওমারি তাঁর 6 দিনের ভারত সফর শেষে আজ সেদেশে ফিরে গেছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, আফগানিস্তানের পক্ষ থেকে ভারতে এটি 4র্থ মন্ত্রী পর্যায়ের সফর। সফরকালে আফগান মন্ত্রী কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতাই দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করেছেন এবং কৃষি, সেচ, প্রাণিসম্পদ, কৃষি গবেষণা, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ তুলে ধরার বিষয়ে আলোচনা করেছেন। আফগান মন্ত্রী ওমারি কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসোয়ান ও বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারেটার সঙ্গেও সাক্ষাৎ করেন। ইথানল মিশ্রিত পেট্রোল গাড়ির জ্বালানি ট্যাঙ্কে ক্ষতি করতে পারে বলে যে তথ্য ছবি সহ সমাজ মাধ্যমে প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র ফ্যাক্ট চেক ইউনিট আরও জানায়, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, তেল বিপণনকারী সংস্থাগুলির ইথানল মেশানো E20 পেট্রোল ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস BIS-এর নির্ধারিত মানদণ্ড অনুযায়ী তৈরি, যার ফলে ইথানল ও পেট্রোল একে অন্যের সঙ্গে পুরোপুরি মিশে যায়। কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী মনোহর লাল নির্মাণ ক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে আজ সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট CPWD-র 172তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। মন্ত্রী বলেন, কোনো ভবন বা কাঠামো তৈরির ক্ষেত্রে তার স্থায়িত্ব নিয়ে আপোষ করা উচিত নয়। CPWD-র সমস্ত কর্মীদের সৎ উপায়ে কাজ করার আহ্বান জানানো তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাংলাদেশে গত এক সপ্তাহে বন্যা ও ভূমিধ্বসে 44 জনের মৃত্যু হয়েছে। সেদেশের দুর্যোগ মোকাবিলা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যায় প্রায় 2,67,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা রাত ধরে ভারী বৃষ্টির ফলে ঢাকা শহরের জনজীবন বিপর্যস্ত। বায়ু, নৌসেনা ও সেনাবাহিনী স্থানীয় মানুষজনের সহযোগিতায় বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত 7টি জেলায় ত্রাণ সরবরাহের কাজ শুরু করেছে। দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নদীর জল বেড়ে যাওয়ার ফলে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় নতুন করে বন্যা দেখা দিতে পারে। এর ফলে ওই সমস্ত অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণ পশ্চিম রাশিয়ায় ইউক্রেনের হামলায় 1 জন নিহত এবং আহত 3। রাশিয়ার সামারা অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ ফেদোরিশচেভ বলেছেন, এই হামলায় আবাসিক বাড়ি ও ভবনসহ একটি শিল্পাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, সিজরান তেল শোধনাগার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এদিকে রাশিয়া ইউক্রেনের ওডেসা অঞ্চলের ওডেসা এবং চোরনোমর্স্ক বন্দরে হামলা চালিয়েছে বলে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। ইউক্রেনের আধিকারিকরা যদিও এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি। মার্কিন যুক্তরাষ্ট্র আজ সকালে আবার নতুন করে ইরানের ওপর বিমান হামলা শুরু করেছে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের ইরানের আক্রমণের পর তারা এই বিমান হামলা শুরু করে। এই হামলার পরে জাহাজটিতে আগুন ধরে যায়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের প্রায় 140টি সামরিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র ড্রোনের সাহায্যে এই আক্রমণের কেন্দ্রগুলির যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরান এর জবাবে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, বাহারিনে

ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। উল্লেখ্য, এই হরমুজ প্রণালী কৌশলগত দিক দিয়ে গ্যাস ও তেল সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাগরিকের 10 জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে, 1 জন ভারতীয়র খোঁজ পাওয়া যাচ্ছে না। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রেখেছে এবং উদ্ধারকাজ অব্যাহত। এদিকে ভারত উদ্ধারকাজে সহায়তা করার জন্য ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বৃদ্ধি পাওয়ায় নতুন দিল্লি উদ্বেগ প্রকাশ করেছে। শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে আন্তর্জাতিক আইন মেনে সার্বিক পরিস্থিতি মোকাবিলার জন্য সব দেশের কাছে আহ্বান জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের ইয়েমেন ভ্রমণ সংক্রান্ত বিশেষ শর্ত সংবলিত 2017 সালের বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে। উল্লেখ্য, ইয়েমেনে গৃহযুদ্ধ ও সশস্ত্র সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি প্রতিকূল থাকায় ভারত সরকার এই বিজ্ঞপ্তি জারি করেছিল। একই সঙ্গে বিদেশ মন্ত্রক বর্তমানে ভারতীয় নাগরিকদের ইয়েমেন ভ্রমণ অত্যন্ত জরুরি না হলে এড়িয়ে যেতে বলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ 1 ডজন পশ্চিমী ও এশীয় দেশ 2016 সালের এক সালিসি রায়কে তুলে ধরে দক্ষিণ চীন সাগরে চীনের সম্প্রসারণমূলক দাবিগুলি অবৈধ বলে জানিয়েছে। এই 14টি দেশের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তারা বিতর্কিত জলসীমায় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এ ধরনের অস্থিরতা সৃষ্টিকারী কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে 27 সদস্যের ইউরোপীয় ইউনিয়ন একটি পৃথক বিবৃতি প্রকাশ করে এই রায়কে ওই অঞ্চলের বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। তবে চীন এই রায়কে বাতিল ও অকার্যকর বলে ঘোষণা করেছে এবং এর কোনো বাধ্যবাধকতা নেই বলে পুনর্ব্যক্ত করেছে। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, গতকাল ভিয়েতনামের ফু কুয়োক দ্বীপের কাছে নৌকোডুবিতে নিহত 15 জন ভারতীয় নাগরিকের মৃতদেহ ভিয়েতনামের হোচিমিন সিটিতে নিয়ে যাওয়া হচ্ছে। সমাজ মাধ্যমে দূতাবাস জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিক কাজকর্ম সম্পন্ন হওয়ার পর দেহগুলি যত দ্রুত সম্ভব এদেশে পাঠানো হবে। লর্ডসে মহিলাদের ক্রিকেটে 4 দিনের টেস্টের তৃতীয় দিনে আজ ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে 7 উইকেটে 341 রান করে ভারত ইনিংস ডিক্লেয়ার করেছে। জ্যোস্তিকা ভাটিয়া 113 ও স্মৃতি মান্ধানা 70 রান করেছেন। সোফি এক্লেনস্টোন 4টি উইকেট নেন। এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংস 170 রানে শেষ হয়। 5 উইকেট নেন ক্রান্তি গৌর। উল্লেখ্য, প্রথম ইনিংসে ভারত করে 285 রান। উইম্বলডন টেনিসে মহিলাদের ডাবলসের ফাইনালে চীনের গুয়ো হানিউ ও ফরাসি ক্রিস্টিনা মলাদেনোভিচ জুটি ব্রাজিলের লুইসা স্তেফানি ও কানাডার গ্যাব্রিয়েলা দাব্রোসকিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। হানিউ মলাদেনোভিচ জুটি 6-3, 7-5 সেটে স্তেফানি দাব্রোসকি জুটিকে হারিয়ে দেয়। এদিকে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে ইতালির জ্যানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। গতবারের চ্যাম্পিয়ন শীর্ষ বাছাই সিনারের কাছে ক্যারিয়ারের 5ম গ্র্যান্ডস্ল্যাম ও দ্বিতীয় উইম্বলডন খেতাব জয়ের হাতছানি। অন্যদিকে দ্বিতীয় বাছাই জেরেভের কাছে প্রথমবার উইম্বলডন খেতাব ও তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম জয়ের সুযোগ রয়েছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আজ কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দেয়। আগামী 14 জুলাই সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের ও 15 জুলাই স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদের পুর নিগমের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। বাংলাদেশে গত 1 সপ্তাহে বন্যা ও ভূমিধ্বসে 44 জনের মৃত্যু, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জ্যানিক সিনার আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। খবর শেষ হলো, এরপরের খবর শুনুন 7:50।

আকাশবাণী আগরতলা, ককতুমা পুরীও নির্মলেন্দু আচার্য, তিনি ককতুমা গুবাগ্রা গুঙ্খা ছালদগ্নি ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া তাই নিউজিল্যান্ড বেড়াই মান উল মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি তিল্লিক তালক কেভেলি ফেকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি থিয়ান বাচি গনাং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল শাখাম নগ্ন চেঙ্গিরেখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা খনা উদয়পুর গুমতি হাঙ্কুরনি চুকুচি থাম রাজাক নৈচি ব্রুই রাসাই রাংনি হামক্রাই গনাং সামুং বুতাং কাইচি ন চেঙ্গিরেওয়ান তাই কনালা কায়ান ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরনি সেকেন্ড ডিভিশন লিগ ফুটবল বাতাইমু তিনি

তলবত চেংখা তাবুক কক তোমা সক্রুবুই সাল দোক নি ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া তাই নিউজিল্যান্ড বেড়াইমানি উল মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিন দিলে কতাল কেফিলি ফাইকা ও হাকতর কাইথাম বেড়াইমান পুইলা বেরম মন্ত্রী বক্রক ইন্দোনেশিয়ানি রাষ্ট্র বক্রক প্রভু সুবিয়ান্তুনি কবকমুং বাই ইন্দোনেশিয়া বেড়াইখা বেড়াইফ্রু বাবাইনুনি হালকন তাইবো রাগ্রনান বাগৈ হাকতর কাইনুনি বিসিং সুক্রুবুই কগলাম সালাইজাখা উলনুই বেরম মন্ত্রী বক্রক মুচাং মোদী অস্ট্রেলিয়ানি মেলবোর্ম থাঙ্কা আরও ভারত অস্ট্রেলিয়া বিশ্বনি উলথাম কুচুকবিরমনি কক মালাই মঙ্গ অস্ট্রেলিয়ানি মন্ত্রী বক্রক এন্থনি আলবানিজ বাই কক সালাইখা পাইথাক বেরম মন্ত্রী বক্রক নিউজিল্যান্ডনি মন্ত্রী বক্রক ক্রিস্টোফার লুকসননি কবকমুং বাই অকল্যান্ড বেড়াইখা বিসি ব্রিচি উল তাবুকনো পুইলা ভারতনি খরকসা মন্ত্রী বক্রক নিউজিল্যান্ড বেড়াইনান থাঙ্কা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী মুংগনাং প্লেব্যাক রিজার্ভগ্রং এস জানকি আমা থিজামা বাই বেলাই খা খামানি কক সাকা হদানি আওয়াই লাম কক কচার মুং কাইসাব ব সাকা এস জানকি আমা থিজামা বাই রিজার্ভ মুং তাই হুকুমু দিখল সুপুং জাগিয়া ক্ষতি অংখা মন্দিরগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি থিয়ান বাচি গনাং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল সাকাম নগ্ন চেঙ্গিরেখা আগরতলা আউলি তাই আবুনি গানাগিনি আমচাইনি লুকুরগনি থানি সাকামনি সাপ সাপ তুনি রুথানি ও সাকাম নগ কাহাম সামুং তাঙানো হিনই ব খাকলাইমান কক সাকা মহারানী তুলসীপতি বুড়িরগনি রুংনগনি নকলাব সংসাজাক মিল কাইসাব ব সাকা ও সাকাম নগ সানজাফ্রু ওপিডি সেফ সাপ তঙ্গানো পাইলট প্রজেক্ট হিনই ও সাকাম নগ্ন চেঙ্গিরেজাখা ও মেডেল কাহামকে চাষারি মানখে কুবুনি কাই চি চুকু আউলি মথাওব অমতই চেতন নাহার জাগানো পান্ডব কুবুনডগনি বিসিং মানজাখা এমএলএ দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত আকসং আগরতলা আউলি নাইখ্রাইনি ওয়ার্ড কাইচিসার নম্বর আমচাইনি অবনগর হাতিও তাংজাগুই তংনাই লেক তাংবুতংনি সামুং গুড়ি নাইখা আগরতলা আউলি নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার বসাকা হাস্তে হাফাংনি নাহারমুং কতরুংখা লুকরংনি হামক্রাই তাই কোতালকুক বেখ্রেপ সানমনানি আবুনি বাগৈ রাং খক ব্রি রিজাক সবাইজাগানো ব তাই বসাকা বুস্কাং সালকিসানি বিসিংন অবনগর হাতিনি লেক তাংবুতাং চেঙ্গিরানো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মেয়রনি লগি টঙ্কা আমচাইনি কর্পোরেটর তাই মেয়র ইন কাউন্সিল হিরালাল দেবনাথ তাই কুবুনি অফিসার রক ত্রিপুরা ইউনিভার্সিটিনি ভাইস চ্যান্সেলর ডক্টর দেবব্রত দাস তিনি মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহাবাই মালাইখা মন্ত্রী অক্রানি হাফাং টংথাইও মালাইফ্রু ত্রিপুরা ইউনিভার্সিটিনি যত বাবাইনি হামক্রাই কুজগ্রুংনি ফুয়ারমুং আমজগমুং বেখ্রেপ খামক্রাই তাই ইউনিভার্সিটি বাই গ্রংজাক জুদা জুদা বাবাইন তৈ বরংনি বিসিং ককলামংখা বুস্কাং রথযাত্রা নরগৈ তিনি আগরতলানি জগন্নাথজি মোতাইনগ সাকাম শিবির থৈরিমুং তাই মাগনা বিথিপ্রায় বাগমান তের যোগালে যাখা ও তাংবুতাং চেঙ্গিরেখা আগরতলা আউলি নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার আরও কুবুন্ডকনি বিসিং মানজাখা মেয়র ইয়াকচু মনিকা দাস দত্ত সালথাং ত্রিপুরা জেলা পরিষদনি কাসকুয়াকরা বিশ্বজিৎ শীল কর্পোরেটর রত্না দত্ত আকসং আগরতলানি সুকান্ত একাডেমিও তিনি কল্যাণ আশ্রমনি চেতন বাই পদ্মশ্রী বরম মানজাক রংকরং নরেশ চন্দ্র দেববর্মানো বরম ইয়াফার জাখা মেলো আগিনি এমএলএ ডাক্তার অতুল দেববর্মা বতং বাইখা ব নরেশ চন্দ্র দেববর্মা বাই জনজাতি হতানি হুকুমু তাই দফা হামক্রাইও তাং কাহাম তাংমানি ন বলাইখা মেলো নরেশ চন্দ্র দেববর্মা হতানি হামক্রাইও থিনাঙ্গ ব সামুং তাঙ্গুই টঙানো হিনই সুমাই তাংমানি কক সাকা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ও কক তোমা খনাই তংবায়ু আকাশবাণী কক্তুমানী আপডেট মানান বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এআইআর এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাইদি নিউজ অন এআইআর অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তুমানী আপডেট মানানখে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গানা মন্দিরক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা খনা উদয়পুর গুমতি হাঙ্কুরনি চুকু চিথাম রুজাক নৈচি ব্রুই রাসাই রাংনি হামক্রাই গনাং সামুং বুতাং কাইচিনো চেঙ্গিরুয়ানো তাই কোনালা কায়ানো আবুনি বাগৈ উদয়পুর নাইকল সংনি তিয়া রুংনান সামুং চলিতংখা উদয়পুরনি রাজর্ষী কলাক্ষেত্র ও যোগালি জাক মেইল খনা সাকাম রং তুংমুং অল কামি হামক্রাই তাই তাং নাইখুংন খবুই যতই কাইচি তাং বুতাং চেঙ্গিরুনানি তাই কোনালা কাইনানি কক তঙ মেইল হাস্তেনি রাংমন্ত্রী প্রণজিৎ সিংহরায় শিখলা তাই থুংমুং মন্ত্রী টিঙ্কু রায় তাই এম

গেলে অভিষেক দেব রায় সং মানজা গান ভারতীয় জনতা পার্টি খাই জেলা বেরেমনি কমিটি পুইলা পান্ডা তিনি বিজেপি খাই হাঙ্গর তাং নগর সংসার রাখা পান্ডব বিজেপি প্রদেশ তাংফাং এমএলএ ভগবান দাস বিধানসভা চিফ হুইপ কল্যাণী রায় বিজেপি খাই জেলা কমিটি কাজকু সমীর কুমার দাস তাই খাই জেলা পরিষদ কাজকু ওকরা অপর্ণা সিংহ রায় সং মানজাখা প্রদেশ কংগ্রেস তাকনগর তিনি সিকলা কংগ্রেস স্টেট এক্সিকিউটিভ কমিটি পান্ডা কাইস অংখা পান্ডাও আজুকফং অংখা সিকলা কংগ্রেস কাজকু নীলকমল সাহা বসাকা ও জুলাইতাল বুসকাং সাল চিসনি ও দেরাদুন ছাত্রকি গুঞ্জ মুঙ্গুই মিল কাইসা ও বেবাক ভারত কংগ্রেস অজা রাহুল গান্ধী মানজাগান বরক লেখা মূল সামুঙ্গ কবংমা রংনক ফুরুনায় রগ্ন সামুঙ্গ ফুনাংনা ককচাব ন মার্কে সেজাকা সরনায় রগনি মথা এসেফাই মথানি তাংরা সৃজন দেব ককুম কাইসাও সাকা হাস্তে হাফাং রংনক রগ ফুরুনায় রগনি বিয়াল দঙ্গ আমতুই হালক বরক বরক লেখা মূল সামুঙ্গ ফুরুনায় রগ্ন ফুনাংখে চেরাই রগনি পড়ালেখা দারওয়ান নুইসাই নুচিদক হাইঙ্কা ফুটবল সেমিফাইনাল ইংল্যান্ড তাই আর্জেন্টিনা থাইন উলথাম কোয়ার্টার ফাইনাল নুই সা গোল ফেরবাই ইংল্যান্ড নরওয়ে মেচানখা তাই তিনি ফুঙ্গ পাইথা কোয়ার্টার ফাইনাল আর্জেন্টিনা কাইথাম কাইসা গোল ফেরবাই সুইজারল্যান্ড মেচানখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরুণী সেকেন্ড ডিভিশন লিগ ফুটবল বাতিলাই মূল তিনি সিমি আগরতলাব চেংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসাদাক চেংসামা থাকমাবো বিবেকানন্দ ক্লাব কোপলাইংখা বিবেকানন্দ কাইথাম কাইসা গোল ফেরবাই বীরেন্দ্র ক্লাব মেচেনখা অ থুমুং চেঙ্গিরিখা এমপি রাজীব ভট্টাচার্য বেবাগুই বদল কাইচুকু নতুই সিঙ্গেল লিগ নগুই চ্যাম্পিয়নশিপ কক চর জাগান বয়ারখক ককতুমা বুসকাং দামনুই চিব্রুই হাস্তে যত হাঙ্গর ফেরাঙ্কি ওয়াতি ওই মানুহিনুই হজা খাইকার নবার্তিবার নাইকং খনা সালনি সাকানি তুংমারি থামচি নুই ডিগ্রি সেলসিয়াস তাই খামানি তুংমারি নুইচি দক ডিগ্রি সেলসিয়াস গানগিনি তঙ্গুই মানু তিনি সালনি সাকানি তুংমারি তংমানি থামচি সাত দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নুইচি দক দশমিক ব্রুই ডিগ্রি সেলসিয়াস শারীরিক দাম বা তামুই সতি থামচি জরা ওয়াতি ওয়াখা নই দশমিক ব্রুই ডিগ্রি সেলসিয়াস পাইরুনান সেকাং তিন ককতমা বুবাগ রক তাইসা পরিও সালদক ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া তাই নিউজিল্যান্ড বেড়াইমানী উল মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী তিনি দিল্লি কোতালক ফিলিপাইকা মন্ত্রীপক্ষ প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি থিয়ান বাচি গনাং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল শাখাম নগ্ন চেঙ্গিরেখা মন্ত্রীয় প্রফেসর ডাক্তার মানিক সাহা খনা উদয়পুর গুমতি হাঙ্কর চুকু চিথাম রোজাক নৈচি ব্রুই রাসাই রাংনি হামক্রাই গনাং সামুং বুতাং কাইচি ন চেঙ্গিরওয়ান তাই কোনালা কায়ান ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি সেকেন্ড ডিভিশন লিগ ফুটবল বাতালেমু তিন সিমি আগরতলাব চেংখা ককতুমা তিন বাকি অরণ পাইখা উলনি ককতুমা আওয়াইঙ্গান খনা ফুং দামসনি তামুই সতি ব্রিচি ও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ 50 শয্যা বিশিষ্ট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতালের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফর শেষে আজ নতুন দিল্লিতে ফিরে এসেছেন। মুখ্যমন্ত্রী আগামীকাল গোমতী জেলার 93 কোটি 24 লক্ষ টাকার 10টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। টিএফএ পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ 50 শয্যা বিশিষ্ট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতালের উদ্বোধন করেন। সমগ্র আগরতলা সহ শহরতলির বিভিন্ন এলাকার জনগণের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই হাসপাতাল অন্যতম ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে এক অনুষ্ঠানে হাসপাতালের উদ্বোধনের পর তিনি বলেন, সান্ধ্যকালীন ওপিডি পরিষেবাও চালু থাকবে এই হাসপাতালে। পাইলট প্রজেক্ট হিসাবে এই হাসপাতালের সূচনা হয়েছে। এই মডেল সফল হলে বাকি 19টি নগর সংস্থায় এই উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, প্রাথমিক স্তর পর্যন্ত উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা প্রদানে ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। মুখ্যমন্ত্রী বলেন, আধুনিক সুবিধাযুক্ত এই হাসপাতালে প্রতিটি বেডের সাথে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ। 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ফিরে এসেছেন।

দেশীয় সফরের প্রথম পর্যায়ে তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর আমন্ত্রণে সে দেশ সফর করেন। সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে দুটি দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী শ্রী মোদী অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছান। সেখানে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে মত বিনিময় করেন। এছাড়াও ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামের বৈঠকেও তিনি অংশ নেন। প্রধানমন্ত্রী শেষ পর্যায়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসানের আমন্ত্রণে অকল্যান্ড সফর করেন। দীর্ঘ ৪০ বছর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড গেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রখ্যাত প্লেব্যাক সঙ্গীত শিল্পী এস জানকী আম্মার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এস জানকী আম্মার প্রয়াণ সঙ্গীত ও সংস্কৃতি জগতে এক অপূরণীয় ক্ষতি। বিভিন্ন ভাষায় তার গাওয়া গান প্রজন্মের পর প্রজন্ম ধরে জনপ্রিয় এবং তিনি অনন্য দক্ষতা ও সাবলীলতায় প্রতিটি অনুভূতিকে কণ্ঠ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, তার সুরেলা গান আগামী দিনেও শ্রোতাদের মুগ্ধ করে যাবে। এই শোকের মুহূর্তে তিনি তার পরিবার, অসংখ্য অনুরাগী এবং সমগ্র সঙ্গীত জগতের প্রতি সমবেদনা জানান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামীকাল উদয়পুরে গোমতী জেলায় ৯৩.২৪ কোটি টাকার ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর জন্য উদয়পুরের প্রশাসনিক স্তরে ব্যাপক প্রস্তুতি চলছে। উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, রাজস্ব, গ্রামীণ উন্নয়ন ও শ্রম দপ্তর সহ মোট ১০টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল উদয়পুর মহকুমা হাসপাতালে নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিভিন্ন ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন ইত্যাদি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আজ পশ্চিম জেলার কাঁঠালতলি এবং মলয়নগর গ্রাম পঞ্চায়েতে ১,০৩৪ জন উপভোক্তার হাতে ঘরের অনুমোদনপত্র তুলে দেওয়া হয়েছে। দুই গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠানের মাধ্যমে এগুলি তুলে দেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। শ্রী পাল জানান, কাঁঠালতলি গ্রাম পঞ্চায়েতে ৬৭০ জনের হাতে এবং মলয়নগর গ্রাম পঞ্চায়েতে ৩৬৪ জনের হাতে অনুমোদনপত্র তুলে দেওয়া হয়। আগরতলা পুর নিগমের ১১ নম্বর ওয়ার্ড এলাকার অভয়নগর বাজারে নির্মীয়মান লেক প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে মেয়র নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। তিনি জানান, রাজ্য সরকারের মূল লক্ষ্য মানুষের উন্নয়ন ও নাগরিকদের জন্য আধুনিক পরিকাঠামো গড়ে তোলা। প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই লেকটির সংস্কার শুধু এলাকার সৌন্দর্য বৃদ্ধি করবে না, পাশাপাশি এটি স্থানীয় বাসিন্দাদের বিনোদন এবং অবসর কাটানোর একটি আকর্ষণীয় কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। ভারতীয় জনতা পার্টির খোয়াইয়ের নবগঠিত পূর্ণাঙ্গ জেলা কমিটির প্রথম সাংগঠনিক সভা আজ বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস, তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী রায়, বিজেপি খোয়াই জেলা কমিটির সভাপতি সমীর কুমার দাস প্রমুখ। সভায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আসন্ন রথযাত্রা উপলক্ষে আজ আগরতলার জগন্নাথজিউ মন্দিরে স্বাস্থ্য শিবির, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং রক্তদান উৎসবের আয়োজন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, কর্পোরেটর রত্না দত্ত প্রমুখ। আয়োজকরা জানান, ধর্মীয় উৎসবের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন প্রকল্পে কৈলাসহর মহকুমার ৬০৬ জন জনজাতি মহিলাকে বিনামূল্যে সুতো দেওয়া হবে। মহকুমা কল্যাণ আধিকারিক মতিরঞ্জন দেববর্মা আজ জানান, প্রত্যেক সুবিধাভোগী মহিলাকে ১.৫ কেজি করে সুতো দেওয়ার লক্ষ্যে সুবিধাভোগী নির্বাচনের জন্য যথাযথ প্রক্রিয়া চলছে। রিগনাই বা পাচরা তৈরির জন্য সুতো দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। আগরতলা সুকান্ত একাডেমিতে আজ কল্যাণ আশ্রমের উদ্যোগে পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত শিক্ষাবিদ নরেশচন্দ্র দেববর্মাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অতুল দেববর্মা। তিনি সমাজ, সংস্কৃতি ও জনজাতি সম্প্রদায়ের উন্নয়নে নরেশচন্দ্র দেববর্মার অবদানের ভূয়সী প্রশংসা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে নরেশচন্দ্র দেববর্মা এই সম্মানকে সকলের ভালোবাসার স্বীকৃতি বলে উল্লেখ করেন এবং সমাজের কল্যাণে ভবিষ্যতেও কাজ করে যাওয়ার অঙ্গীকার

ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর দেবব্রত দাস। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে সাক্ষাৎকালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, উচ্চশিক্ষার প্রসার, গবেষণা, পরিকাঠামোগত উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ নিজ বিধানসভা এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে জনতার দরবার কর্মসূচিতে অংশ নেন। সাধারণ মানুষের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানেরও আশ্বাস দেন। জনগণনার কাজে ব্যাপক সংখ্যায় শিক্ষকদের নিয়োজিত করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ছাত্র সংগঠন এসএফআই। সংগঠনের সম্পাদক সৃজন দেব এক বিবৃতিতে জানিয়েছেন, রাজ্যের সরকারি স্কুলগুলিতে শিক্ষক সংকট রয়েছে। এই অবস্থায় জনগণনার কাজে শিক্ষকদের যুক্ত করা হলে ছাত্রছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত হবে, এতে পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হবে। আজ প্রদেশ কংগ্রেস ভবনে যুব কংগ্রেসের স্টেট এক্সিকিউটিভ কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। তিনি বলেন, আগামী 17 জুলাই দেরাদুনে ছাত্র কি গুঞ্জ নামক একটি অনুষ্ঠানে যোগ দেবেন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সে অনুষ্ঠানটি রাজ্যের বিভিন্ন কলেজের সামনে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া বৈঠকে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয় বলে তিনি জানিয়েছেন। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় বিবেকানন্দ ক্লাব জয়লাভ করে। বিবেকানন্দ ক্লাব 3-1 গোলে বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে দেয়। খেলা শুরু হওয়ার আগে সাংসদ রাজীব ভট্টাচার্য আসরের সূচনা করেন, মোট 9টি দলকে নিয়ে সিঙ্গেল লীগের ভিত্তিতে চ্যাম্পিয়নশিপের ফয়সলা হবে। 2026 ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড ও আর্জেন্টিনা পরস্পরের মুখোমুখি হবে। তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়েকে 2-1 ব্যবধানে পরাজিত করে ইংল্যান্ড। আর আজ সকালে শেষ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে 3-1 গোলের ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। উভয় ম্যাচই নির্ধারিত 90 মিনিটের পর অতিরিক্ত সময়ে মীমাংসা হয়। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 2.4 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ খবরগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ 50 শয্যা বিশিষ্ট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতালের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফর শেষে আজ নতুন দিল্লিতে ফিরে এসেছেন। মুখ্যমন্ত্রী আগামীকাল গোমতী জেলায় 93.24 কোটি টাকার 10টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। টিএফএ পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা, জীবনের টুকিটাকি নিয়ে কিছু কথা বলবেন নবনীত চক্রবর্তী। শুরু হচ্ছে অনুষ্ঠান জানা অজানা।
1: আকাশবাণী কৈলাসহর।

0: दिशा स्कीम के टेलीलॉ न्याय बंधु कानूनी साक्षरता एवं जागरूकता कार्यक्रम से जुड़े कानूनी सहायता टेलीलॉ के टोल फ्री नंबर 1-4-4-5-4 और वेबसाइट www.tele-law.in से प्राप्त की जा सकती है।
1: RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: আসুন শুনি ইন্স্যুরেন্স এর কিছু গল্প।
3: সেদিন হান্ডা সাহেব অফিস থেকে বাড়ি ফিরলেন, ওনার সাথে দুগ্গাল বাবুও ছিলেন। হান্ডা সাহেব দেখলেন বাড়ির দরজা খোলা, বাড়ির জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, টিভি, ফ্রিজ, গয়না সব উধাও হয়ে গিয়েছিল, সারা জীবনের উপার্জন এক রাতে চলে গিয়েছিল। কিন্তু হান্ডা সাহেব দুগ্গাল বাবুর কাঁধে হাত রেখে বললেন, আপনি ঠিকই বলেছিলেন, আচ্ছা কিয়া, হোম ইন্স্যুরেন্স।

0: কাউন্সিলর, চুরি থেকে হওয়া লোকসান এবার ইন্স্যুরেন্স কভার করবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com এন্ড ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ বাই জেনারেল ইন্স্যুরেন্স কাউন্সিল অফ ইন্ডিয়া। আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া।
2: আকাশবাণী কৈলাসহর শুরু হচ্ছে বিজ্ঞান ভাবনা।

জাহাজ সংস্থার কেরানির চাকরি কোনো তীক্ষ্ণ মেধার তরুণকে খুশিতে রাখতে পারে না, পারেনি অ্যালেককেও। অ্যালেকের হতাশার কথা বুঝতেন ওর দাদা টম। ১৯০১ সালে টম অ্যালেকদের পরিবারের এক ধনী প্রতিবেশী মারা যান। মারা যাবার আগে ভদ্রলোক মোটা অঙ্কের টাকা উইল করে যান টম আর তার ভাইদের নামে। টাকাটা হাতে আসতেই টম প্রস্তাব দিলেন চাকরি ছেড়ে অ্যালেক এবার ডাক্তারি পড়ুক। মাত্র ১৩.৫ বছর বয়সে লেখাপড়া ছাড়তে বাধ্য হওয়া অ্যালেক আবার ফিরে এলো পড়ার টেবিলে। একটা দুটো নয়, প্রবেশিকা পরীক্ষায় ১৬টা বিষয়ে পাশ করে সহজেই লন্ডনের সেন্ট মেরিজ হাসপাতালের মেডিকেল স্কুলে ভর্তি হয়ে গেল অ্যালেক। আলেকজান্ডার ফ্লেমিং, ওর বয়স তখন মাত্র ১৯। নতুন জগতের সব কিছু মনে ধরে গেল অ্যালেকের। মানবদেহের গঠন আর কাজকর্ম নিয়ে তার গভীর আগ্রহ। অ্যালেক শুধু ভালো ছাত্র নয়, নাটক, বিতর্ক, ওয়াটার পোলো সবেতেই তার সহজাত দক্ষতা। নির্ভুল নিশানা রাইফেল চালানোয় ১৯০৬ জুলাই মাসে ডাক্তারির স্নাতক হলেন অ্যালেক সসম্মানে। সেন্ট মেরিজ মেডিকেল স্কুল সে বছর নাম দিয়েছে রাইফেল শুটিংয়ের জাতীয় প্রতিযোগিতায়। সবাই জানত পদক আসবেই, দলে আছে অ্যালেক। পদক এল অ্যালেকের দৌলতে। স্রেফ ভালো শুটার বলে সেন্ট মেরিজের জীবাণুতত্ত্ব বিভাগে অধ্যাপক আমরুথ রাইটের জুনিয়র অ্যাসিস্ট্যান্টের খালি পদটা পেয়ে গেলেন অ্যালেক। ওই পদটা না পেলে তখনই ডাক্তারি পেশায় নামতে হতো তাকে। একজন ভালো ডাক্তার পাওয়া যেত অবশ্যই, কিন্তু তাহলে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস এভাবে বদলে যেত না ডাক্তার আলেকজান্ডার ফ্লেমিকের হাত ধরে। যে কোনো রোগের মূলে রয়েছে নানা ধরনের জীবাণু বা জার্ম, লুই পাস্তুর প্রথম একথা জানান ১৮৫০ সালে। ১৮৭০-এ জার্মান চিকিৎসা বিজ্ঞানী রবার্ট কক জানালেন নির্দিষ্ট রোগের জন্য দায়ী নির্দিষ্ট জীবাণু। আলেকজান্ডার ফ্লেমিংয়ের মাস্টারমশাই অধ্যাপক আমরুথ রাইট বলতেন প্রত্যেকের শরীরে রয়েছে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বা ন্যাচারাল ডিফেন্স। এই ক্ষমতাকে জোরদার করে আটকে দেয়া যায় নির্দিষ্ট রোগের আক্রমণ। উজ্জ্বল ব্যক্তিত্ব, লড়াকু মানসিকতা আর তীব্র আত্মবিশ্বাসের গুণে অধ্যাপক রাইট গভীর প্রভাব ফেলেন অ্যালেকের মনে। গবেষণায় তীব্র আগ্রহী মিষ্টি স্বভাবের এই ছাত্রটিকে রাইট অসম্ভব ভালোবাসতেন। আমরুথ রাইটের রোগ প্রতিরোধ তত্ত্ব নিয়ে কাজ শুরু করলেন অ্যালেক ও তার সতীর্থরা। রোগের জীবাণুকে আলাদা করে নিয়ে শরীরের বাইরে কৃত্রিমভাবে ওই জীবাণুর বৃদ্ধি ঘটালেন তারা। তারপর ওই জীবাণুগুলোকে ধরে রাখলেন তরল মাধ্যমে। অ্যালেকের বিশ্বাস রোগ আটকাতে কাজে লাগবে ওই তরল। নানা মাত্রায় ওই তরল জীবিত পশু বা মানুষের শরীরে ঢুকিয়ে তার ফলাফল দেখতে শুরু করলেন অ্যালেক। শল্য চিকিৎসক বা সার্জন হওয়া ছিল ডাক্তারি ছাত্র অ্যালেকের লক্ষ্য। ১৯০৯ সালে স্নাতকোত্তর শ্রেণীর ডাক্তার হলেন যখন ততদিনে বদলে গেছে তার আগ্রহের জায়গাটা। সার্জন হিসেবে খ্যাতি আর প্রতিষ্ঠার সহজ পথ ছেড়ে অ্যালেক বেছে নিলেন সেন্ট মেরিজ হাসপাতালে জীবাণু নিয়ে গবেষণার অনিশ্চিত জীবন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে তখন। অধ্যাপক রাইট তার সেরা ছাত্রদের নিয়ে ঝাঁপিয়ে পড়লেন আহত ব্রিটিশ সৈন্যদের চিকিৎসায়। ১,০০০০ বেশি ব্রিটিশ সৈন্যকে বাঁচালেন ওরা। যুদ্ধের বিষাক্ত ক্ষত কার্বলিক অ্যাসিড দিয়ে ধুয়েও আটকানো যাচ্ছিল না পচন, বাদ দিতে হচ্ছিল অনেক সৈনিকের হাত পা। জীবাণুনাশক কার্বলিক অ্যাসিডের এরকম ব্যর্থতা গভীরভাবে

ধাওয়া ছিল এ লেককে। গবেষণায় জানা গেল কারণটা, ক্ষতস্থানের বিশেষ শ্বেতকণিকাদের একটা বিশেষ কাজ হল টপাটপ জীবাণু গিলে খাওয়া। এদের নাম ফ্যাগোসাইট। কার্বলিক এসিড ক্ষতের কোষকলা পেশির পাশাপাশি নষ্ট করে দেয় ফ্যাগোসাইটদের। মরিয়া হয়ে উঠলেন এলেকের দলবল। বিনা চিকিৎসায় মারা যাচ্ছে লক্ষ লক্ষ সৈনিক। শ্বেতকণিকার ক্ষতি করে না এমন জীবাণুনাশক চাই চাই। শুরু হল অক্লান্ত গবেষণা। গবেষণার প্রথম ফল মিলল 1921 সালে। কাঁচের ডিশে জীবাণুর চাষ করতে করতে একটা ডিশে কেন যেন নাকের এক ফোঁটা শ্লেষা রেখে দিয়েছিলেন এলেক। আপাততুচ্ছ সামান্যই ঘটনা এলেককে দিয়ে আবিষ্কার করিয়ে নিল শরীরের স্বাভাবিক জীবাণুনাশক লাইসোজাইম। মৃদু জীবাণুকে আটকে দেয়, মারাত্মক জীবাণুকে ধ্বংস করতে পারে না এই লাইসোজাইম। 1928 সালের এক দুপুর, ধুয়ে ফেলার আগে জীবাণুভর্তি ডিশকে বারবার পরীক্ষা করা এলেকের স্বভাব। এইরকম একটা ডিশ সরাসরি মাইক্রোস্কোপের নিচে রেখে পরীক্ষা করতে গিয়ে চমকে উঠলেন এলেক। ডিশের প্রায় গোটাটা জুড়ে সোনালি হলুদ স্টেফাইলোকক্কাস জীবাণুর বাড়বাড়ন্ত। অথচ একটা কোণে তুলার মতো ছত্রাক জন্মেছে যেখানে জীবাণু অনেক কম। কি সেই বস্তু যা নষ্ট করেছে ওখানকার জীবাণুগুলোকে? ভাবতে ভাবতে ঠান্ডা মাথায় ডিশটার একটা ছবি তুলে রাখলেন এলেক। ওই ছত্রাকের খানিকটা তুলে অন্য একটা ডিশে বাড়তে দিলেন এলেক। তারপর ওই ডিশে চাষ করতে চাইলেন স্টেফালোকক্কাসের জীবাণু। পারলেন না, বুঝলেন ছত্রাকের রসে এমন কিছু রয়েছে যা জীবাণুর জম। এলেক দেখলেন শরীরের পক্ষে বিপজ্জনক অনেক জীবাণুই বাড়তে পারছে না ওই ছত্রাকের আশেপাশে। 1929-এর ফেব্রুয়ারিতে জানা গেল ওই ছত্রাকের নাম পেনিসিলিয়াম নোটেডাম। এলেক সদ্য আবিষ্কৃত ছত্রাকের রসের নাম দিলেন পেনিসিলিন। জুতো, জ্যাম, চিজ, আলমারি, পোশাক, পুরনো বই সব কিছু থেকে পাগলের মতো ছত্রাক সংগ্রহ করতে লাগলেন এলেক। চ্যাপটা বোতলে মাংসের স্যুপ রেখে তাতে বাড়তে দেয়া হল সংগ্রহ করা পেনিসিলিয়াম ছত্রাককে। পাত্রের ওপরের ঢাকার নিচে কদিন বাদে জমা হল হলুদ রঙের একটা তরল। মাংসের স্যুপ থেকে ওই তরলকে কিছুতেই আলাদা করতে পারছিলেন না এলেক আর তার দুই সহকারী। আলাদা করা গেল যখন দেখা গেল নষ্ট হয়ে গেছে তরলের জীবাণু মারার ক্ষমতা। কাজ করতে করতে এলেক লক্ষ্য করলেন পেনিসিলিন বেশিরভাগ জীবাণুকে মারলেও কিছু জীবাণু পেনিসিলিনে মরে না। হতাশ হয়ে মাঝপথে কাজ থামিয়ে দিলেন এলেক। 1935 সালে জার্মানির জেরাল্ড ডমাক আবিষ্কার করলেন জীবাণুমারক ওষুধ সালফোনামাইড। অনেক জীবাণুই মরছিল না নতুন ওষুধ সালফোনামাইডে। এমন একটা সময়ে অস্ট্রেলিয়ার হাওয়ার্ড ফ্লোরি জার্নালে অক্সফোর্ডের দলের কাজের কথা পড়ে ফ্লেমিং ছুটে এলেন অক্সফোর্ডের গবেষণাগারে। চেন ভেবেছিলেন ফ্লেমিং আগেই মারা গেছেন। অপার বিস্ময়ে চেন জানতে চাইলেন, আপনি এত বড় একটা গবেষণার কাজ মাঝপথে ছেড়ে দিলেন কেন? ফ্লেমিং জানালেন, টাকার অভাব, যোগ্য সহকারীর অভাব আর কর্তৃপক্ষের অনুদার মনোভাবে আমি বাধ্য হয়েছি কাজটা বন্ধ রাখতে। আর তার সহকারী আর্নস্ট চেইন কাজ শুরু করলেন আলেকজান্ডার ফ্লেমিংয়ের আবিষ্কার করা পেনিসিলিন নিয়ে। কাজটা হচ্ছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম ডান স্কুল অব প্যাথোলজির ল্যাবরেটরিতে। ফ্লোরি আর চেইন ল্যাবরেটরিটাকে প্রায় পেনিসিলিয়াম ছত্রাকের চাষের খামার বানিয়ে ফেললেন। ময়লা, বেটপেন, কুলার, দুধের পাত্র, খাবারের টিন, আসবাবপত্র সব কিছু থেকেই ছত্রাক নিয়ে তার রস টেনে নিতেন ফ্লোরির দল। অনেক পরিশ্রমের পর 1943 সালের মার্চে 100 মিলিগ্রামের মতো পেনিসিলিনের কুড়ো এল ফ্লোরিদের হাতে। ওই ওষুধে সুস্থ হয়ে উঠল কিছু অসুস্থ ইঁদুর। 1943-এর 24 আগস্ট ল্যান্সেট জার্নালে প্রকাশিত হল ফ্লোরি ও তার সহকারীদের এ সংক্রান্ত গবেষণাপত্র। কিছু মানুষের ওপর পরীক্ষা করে দেখতে দরকার বেশ কিছুটা পেনিসিলিন। সমস্যা সমাধানে অদ্ভুত একটা ব্যবস্থা করলেন ফ্লোরির দল। জুটিয়ে নিলেন উদ্যমী একদল স্কুল।

যাত্রীকে। পেল্লাই সাইজের একটা ঘরে চ্যাপটা বড় প্রায় 600 পাত্রে পেনিসিলিয়াম ছত্রাকের চাষ শুরু করল স্বেচ্ছাসেবী পেনিসিলিন বালিকারা। পেনিসিলিনের মানুষের ওপর প্রথম পরীক্ষামূলক প্রয়োগে এই ছোট মেয়েদের অবদান ছিল অনেক। 12 ফেব্রুয়ারি 1949 সংক্রামিত পুলিশকর্মী অ্যালবার্ট আলেকজান্ডারের শরীরে অক্সফোর্ডের বিজ্ঞানীরা প্রয়োগ করলেন আলেকজান্ডার ফ্লেমিংয়ের আবিষ্কৃত ওষুধ। অ্যালবার্টকে বাঁচানো না গেলেও এরপর একটি কিশোর ও 6 জন বয়স্ক রোগীকে সুস্থ করে তুলল অক্সফোর্ডের বিজ্ঞানীদের নিষ্কাশিত পেনিসিলিন। এদিকে জার্নালে পেনিসিলিন নিয়ে কার্যকরী গবেষণার কথা পড়ে 1940-এ আলেকজান্ডার ফ্লেমিং ঘুরে গেছেন অক্সফোর্ডের ডান্স স্কুল থেকে। ফ্লেমিং বুঝেছেন তার 1928 সালের আকস্মিক আবিষ্কার এতদিনে মানুষের কাজে লাগতে চলেছে। 1942-এর গ্রীষ্মকাল সেন্ট মেরিজ হাসপাতালে ভর্তি হ্যারি ল্যাম্বার্টের শরীরে অক্সফোর্ড থেকে নিয়ে আসা পেনিসিলিন প্রয়োগ করলেন ফ্লেমিং। 3 ঘন্টা পরপর ইঞ্জেকশন দিয়েও হ্যারির তীব্র জ্বর কমল না। এবার রোগীর মেরুদণ্ডের 2 হাড়ের মাঝে ফুটো করে তরল বার করে সেই তরলে ককাস জীবাণু পেলেন অ্যালেক। হ্যারি যখন মৃত্যুমুখে তখন তার জীবন নিয়ে একটা জুয়া খেলে বসলেন ফ্লেমিং। ইতিহাসে সেই প্রথম লাম্বার পাংচার করে তার ভেতর দিয়ে ওষুধ রোগীর শরীরে ঢোকালেন অ্যালেক। ম্যাজিক দেখালো পেনিসিলিন, কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে উঠল হ্যারি ল্যাম্বার্ট। তারপর থেকে অনেক অনেকবার নিজের আবিষ্কার করা ওষুধের জাদু নিজের চোখে দেখার রোমাঞ্চ অনুভব করেছেন আলেকজান্ডার ফ্লেমিং। সেন্ট মেরিজ হাসপাতালের বহু মৃত্যু পথযাত্রী রোগী বাড়ি ফিরেছেন সুস্থ হয়ে। যুক্তরাষ্ট্র আর ব্রিটেনে বাণিজ্যিকভাবে পেনিসিলিনের উৎপাদন শুরু হওয়া মাত্র বিপ্লব ঘটে গেছে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে। জীবাণু সংক্রমণের চিকিৎসা চলে এসেছে বিজ্ঞানের হাতের মুঠোয়। লক্ষ লক্ষ সাধারণ মানুষ প্রাণে বেঁচেছে, বেঁচেছে যুদ্ধে আহত হাজার হাজার সৈন্য। সৈন্যরা শুধু প্রাণে বাঁচেনি, বেঁচেছে হাত পা হারিয়ে বেঁচে থাকার যন্ত্রণা থেকেও। লক্ষ কোটি মানুষের জীবন বাঁচানো আশ্চর্য ওষুধ আবিষ্কার করেও মানুষের ওপর তা প্রয়োগ করতে গিয়ে থমকে যেতে হয়েছিল ডাক্তার আলেকজান্ডার ফ্লেমিংকে। 1929 থেকে 1940 এই দীর্ঘ সময়ে ফ্লেমিং এ ব্যাপারে এগুতে পারেননি এতটুকু। অক্সফোর্ডে ফ্লোরিড দল পেনিসিলিনের উৎপাদন নিয়ে উদ্যোগী না হলে হয়তো পেনিসিলিন থেকে যেত মানুষের নাগালের বাইরে। পেনিসিলিন আবিষ্কারে আলেকজান্ডার ফ্লেমিংয়ের যা অবদান, মানুষের উপকারে পেনিসিলিনকে কাজে লাগানোয় হাওয়ার্ড ফ্লোরি ও তার সতীর্থদের অবদানকে তাঁর চাইতে এতটুকু কম নয়। লক্ষ কোটি মানুষের জীবন ফেরানো আশ্চর্য ওষুধ পেনিসিলিন আবিষ্কারের জন্য আলেকজান্ডার ফ্লেমিং হাওয়ার্ড ফ্লোরি ও আর্নস্ট জেইনের সঙ্গে যৌথভাবে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান 1945-এ। 1928-এ পেনিসিলিন আবিষ্কার করার পরও বিশুদ্ধ অবস্থায় পেনিসিলিনকে আলাদা করতে ব্যর্থ হয়েছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। তারপর গবেষণার কাজ আর এগোয়নি। 1929-এ ফ্লেমিং ইংল্যান্ডের এক জার্নালে পেনিসিলিন নিয়ে এক নিবন্ধ লিখলে সেই নিবন্ধ প্রকাশের অনুমতি দিতে চাননি তার গবেষণাগারের অধ্যক্ষ স্যার অ্যালমট রাইট। ফ্লেমিংয়ের জেদে গবেষণাপত্রটি শেষ পর্যন্ত প্রকাশিত হলেও 1936-এ চিকিৎসকদের আন্তর্জাতিক সম্মেলনে সালফোনামাইডের চাইতে পেনিসিলিন বেশি কার্যকরী ফ্লেমিংয়ের এই দাবিকে কেউই গুরুত্ব দেননি। 1942-এ এসে প্রমাণিত হল ফ্লেমিং একটুকুও বাড়িয়ে বলেননি। ফ্লেমিংকে আটকাতে চেয়েছিলেন যে অ্যালমট রাইট, ততদিনে তিনিও অনুতপ্ত। তা না হলে টাইমসে পেনিসিলিনের গুণকীর্তন প্রকাশিত হবার পর কেন ওই পত্রিকায় চিঠি লিখে রাইট বলবেন পেনিসিলিন আবিষ্কারের জন্য জয়ের মালা পাওয়া উচিত আলেকজান্ডার ফ্লেমিংয়ের? রাইটের এই চিঠিটি হয়তোবা ফ্লেমিংয়ের নোবেল প্রাপ্তিকে পরোক্ষভাবে হলেও প্রভাবিত করেছিল।

এতক্ষণ বিজ্ঞান ভাবনা শুনলেন। আজকের কথিকার বিষয় ছিল পেনিসিলিন আবিষ্কারের কথা। কথিকাটি পাঠ করলেন প্রসেনজিৎ দেব।

আকাশবাণী কৈলা শহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী কৈলা শহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

এই চানাচুর টাটকা ভাজা, হাতে গরম খেতে তাজা। এই চানাচুর টাটকা ভাজা, হাতে গরম খেতে তাজা। ছেলে বুড়োর পেটে রোগে যে একদম বোম। এই ফুরফুর চুরচুর।

0: শুধু কেন যেন দেখে তাই আমার চোখে জল আসছে, জানি তার দশা দেখে যাচ্ছে এখানেও সকলেই হাসছে, শুধু কেন যেন দেখে তাই আমার চোখে জল আসছে, এমনি কপাল ভাই চিরকাল, এমনি কপাল ভাই চিরকাল, থাকতে পারে না তো হার গিজার গিজার গিজ
1: এতক্ষণ বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান বিনোদন শুনলেন। আজ শুনলেন সচিমার সংসার, নয়া মিছিল, হঠাৎ দেখা, দেড়শো খোকার কাণ্ড, এ জহর সে জহর নয়, এই ছবিগুলোর গান। আর কণ্ঠশিল্পী ছিলেন শ্যামল মিত্র।

এবারে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী আলী আহমেদ হোসেন এবং তার দল।

এতক্ষণ শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান শুনলেন। শিল্পী ছিলেন আলী আহমেদ হোসেন এবং তার দল। আকাশবাণী কৈলাসহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ এবং নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুরা, এখন সময় সংবাদের।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভিয়েতনামের ফুকো দ্বীপে স্পিডবোট দুর্ঘটনায় নিহত ভারতীয় পর্যটকের দেহ হোচিমিন সিটিতে নিয়ে যাওয়া হয়েছে, এরপর ভারতে নিয়ে আসা হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে নিরাপদে নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালী খোলা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আজ সকালে আবার ইরানের ওপর বিমান হামলা শুরু করেছে। ভারত ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ GFX গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে। উদ্ধার কাজে সহায়তার জন্য ওমানের প্রশংসা করেছে ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদে 405 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আগামীকাল থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। কাতারের প্রাক্তন আমিরের প্রয়াণে ভারতে আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ ইতালির জানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মধ্যে খেলা চলছে। মহিলাদের ডাবলসের ফাইনালে চীনের গুয়ো হান্নু ও ফরাসি ক্রিস্টিনা ব্লাদেনোভিচ জুটি খেতাব জয় করেছে। আছে বিস্তারিত খবরে। ভিয়েতনামের ফুকো দ্বীপে পর্যটকদের জলযান দুর্ঘটনায় যে 15 জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন তাদের মরদেহ হোচিমিন সিটিতে নিয়ে আসা হয়েছে। ভিয়েতনামের ভারতীয় দূতাবাস জানিয়েছে প্রয়োজনীয় কাজকর্মের পর দেহগুলি ভারতে নিয়ে আসা হবে। দ্রুত একাজ সম্পন্ন করতে দূতাবাসের কর্মীরা ভিয়েতনামী কর্তৃপক্ষের সঙ্গে দিন রাত কাজ করে চলেছেন। দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে উদ্ধার হওয়া 17 জন ভারতীয় পর্যটকের মধ্যে 16 জন এখন দেশের পথে, একজন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। আচমকা ঢেউয়ের ধাক্কায় 4 জন ক্রু সদস্য সহ 36 জন পর্যটক নিয়ে জলযানটি ডুবে যায়। 21 জনকে উদ্ধার করা হয়। 2 জন মহিলা সহ 15 জন পর্যটক এই দুর্ঘটনায় প্রাণ হারান। নিহতদের মধ্যে 10 জন তামিলনাড়ু, 3 জন অন্ধ্রপ্রদেশের এবং 2 জন কেরালার। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লি মিন হুং এই দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়ে কারা এর জন্য দায়ী তা খুঁজে বের করতে বলেছেন। ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখার কথা ঘোষণা করলেও মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে আইন মেনে চলাচলের জন্য সকল জলযানের ক্ষেত্রেই হরমুজ প্রণালী খোলা রয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাংবাদিক বৈঠকের পরই সেন্ট্রাল কমান্ডের এই বিবৃতি। সেন্ট্রাল কমান্ড জোর দিয়ে বলেছে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ইরানের হাতে আর নেই। 800-র ওপর তেলবাহী জাহাজ ওই প্রণালী দিয়ে গত 2 মাসে চলাচল করেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আজ আবার নতুন করে ইরানের ওপর বিমান হামলা শুরু করেছে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের ইরানের আক্রমণের পর তারা এই বিমান

0: হামলা শুরু করে। এই হামলার পরে জাহাজটিতে আগুন ধরে যায়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের প্রায় 140টি সামরিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র ড্রোনের সাহায্যে এই আক্রমণের কেন্দ্রগুলির যথেষ্ট ক্ষতি হয়েছে। অন্যদিকে ইরানের জবাবে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, তাদের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ GFX গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে, জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাগরিকের 10 জনকে এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে, এক ভারতীয়র খোঁজ পাওয়া যাচ্ছে না। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রেখেছে এবং উদ্ধার কাজ অব্যাহত রেখেছে। এদিকে ভারত উদ্ধার কাজে সহায়তা করার জন্য ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। বিদেশ মন্ত্রক বলেছে, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বৃদ্ধি পাওয়ায় নতুন দিল্লি উদ্বেগ প্রকাশ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদ পুর নিগমের 405 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তিনি এই উপলক্ষে এক পের মাকে নাম কর্মসূচির সূচনা করেন। শ্রী শাহ তার গান্ধীনগর লোকসভা কেন্দ্রের 1,25,00,000 বেশি চারাগাছ রোপণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক জনসভায় বলেন, 2029 সাধারণ নির্বাচনের আগে এই অঞ্চলের 20% সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের জন্য নাগরিকদের কাছে আহ্বানও জানান তিনি। এছাড়া গুজরাটের গান্ধীনগরে এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি APMC-র অমৃত মহোৎসব উপলক্ষে কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আগামীকাল নতুন সবজি উৎপাদন ক্ষেত্রের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের তথ্য অনুযায়ী, এই অনুষ্ঠানে শ্রী শাহ এক পের মাকে নাম প্রকল্পের অধীনে চারাগাছ রোপণ করবেন এবং APMC-র অমৃত মহোৎসব উপলক্ষে একটি স্মারক প্রকাশনার আনুষ্ঠানিক উন্মোচন করবেন। এই অনুষ্ঠানে শ্রী শাহ দহেগম APMC বোর্ডের সদস্যদের সঙ্গেও মত বিনিময় করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আগামীকাল থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পাশ হয়। রাজ্যপাল আরএন রবির সম্মতি মেলায় বিলটি এখন আইনে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখা এবং গুরুতর অপরাধমূলক কার্যকলাপ রুখতেই এই আইন। এই আইনে কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজে জড়িত থাকলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত DIG পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। সাধারণভাবে আটক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ জানিয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। তবে জনশৃঙ্খলা, অভ্যন্তরীণ নিরাপত্তা বা জনস্বার্থের প্রশ্নে জরুরি পরিস্থিতি তৈরি হলে প্রশাসন তাৎক্ষণিকভাবে আটক করার নির্দেশ দিতে পারবে। যদিও এক্ষেত্রে 15 দিনের মধ্যে রাজ্য সরকারের অনুমোদন না পেলে তা কার্যকর থাকবে না। রাজ্যপালের সম্মতি মেলায় একই সঙ্গে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনও আগামীকাল থেকেই বলবৎ হচ্ছে। এক্ষেত্রে সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিধান রয়েছে। নতুন আইন চালু হলে রাজ্যে সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের ওপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে আরও দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি বা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনা বরদাস্ত করা হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আর্থিক দিক দিয়ে সচেতন ও আত্মনির্ভর করে তুলতে স্কুল স্তর থেকেই অর্থনৈতিক শিক্ষা দেওয়া উচিত বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। কলকাতায় আজ বেঙ্গল রাইজিং ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট 2026 অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শৈশব থেকেই এই বিষয়ে সচেতন করে তোলা প্রয়োজন। শ্রী মজুমদার বলেন, শেয়ার বাজার, IPO, SIP এবং কিভাবে বিনিয়োগ করতে হয় সে বিষয়ে প্রত্যেক ছাত্রছাত্রীর ন্যূনতম জ্ঞান থাকা উচিত। সেজন্য স্কুলের পাঠ্যক্রমে ফিনান্সিয়াল লিটারেসি বা অর্থনৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা একান্ত প্রয়োজন।
1: শেয়ার মার্কেট কিভাবে ওঠে, কিভাবে নামে, SIP কি, কোনটা করলে লাভ হবে, সমস্ত যে ফিনান্সিয়াল যে জ্ঞান, মিনিমাম যে নলেজ, সেই মিনিমাম নলেজ এখনকার দিনে AI যতটা জরুরি, আমার মনে হয় ফিনান্সিয়াল নলেজ বা ফিনান্সিয়াল লিটারেসি, যেটাকে আমরা বলছি মিনিমাম ফিনান্সিয়াল লিটারেসি, সেই লিটারেসি আমাদের স্কুল সিলেবাসে আসা একান্ত প্রয়োজন।
0: উত্তরবঙ্গে বন্ধ চা বাগান।

0: আন্দোলনের ভবিষ্যৎ এবং শ্রমিকদের সমস্যা নিয়ে আজ উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, শ্রম দপ্তরের সচিব, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাংসদ ও বিধায়ক, জেলা প্রশাসনের প্রতিনিধি, শ্রম কমিশনারেট ও টি ডিরেক্টরেটের আধিকারিক, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং বন্ধ চা বাগানের মালিকপক্ষ। বৈঠকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বন্ধ চা বাগানগুলির বর্তমান পরিস্থিতি, শ্রমিকদের স্বার্থ রক্ষা, বকেয়া সংক্রান্ত বিষয় এবং বাগানগুলি পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেপালি ভাষার মহাকবি ভানুভক্তের 212তম জন্মজয়ন্তী আগামীকাল দার্জিলিং পাহাড় তরাই ডুয়ার্সের বিভিন্ন জায়গায় পালিত হবে। রাজ্য প্রশাসন নেপালি ভাষার আদি কবির জন্মজয়ন্তী উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বিশ্বজুড়ে নেপালি ভাষাভাষী মানুষ এই দিনটিতে সশ্রদ্ধ চিত্তে ভানুজয়ন্তী পালন করেন। কাতারের প্রাক্তন আমির প্রয়াত শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানাতে ভারত আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, যেখানে নিয়মিতভাবে জাতীয় পতাকা ওড়ানো হয়। দেশের সেই সব ভবনে পতাকা অর্ধনমিত থাকবে। আগামীকাল কোনো সরকারি প্রমোদ অনুষ্ঠান হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আল থানির প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তাকে কাতারের দূরদর্শী নেতারূপে বর্ণনা করেছেন। ভারত সরকারের তরফে শোকবার্তা জানাতে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কাতার যাচ্ছেন বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। বাংলাদেশে গত এক সপ্তাহে বন্যা ও ভূমিধসে 44 জনের মৃত্যু হয়েছে। সে দেশের দুর্যোগ মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যায় প্রায় 2,67,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতভর ভারী বৃষ্টির ফলে ঢাকা শহরে স্বাভাবিক জনজীবনও বিপর্যস্ত। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে ইতালির জানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মধ্যে খেলা চলছে। জেরেভ প্রথম সেট 7-6 ব্যবধানে জিতে নিয়েছেন। দ্বিতীয় সেটের খেলা চলছে। এদিকে মহিলাদের ডাবলসের ফাইনালে চীনের গুয়ো হান্নু ও ফরাসি ক্রিস্টিনা মলাদেনোভিচ জুটি ব্রাজিলের লুইসা স্তেফানি এবং কানাডার গ্যাব্রিয়েলা দাব্রোস্কি জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভিয়েতনামের ফুকো দ্বীপে স্পিডবোট দুর্ঘটনায় নিহত ভারতীয় পর্যটকদের দেহ হোচিমিন সিটিতে নিয়ে যাওয়া হয়েছে, এরপর ভারতে নিয়ে আসা হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে নিরাপদে নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালী খোলা রয়েছে। খবর শেষ হলো, এরপরের খবর সকাল 6:20 গীতাঞ্জলির প্রচার তরঙ্গে।
1: এতক্ষণ বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এখন প্রতিমা বড়ুয়ার কণ্ঠে লোকগীতি শুনবেন।

0: in London. England were 103 for 5 in their second innings on day 3 when reports last came in. Earlier, India declared their second innings at 341 for 7, setting a huge target of 457 for the hosts. Semi-final lineup for FIFA World Cup has emerged with Argentina, England, France and Spain sealing spots in the last four. England defeated Norway 2-1 while Argentina outclassed Switzerland 3-1 in the quarterfinal this morning. And now before we close, here are the highlights of the bulletin. New Delhi calls for immediate de-escalation of tension in West Asia region after attack on commercial ship carrying Indian nationals off Oman coast. US says Strait of Hormuz open to all vessels and American military ready to ensure freedom of navigation. EU and 14 other nations reaffirm 2016 ruling invalidating China's claims in South China Sea. India bagged total of 16 medals including 3 gold at Under 23 Athletics Championships in China. And in Wimbledon tennis, men's singles final between top seed Jannik Sinner and second seed Alexander Zverev underway in London. That concludes tonight's World News Bulletin. Good night.
1: এতক্ষণ ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55, 6:02 অমৃতবাণী, 6:07 ভক্তিমূলক গীতি, 6:10 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:00 সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তারপরে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:45 রবীন্দ্রসঙ্গীত, 7:00 প্রথমে সমাচার প্রভাত এবং পরে মর্নিং নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:30 নর্থ ইস্ট নিউজ আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:40 বাংলা আধুনিক গান শুনবেন, 9:00 প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:10 পুনরায় বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

এগারোটায় লাইভ অনুষ্ঠান সুরের ভেলা, 12:05 যুববাণী, 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান শুনবেন। একটায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:05 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:40 গজল। 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15 লোকগীতি। 2:30 পুনরায় বিবিধ ভারতী অনুষ্ঠান। 3:00 প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এর অব্যবহিত পরে পুনরায় বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে। 6:00 ঘর গৃহস্থির আসর। 7:00 ককবরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তারপরে ককবরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। 8:00

30 মিনিটে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 বাংলা আধুনিক গান শুনবেন, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 দেশাত্মবোধক সঙ্গীত, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলা শহর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:34 হয়ে 34 সেকেন্ড। এখানেই আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি 5:55 শুভরাত্রি, জয় হিন্দ।